পথে দেখতে দেখতে সে মূর্ছিতা হয়ে পড়ল। তৃতীয় দৃশ্যে চিত্রা জিজ্ঞেস করছে, আচ্ছা সিরাজ, একটা কথা বলবো, তুমি সত্যি করে উত্তর দেবে? সিরাজ নয় চিত্রা, শিল্পী। শিল্পী বলো, বন্ধু বলো, যা বরাবর বলেছ। আর কিছু না, তুমি শুধুই শিল্পী, শুধু আনন্দলোকের নিঃসঙ্গ স্বপ্নচারী তুমি। এই মাটির মোদির গন্ধ তোমায় মাতাল করে তোলেন না তুলে চিত্রা। সে শুধু নিমেষের জন্য, তারপর উড়ে চলে উঠতে নিম্নে, চারপাশে শুধু আকাশ, শুধু সুনীলের শান্ত উদার শূন্যতা। সেইখানে উঠে গান গাই, আনন্দের গান, সেইখানে বসে রচনা করি আমার চিত্র লেখা। আসলে এটাই একজন শিল্পীর সত্তা, যে হয়তো কোনো কারণের জন্য, মুহূর্তের জন্য, হয়তো কোনো উদ্দীপনার প্রভাবে উত্তেজিত হয়, কিন্তু পরমুহূর্তেই সে চলে সেই শূন্য পানে যেখানে তার সৃষ্টির ধ্যান রয়েছে। এইভাবেই কিন্তু শিল্পীকে প্রকাশ করেছেন নজরুল। চিত্রা বলছে, আচ্ছা আমার চিত্রা বলো কেন, আমি তো চিত্রা নই, জানি, কিন্তু তুমি যে আমার সুন্দরের প্রতীক, আমার শিল্পী লক্ষ্মী, ধ্যান প্রতিমা, তুমি এমন করে বলো বলেই তোমায় আরো কাছে পেতে ইচ্ছে করে। কেমন করে যেন মনে হয় হাড়ে নতুন পায়রাগুলোকে বুকে জড়িয়ে যেমন চুম খাই, তেমনি করে আমি তোমায় সাপ্রষ্ট দেবকুমার শিল্পী বলেই জানতাম, তাই তোমার কাছে এসেছিলাম শ্রদ্ধার পূজাঞ্জলি নিয়ে। তুমি মুগ্ধ চোখে চেয়ে দেখলে, আমার রূপের প্রশংসা শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে, শুধু ওই ছাওয়া দেখে মনে হলো আমার এত রূপ সার্থক হলো এতদিনে, মনে হলো এত রূপ ধরবার মতো শুধু ওই দুটো চোখই আছে এই পৃথিবীতে। আমার স্তবগানে আমার হৃদয় শতদলের মতো বিকশিত হয়ে উঠল। হায় উদাসীন, তুমি আমায় বুঝবে না, তুমি বিকশিত শতদলের শোভা দেখো শুধু, বেদনায় শতদল বিকশিত হয়ে ওঠে, সে বেদনার কি বুঝবে তুমি? সত্যি চিত্রা, শিল্পী, চাঁদ, তারা, ফুল, পাখি, এর আর সব বোঝে, শুধু বোঝে না বেদনা। তুমি পাষাণ অ্যাপেল, তবু জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, তোমার মনে আর কোনো বাসনা নেই? যে ফুল কানুনে ফোটে তাকে কানুনেই ঝরে দিতে চাও, মালা করে গলায় পড়তে ইচ্ছে করে না? না বন্ধু, ফুলের সুবাসই আমার পক্ষে যথেষ্ট, তাকে গলায় জড়িয়ে ফাঁসি পরবার স্বাদ আমার নেই। ও, আমি অন্যের হলে তোমার দুঃখ হবে না, সে দুঃখ আমার জন্যে নয়, তোমার জন্যে। সুন্দর ফুল এমনি ঝরে পড়ে তা সওয়া যায়, কিন্তু তাকে জোর করে বৃন্তচ্যুত করে কাঁটা বিঁধে মালা করতে দেখলে আমার কষ্ট হয়। ও ব্যথা তো সকলের জন্যে, একা আমার জন্যে, আমার জন্য তোমার কোনো ব্যথা নেই। না চিত্রা, আমি শিল্পী, হৃদয়হীন, নির্বেদ, উদাসীন শিল্পী। তাহলে আমি যাই? যাও, চলে যাব। চিত্রা চমকে উঠল, কি সহজে তাকে চলে যেতে দিল। তোমার একটা কিছু দেবে আমায়, তোমায় মনে রাখার মতো কিছু নেবে, তবে এই তুলিটা নিয়ে যাও। কি তো তুলি, ধরো। তুমি আর ছবি আঁকবে না শিল্পী? না চিত্রা, আমার এই তুলি বহু হৃদয়ের রক্তে রক্তাক্ত হয়ে উঠেছে, আর পারছি না। হে কি শিল্পী, এই সত্যি চিত্রা, জীবনে প্রথম অশ্রু এলো আমার চোখে। যেই তুমি চলে যেতে চাইলে, অমনি কেন আমার এই প্রথম মনে হলো এমন সুন্দর বিশ্বকে কে যেন তার স্থূল হস্ত দিয়ে মুছে ফেললো। আমি চললাম চিত্রা, কোথায় যাবে বন্ধু? যে পথে পৃথিবীর কোটি কোটি ধুলিলিপ্ত সন্তান নিত্যকাল

তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার রূপ সেজে তোমার ভালোবাসার ছবি, আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই আমার। আমি লুকিয়েছিলেম তোমার ভালোবাসায়, তুমি আমার মাঝে আসি ওশিতে মোর বাজাও বাঁশি। আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি, আমার পানি জয় মাল্য রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। শুনলাম কাজী নজরুল ইসলামের লেখা, শিল্পী, নাটক বা গল্প যাই বলুন না কেন, আসলে একজন শিল্পীর মনের যে দ্বন্দ্ব, মনের যে প্রেরণা, তার থেকে দুঃখবোধ, তার সঙ্গে জীবনের দ্বন্দ্ব, তার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক, এই গল্পটা ছোট্ট একটা গল্প কিন্তু তার মধ্যে দিয়ে এত সুন্দর করে প্রকাশিত হয়েছে। আপনারা অনেকে বার্তা পাঠিয়েছেন, আসলে আপনাদের বার্তাগুলো না পড়তে খুব ভালো লাগে বা পড়তে ইচ্ছে করে, একটাই কারণে, আপনারা এত ইনোভেটিভ কিছু কথাবার্তা মাঝে মাঝে লেখেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ভালো লাগা

খারাপ লাগাগুলোও আমরা বুঝতে পারি, সেগুলো অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রামের পারসেপশনসগুলোকে তৈরি করি। একটু পড়তে শুরু করি চট করে। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, মে মাসের চার কিংবদন্তীর শেষ জন্মদিবস আগামী 26 তারিখে। চিরন্তনীর দিনে মনে পড়ছে না, তাই আজ স্মরণ করি কবি নজরুলকে। একই বৃন্দে দুটি কুসুম প্রশ্নের মুখে আজ পড়ে

কবিতাটা শুনিয়েছি, অবশ্যই গল্পও শুনিয়েছি, তবে একদিন খুব ইচ্ছে আছে নজরুলকে নিয়ে একটা অন্যরকম কিছু শোনানোর। হয়তো আগে কখনো শুনিয়েছি, নজরুল একটা বিশেষ লেখা, আমার খুব ভালো লাগে, সেটা কখনো যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবো। থ্যাংক ইউ। এরপর লিখছেন প্রবাল শর্মা অধিকারী, প্রিয় উজ্জ্বল দাদা ভাই, বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখছেন, সকলকে সকালের শুভেচ্ছা। আপনার আর ইন্দ্রানীতি ভাইয়ের পরিচালনায় চিরন্তন অনুষ্ঠানে এক অনন্য মাত্রায় পৌঁছে যান। আজকেও ভালো ভালো গান, আপনারা আপনার গল্পের আশায় থাকলাম, শিক্ষা আমাদের পাথেও যা আমি অন্তত চিরন্তনী থেকে পাই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। বিলাসপুর ছত্তিশগড় থেকে প্রবাল শর্মা অধিকারী, এত দূর থেকে আপনি লেখেন শোনেন, এগুলো আমাদের কাছে সত্যিই একটা বড় পাওয়া, ভালো লাগা। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছেন, সুপ্রভাত দাদা, কবির জন্মদিনের প্রাক মুহূর্তে জানাই প্রণাম, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে, সুপ্রভাত দাদা, চিরন্তনীতে বিদ্রোহী কবি কাজী নজরুলের গল্প শুনতে বসলাম, আর সাথে এত সুন্দর সুন্দর গান, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, সাত সুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবই ভীষণভাবে ঋণী, নজরুল কথন আজ অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন, রবি আর নজরুল বাঙালির মন প্রাণ, বাংলা ভাষার সাথে থাকবে অনন্য সেই দান, লেগে শক থাকলেই তবে সফল তুমি হবে, দুঃখুর কষ্টের জীবন উদাহরণ এই ভবে, জন্মদিনের প্রাককালে প্রণাম কবি বরে, ধর্মের বিভেদ সরিয়ে দিয়েছেন আপন সবকে আপন করে, পাছে লোকে কিছু বলে ছাড়তে তুমি শেখাও, অযুত নিযুত সৃষ্টিতে পথটি তুমি দেখাও, চরৈবীতি চিরন্তনী বেশ লাগছে বেশ, উজ্জ্বলতম নিবেদনের থাকবে মরণের রেশ। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, আসবে কবে সেই বর্ষারানী, সেই আশাতেই দিনগুনি, তবে এলো যখন উষারানী, তাই শুনতেই থাকি চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তরবাওয়ালী থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন, কাজী নজরুল তার লেখা ও উজ্জ্বলতার অপূর্ব সুন্দর উপস্থাপনা মনটা ভরিয়ে দিল। আপনি বা ইন্দ্রাণী ম্যাডাম থাকলে চিরন্তনী আসর ভালো লাগে, উপস্থাপকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত গ্রামের একটি চিত্র দিলাম, ভারত বাংলা সীমান্তের দুই গ্রাম, এই পথটা গেছে পাশের গ্রামে, পথটা কেটে শ্যাওরা নদী বয়, কেউ বা তাকে শ্যামলা বলে ডাকে, একটু গেলেই কাঁটাতারের বেড়া, দেশ কেটেছে যেমন কাটে নদী, সারাটা দিন বাংলাদেশের লোকে কাজের ফাঁকে তাকাই দিতি, পথের ওপর তৈরি হলো সেতু, দীর্ঘদিনের দাবির ফসল নিয়ে শ্যাওলা নদী বইছে তারি নিচে, দুটি গ্রামে মিলল সেতু দিয়ে, কাঁটাতারের বেড়ার দুটি পাশে, চোখে তারায় কথার ভেলা ভাসে, দুটো হৃদয় ভীষণ কাছে আসে, তারের ওপর নেই তো কোনো সেতু, দুটো মানুষ কাঁটাতারের ফাঁসে অনন্তকাল আটকা পড়ে আছে। সবাই ভালো থাকবেন বিদ্যুৎ রায়, খুব সুন্দর একটা ছবি আপনি তৈরি করলেন আপনার এই কথাগুলোকে জুড়ে জুড়ে, একটা যেন সত্যি সত্যি সীমান্তবর্তী গ্রামের ছবি আমরা দেখতে পেলাম, ধন্যবাদ অনেক। অনঙ্গমোহন রায় পোর্শাঘাট পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, রবিবারের চিরন্তনীতে উজ্জ্বল তোমার লেলার গল্প শুনছি, কি সুন্দর নাট্যাভিনয় তোমার, নানান দিনের নানা গল্প গানে আমাদের ভরিয়ে তোলো, তোমার এই বাচনভঙ্গি আমাদের মুগ্ধ করে, সুপ্রভাত জানাই সবাইকে, অনেক ধন্যবাদ অনঙ্গবাবু আপনাকেও। আপনাদের এই কথাগুলোই আমাদের নতুন করে প্রেরণা যোগায় এবং মনে হয় আরও ভালো কিছু অনুষ্ঠান করার ইচ্ছে। শুভ সকাল দাদা ভাই, লিখছেন সপ্তাহের শেষ চিরন্তনীতে আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করব, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপর লিখছেন সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, গুড মর্নিং দাদা ভাই, আমি চিরন্তনীর গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাকেও সোনালী। এরপর লিখছেন কে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, বিদ্রোহী কবি নজরুলের জন্মের প্রাককালে ওনারই এক লেখা গল্প গান শুনছি, সাথে অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, দুপুরের শুভেচ্ছা সহ একটা জিনিস জানাবার, ও আচ্ছা, বলার ভাষা হয়েছে স্তব্ধ, কণ্ঠ গিয়েছে থেমে, শুনতে শুনতে শিল্পীর কথা বাস্তব এসেছে নেমে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই নজরুলেরও কিন্তু একটা সময়

কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি জানি না বা আমরা জানি না সে সময় তার মনের মধ্যে কার চিন্তাভাবনাগুলো কীভাবে অঙ্কুরিত হতো, কারণ তার প্রকাশ ছিল না। এরকম একজন অসম্ভব প্রকাশমান মানুষ, তিনি যখন স্তব্ধ হয়ে যান, সেটা তার কাছে বা তার পারিপার্শ্বিকের কাছে কতটা সংঘাতের, কতটা মানে কষ্টের, সেটা বোঝা খুব মুশকিল আমাদের সাধারণ মানুষের পক্ষে। যাই হোক, এরপরে তিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, আজ ভোরে হাঁটতে বেরোয়নি কারণ শরীর ভালো না, রাতে বিরাট ভয়ের স্বপ্ন দেখেছি, তাই শুয়ে শুয়ে তোমার গল্প শুনছি। এই গানটা কি সুন্দর, নিরঞ্জন সাহু। আসলে এই ভালো লাগাগুলোই হয়তো আমাদেরকে আবার বারবার করে বলি অনেক বেশি প্রেরণা যোগায়। নিবেদিতা সেন শাওরাবলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প অপেক্ষায় আছে শেষ রবিবারের গল্প শোনার জন্য। লাইলি ও সিরাজের গল্প এত দুঃখের গল্পকে মনোতলা করে দেয়, তার থেকে গানই শুনি মন দিয়ে, ছোটো থেকে তার জীবন দুঃখে ভরা। আসলে না, এটা দুঃখের নয়। হ্যাঁ, আমরা হয়তো দুঃখটা ভাবি বাস্তবের দিক থেকে তাকিয়ে, কিন্তু কোথাও একটা উত্তরণের জায়গা, সেই উত্তরণ একজন শিল্পীর উত্তরণ, শিল্পীর মানসিক সত্তাটা সাধারণ মনের মানুষের থেকে হয়তো একটা অন্যরকম, তার জন্যে সেই সত্তাটাকে বোঝানোর বা দেখার জন্যেই এই ছবিটা আমরা তুলে ধরেছিলাম আজকে। গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনী শুনছি খুব ভালো লাগছে, ফ্রম সাগিনা মাহাতো, সিন্দ্রি চাস রোড, পুরুলিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। নমস্কার, সুপ্রভাত, লাইলি ও চিত্রকরের গল্প শুনছি, আগামী ১১ জ্যৈষ্ঠ কবি জাতি কাজী নজরুলের জন্মদিন, আমার বাড়ির অতি নিকটে নজরুলের স্মৃতিধন্য গ্রেস কটেজ আড়াই বছরের বাসস্থান, এখানে কবির আদরের বুলবুলের জন্ম হয়েছিল। কবি কৃষ্ণনগর আসেন তার জীবনের এক সংকট মুহূর্তে, আছে অনেক গল্প, আছে কবির ব্যবহৃত কিছু সামগ্রী, আর এবছর কবির কৃষ্ণনগরে আগমনের ১০০ বছর পূর্ণ হলো। কবিকে আমার শ্রদ্ধা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদীয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দর করে একটা ছবি তুলে ধরলেন। মোহাম্মদ আকবর মোল্লা ভুষোয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, রবিবারের সকালের চিরন্তনীটা শুনছি লাইলি আর সিরাজের গল্প, সকালের হালকা ঠান্ডা মিষ্টি বাতাসের মধ্যে হাঁটছি আর শুনছি গল্প, খুব ভালো লাগছে। ভালো থাকবেন দাদা ভাই, আর এইরকম ভালো ভালো গল্প নিয়ে আসবেন আমাদের জন্য, খুব চেষ্টা করি আপনাদের ভালো লাগানোর, এবং আপনাদের ভালো লাগাটাও যখন আপনারা প্রকাশ করেন সেটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি, ধন্যবাদ আপনাকে। মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে লিখছেন, প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি, শান্ত স্নিগ্ধ সকালে এমন এক মন ছুঁয়ে যাওয়া অনুষ্ঠান, গান গল্প উপস্থাপকের কণ্ঠস্বর জমজমাট আজকের সকালে, সুপ্রভাত, অনেক ধন্যবাদ আপনাকেও। ধীরেন পাল লিখছেন মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, এত সুন্দরভাবে পড়লেন যেন একটা ছবি দেখতে পাচ্ছি, আর মনটাও কেমন যেন হয়ে গেল। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। আসলে এটাই সত্যি কথা, যে কথাটা বারবার ফিরে আসে, যখন তোমাকে পাই না তখনই তোমাকে বেশি করে পাই, এই বোধটা আমাদের সবার মধ্যে কাজ করে ভীষণভাবে। এরপর লিখছেন, শুভ সকাল শ্রবণবন্ধু উজ্জ্বলদা, আজকের গল্পটা মন ছুঁয়ে গেল, আমার একটা অনুরোধ আছে, এত ভালো অনুষ্ঠান যদি দিনের যে কোনো সময় পুনঃপ্রচার করার ব্যবস্থা করেন ভালো হবে, যারা বয়স্ক লোক বা অসুস্থতার কারণে ভরে উঠতে পারেন না তারা শুনতে পারে। জয়গুরু, সকলে ভালো থাকবেন, অজিত কুমার আদক, উত্তরবাহালি আদকপাড়া থেকে। আসলে এই গানগুলো, এই কথা গল্পগুলো তো আমাদের হাওয়ায় মিলিয়ে যায়, তাই না? আমরা লাইভ অনুষ্ঠান করি, তারপর তো আর কোনো রেকর্ডিং হয় না। আপনারা যারা যারা হয়তো ভালোবেসে রেকর্ডিং করেন পরে শোনার জন্য, তাদের কাছে হয়তো থেকে যাবে স্মৃতিগুলো, আমাদের এখানে সেন্ট্রালি কিছু স্মৃতি থাকে না। দাকব খুলনা বাংলাদেশ থেকে লিখছেন, মুকুল সর্দার, নমস্কার, শুভ সকাল, গল্পে গানে সকালটা চিরন্তন করে তোলার জন্য উজ্জ্বল দাদাকে আন্তরিক ধন্যবাদ, নজরুল ইসলামকে নিয়ে পরিবেশনায় মুগ্ধ হয়েছি, কবিকে প্রণাম জানাই, মুকুল সর্দার, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই, খুব ভালো থাকবে, দারুণ লাগছে আজকের, ধন্যবাদ। চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, কবি নজরুল গানে গল্পে খুব ভালো লাগছে, সকলে উপস্থাপনা, ধন্যবাদ দাদা ভাই, ধন্যবাদ চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, আজকের গান গল্প খুব ভালো লাগলো শুনছি দাদা ভাই, প্রফুল্ল সিংহ শিলিগুড়ি থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত হাওড়া থেকে লিখছেন, উচিলদহ মণ্ডলপাড়া থেকে শ্রীমতী চন্দনা মণ্ডল, সুপ্রভাত, প্রণাম জানাই, প্রেমের কবি নজরুলের গল্প শুনছি, গতকাল ইন্দ্রাণী ম্যাম এক সপ্তাহ পরে স্টুডিওতে এসেছিলেন অসুস্থতা বসতার ভাঙা গলায়, শুনছিলাম গল্পটা, ঠিক পুরনো মানে কালকের ঘটনাটা এবং তার আগে না আসাটা নিয়ে আপনি লিখেছেন, খুব ভালো লাগলো। খেয়াল রাখেন আপনারা, এবং এটাই তো পারস্পরিক বন্ধন।
পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা, চিরন্তনী অনুষ্ঠানে আজ মাতলো দিনের প্রথম দিকটা গানে আর গল্পে। আগামী রবিবার 31 তারিখ আমাদের সাগর দিঘি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত করতে চলেছি নজরুল রবীন্দ্র বিকেল। ভালো থাকবেন সকলে, খুব ভালো হোক আপনাদের অনুষ্ঠান, এটাই আসবে।

করি। এরপর লিখছেন দীপ্তেশ রায়, বর্তমান থেকে মেঘলা আদুরে সকালে হাঁটার তালে তালে পাখিদের কলকাকুলি আর তোমার ব্যারিংটন ভয়েস ভালো লাগছে চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর আর বার্তাগুলো একটু চট করে পড়ে দিই। কারা কারা লিখেছেন, শুভ সকাল, বিদ্রোহের আগুনে সে জ্বালায়, প্রতিবাদের ভাষা সে শেখায় হৃদয়ে ঘোরে, সাহসের শিক্ষা তুমি হৃদয়ে কোনো কোণে জ্বালো, আধার আবেশ কাটিয়ে তুমি আনলে ভোরের আলো, মেঘ কাটিয়ে সূর্য কিরণ তুমি দেখাও জানি, হৃদয়ে ঘোরে ফুল ফোটালে তুমি জীবন সংগ্রামী। নজরুল পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। প্রথম মনে হয় পেলাম আপনার বার্তা খুব সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে লিখেছেন, যদিও ইংলিশে লেখা বলে আমার একটু হয়তো পড়তে অসুবিধে হলো, মানে পড়াটা ঠিক হলো না, জানি না কতটা ঠিক হলো আর কি, তবে চেষ্টা করেছিলাম পড়তে, ফার্স্ট রিডিং তো। ধন্যবাদ আপনাকে পায়েল। এরপরে লিখছেন রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ SSS বাই ইউর ড্রামাটিক প্রেজেন্টেশন। ফ্রম রাজবন্ধু, SSS মানে একটা তো সিরাজ আর SSS জানি না আপনি কিছু একটা অ্যাপ্লিকেশন করেছিলেন। আউরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, চিরন্তনীর সকালে শ্রোতাবন্ধুকে জানাই মাঙ্গলিক শুভেচ্ছা। এরপরে কে লিখেছেন একটু পড়ে দিই, রঞ্জন লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি ঠাকুরিয়া থেকে লিখেছেন, একদম প্রায় শেষ মুহূর্ত, এরপরে সম্মুখ অপেক্ষা করছে আপনাদের জন্য। আর শেষ মুহূর্তে আমরা বন্দে মাতরম শুনেই কিন্তু শেষ করব, আবার সামনের সপ্তাহে দেখা হবে আপনাদের সবার সঙ্গে, খুব ভালো থাকবেন এবং এইভাবে পাশাপাশি থেকে আমরা যেন পরস্পর পরস্পরকে ভালো রাখতে পারি, এই ইচ্ছে বা এই কামনা নিয়েই কিন্তু শেষ করছি আজকের চিরন্তনী।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
2: সুপ্রভাত, 100.1 FM গোল্ডে শুরু করছি প্রভাত বিনা। আজ আপনার সঙ্গে আর যে সংযুক্তা

আজ একেবারে শুরুতেই এমন একটি গান আমরা শুনলাম পূরবী দত্তর কণ্ঠে, যে কণ্ঠটি, যে গান শুনলে আমাদের মন ভেসে যায় এক অনির্বচনীয় আনন্দে। আজ ইংরেজি ক্যালেন্ডার মতে 24শে মে, 1899 সালের 24শে মে চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। আর এই মাসটা, অর্থাৎ এই মে মাসটা, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মিলিয়ে আমাদের বাঙালি জীবনে শুধু নয়, আমাদের দেশের সংস্কৃতিতে, আমাদের এই আপামর পৃথিবীর সংস্কৃতিতে বাংলার নাম এক অনন্য উচ্চতায় স্থাপিত করেছিলেন যে দুজন মানুষ, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম, দুজনেরই এই একই মাসে জন্ম, অর্থাৎ মে মাসে। একজনের 25শে বৈশাখ, একজনের 11ই জ্যৈষ্ঠ, একজনের ইংরেজি মতে কখনো 7 পড়ে, কখনো 8 বা 9 মে পড়ে, আর আজ 24শে মে ইংরেজি মতে কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমি আর যে সংযুক্তা ভাবছিলাম, যদি এই সকালটায় বসে এই দুজনের মধ্যেকার যে মধুময় সম্পর্ক সে কথা বলি তাহলে কেমন হয়। বাংলা সাহিত্যের প্রধান দুই দিকপাল রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং যৌবনের অগ্নি শিশু নজরুল ইসলামকে বসিয়ে পাশাপাশি যদি উভয়ের একটা সম্পর্কের কথা আমরা ভাবি, তাহলে সেখানে দেখব যে বাংলার সাহিত্যে রবীন্দ্র প্রতিভা যখন মধ্য গগনে উপস্থিত, ঠিক তখনই অগ্নিবীণা হাতে বিদ্রোহী বেশে বাংলা সাহিত্যের অঙ্গনে এসে দাঁড়ালেন বিপ্লবী বাংলার অগ্নিহোত্রী কবি কাজী নজরুল ইসলাম। নবীন কাব্য প্রত্যয় এবং জীবনবোধের প্রতি সহজ অথচ তীব্র জিজ্ঞাসা নিয়ে কাজী নজরুল ইসলাম সচকিত করে তুললেন ঝিমিয়ে পড়া বাঙালি মানসিকতাকে। যৌবনের প্রজ্বলিত বহ্নিশিখা, বাংলা মায়ের আজন্ম বিদ্রোহী দামাল শিশুর পরিচয় আভিজাত্যের মোড়ক থেকে বেরিয়ে এলো একেবারে সাধারণ জনমানসে। আজ তাঁর কথা এবং অবশ্য

ওই তাঁর সঙ্গে বিশ্বকবির কথা নিয়ে আপনার সঙ্গে গল্পে গানে আমি আর যে সংযুক্তা, আর এই মুহূর্তে গানে গানে রামানুজ দাশগুপ্ত।

ইতিহাস থেকে জানা যায় কাজী নজরুল ইসলামের রবীন্দ্র অনুরাগ তাঁর ছাত্রজীবন থেকেই। তাঁদের বয়সের তফাতটা কিন্তু অনেকটা। কিন্তু ১৯১৬ সালের একটা ঘটনার কথা বলি, নজরুল তখন বর্ধমান জেলার রানীগঞ্জের কাছেই একেবারে শিয়ারশোল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সেই বয়সে বাংলা সাহিত্যের অনেক দিকপাল লেখকের লেখকের লেখার সঙ্গে তাঁর পরিচিত তিনি পরিচিত হন এবং সেই সূত্রে রবীন্দ্রনাথের প্রতি তাঁর মনে অসীম ভক্তির জন্ম হয়। আ কৈশোর রবীন্দ্রনাথ সম্পর্কে তাঁর অদ্ভুত শ্রদ্ধার কথা তাঁর কাছের জনেরা নানা

জায়গায় লিপিবদ্ধ করেছেন। তিনি নিজেই লিখেছিলেন, বিশ্বকবিকে আমি শুধু শ্রদ্ধা নয়, পূজা করে এসেছি সকল হৃদয় মন দিয়ে। যেমন করে ভক্ত তাঁর ইষ্ট দেবতাকে পূজা করে ছেলেবেলা থেকে তার ছবি সামনে রাখে, তেমনভাবেই গন্ধ, ধূপ, ফুল, চন্দন দিয়ে আমি সকাল সন্ধ্যা তাঁর বন্দনা করেছি। এ নিয়ে কত লোক কতই না কথা বলেছেন আমাকে। তো এই যে কাজী নজরুল ইসলাম, 1920 দিকে তাঁর যখন আগমন, তখন রবীন্দ্রনাথ রয়েছেন তাঁর গৌরবের একেবারে পূর্ণ উচ্চতায়। তিনি তখন অপ্রতিরোধ, অপ্রতিদ্বন্দ্বী, তাঁর প্রভাব একেবারে সমাজের সব স্তরে। ওই সময় কলকাতার প্রবাসী ভারতীয়, মুসলিম ভারত, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, নবযুগ প্রকৃতি প্রভৃতি পত্রপত্রিকায় নজরুলের কবিতা এবং অন্যান্য রচনা প্রকাশিত হতে থাকে। মুসলিম ভারত যে পত্রিকাটির কথা বলছি, সেখানে প্রকাশিত হয়ে যে নজরুলের কবিতা, সেগুলো রবীন্দ্রনাথ পড়তেন এবং নজরুল সম্পর্কে নিজের আগ্রহের কথা তিনি প্রকাশ করেছিলেন সে সময়ে সত্যেন্দ্রনাথ দত্ত, পবিত্র গঙ্গোপাধ্যায় এবং আরও নিকটজনের কাছে। কবিতাগুলো পড়ে নজরুলের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন তিনি। পবিত্র গঙ্গোপাধ্যায় তাঁর যে আত্মকথা চলমান জীবন, সেখানে লিখছেন যে সত্যেন্দ্রনাথ দত্তর সঙ্গে নজরুলের প্রথম সাক্ষাতের কথা তিনি লিখছেন। নজরুল প্রণাম করতে যাওয়া মাত্র সত্যেন্দা জড়িয়ে ধরেন কাজীকে, বলেন, তুমি ভাই নতুন ঢেউ এনেছ, আমরা তো নগণ্য, গুরুদেবকে পর্যন্ত বিস্মিত করেছ তুমি। তো গুরুদেব তাকে বলেছিলেন, অর্থাৎ সত্যেন্দ্রনাথকে বলেছিলেন, যে গুরুদেবী একদিন আমাকে নিজে থেকে প্রশ্ন করলেন কাজী নজরুল ইসলামের কোনো কবিতা আমি পড়েছি কি না। তাঁর মতে ভাবের সংস্কৃতির সমন্বয়ের সাধনায় এই এক নতুন জোয়ার আনছো তুমি। অবশেষে পবিত্র গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে চলে যান কাজী নজরুল ইসলাম। যদিও প্রাথমিক দেখায় বিস্ময়ের ঘোরে নজরুল নাকি কোনো কথাই বলতে পারেননি সেদিন। এরপর থেকে তাদের উভয়ের চিঠিপত্র আদান প্রদান হতে থাকে। চিঠিপত্রে এবং ব্যক্তিগত সম্বোধনে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে গুরুজি বলতেন। আর প্রথম দেখার দুই মাস পর 1921 সালের অক্টোবরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে আবার সাক্ষাৎ হয় কাজী নজরুল ইসলামের। তখন কি হলো সে গল্পে আসব, কিন্তু আপাতত আবারও কাজী নজরুল ইসলামের একটি গান শম্পাকুণ্ডুর কণ্ঠে।

যে কথায় ছিলাম, নিশিকান্ত রায় তাঁদের প্রথম দ্বিতীয় সাক্ষাতের কথা বর্ণনা করতে গিয়ে লিখেছেন, গুরুদেবের পাশে দুজন আগন্তুক সহজেই দৃষ্টি আকর্ষণ করলেন। তাদের একজনকে অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দিয়ে দাদা সুধাকান্ত আমাকে বললেন, ওই দেখ কবি কাজী নজরুল ইসলাম। এই কথা বলে দাদা গিয়ে নজরুলের সান্নিধ্যেই বসলেন। নজরুলের পাশে একজন বসে আছেন, তিনি মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি কবিগুরুকে বলছিলেন, ট্রেনে আসতে আসতে কাজী সাহেব আপনার গীতাঞ্জলির সমস্ত গান আমাকে গেয়ে শুনিয়েছেন। কবিগুরু বললেন, তাই নাকি, অদ্ভুত স্মৃতিশক্তি তো, আমার গীতাঞ্জলির গান সব তো আমারই মনে থাকে না। নজরুল জানতেন রবীন্দ্রনাথ তাঁর অন্তরে কতখানি আসন পেতে রয়েছেন। সেই ধূমকেতু প্রকাশের সূচনা পর্বে রবীন্দ্রনাথের আশীর্বাণী পাওয়াতেই তাঁর প্রমাণ পাওয়া গেছে। আর নজরুল রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই আশীর্বাণীকে বুকে করে ধূমকেতুর প্রতিটি সংখ্যায় সম্পাদকীয় ঠিক উপরে সেই আশীর্বাণী ছাপতে লাগলেন। রবি কবি তাঁর বসন্ত নাটিকাটি আবার নজরুলকে উৎসর্গ করে উৎসর্গপত্রে লিখলেন, শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহ ভাজনেশু 10ই ফাল্গুন 1329। আমরা নানা জায়গায় পড়েছি যে নজরুল ছেলেবেলা থেকেই রবি অনুরাগী ছিলেন। নানান জায়গায় তিনি তাঁর গান অর্থাৎ গুরুজির গান গেয়ে বেড়াতেন। করাচি সেনানিবাসে থাকার সময়ও নজরুল সদা সর্বদা তাঁর গানই গাইতেন, অর্থাৎ রবীন্দ্রনাথের গান। তিনি ছিলেন রবীন্দ্রগানের ভাণ্ডারী। তাই ওই যে পল্টনের কথা বলছি, সেখানে রবীন্দ্রসঙ্গীতের হাফিজ বলে সকলে ডাকতেন। আর যুদ্ধের সময় জানেন তো, তাঁর ট্রাঙ্কে থাকত রবীন্দ্রনাথের গানের বই। দেশে ফিরে পরিচিত হয়েছিলেন সে সময়কার রবীন্দ্রসঙ্গীতের নানা বড় শিল্পীদের সঙ্গে, অর্থাৎ গায়ক গায়িকাদের সঙ্গে। ব্যথার দান, রিক্তের বেদন, বাঁধনহারা পত্র উপন্যাসে রবীন্দ্রনাথের গানের প্রচুর ব্যবহার দেখলেই বোঝা যায় যে কতটা ভালোবাসতেন নজরুল রবীন্দ্রনাথের গান। তাই বিভিন্ন উপন্যাসে নিজে কি লিখতে পারতেন না, নিজে এত অসংখ্য গান রচনা করেছেন, কিন্তু রেফারেন্স হিসেবে বারবার করেই তিনি তার গুরুদেব গুরুজি যাই বলুন না কেন তাঁর গান রেখেছেন চরিত্রের মুখে। এমন সব কথা নিয়ে ফিরছি আবারও একটা গানের ওপারে, এবারে শিল্পী অখিল বন্ধু ঘোষ।

কোনো এক পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলামের কাছে এসেছিলেন একবার কবিতা নেওয়ার জন্য। তিনি রবীন্দ্রসঙ্গীতের চেয়ে কাজী নজরুল ইসলামের গানের অনেকটা বেশি প্রশংসা করলেন, নিজের প্রয়োজনেই করলেন অবশ্যই। নজরুল তখন কিন্তু প্রচণ্ড রেগে গেলেন এবং তাকে ধমক দিয়ে বললেন, আমরা যদি কেউ না জন্মাতাম তাতে কোনো এমন ক্ষতি হতো না। রবীন্দ্রনাথের গান বেদমন্ত্র, তাঁর গান ও কবিতা আমাদের সাত রাজার ধন মানিক। লেখা নিতে এসেছেন, নিয়ে যান। লেখা নিতে এসে এরকম আমরা গাছি যেন আর না শুনি। নিজের প্রথম কাব্যগ্রন্থের নামও কাজী নজরুল ইসলাম রবীন্দ্রসঙ্গীত থেকেই নিয়েছিলেন, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। এই গানটির কথা থেকেই তাঁর অগ্নিবীণা নামকরণ নিজের কাব্যগ্রন্থের। নজরুলের জীবনে এবং সৃজনে মননে রবীন্দ্র প্রভাব যে কতখানি তার হিসেব করা সত্যি খুব মুশকিল। নজরুল তার করাচির সেনানিবাসে আপন কক্ষটিতে বসে যে আশ্চর্য অনুভূতি অনুভব করেছিলেন তা লিখে গেছেন এভাবে, আজ ভোর হতেই আমার পাশের ঘরে যেন গানের ফোয়ারা খুলে গেছে। মেঘমল্লার রাগিনীতে যত গান জমা আছে স্টকে কেউ আজ গাইতে কসুর করছে না। ও কেউ ওস্তাদি কায়দায় ধরছেন আজ বাদরি বাড়ি ঝরে ঝমঝম। আবার কেউ গাইছে কালো আতি চালে বধু এমনও বাদলে তুমি কোথা। আর এই যে এ ভরা বাদর মাহ ভাদর শূন্য বন্দির মোর, সকলের গান গাওয়ার শেষে গভীর মন্দির কণ্ঠে হাবিলদার পান্ডেমশাই গান ধরলেন, হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সজল কাজল আঁখি পড়িল মনে। গানটি আমার কোন সুপ্ত ঘায়ে যেন বেদনার মতো গিয়ে বাজল। আমি আমার নির্জন কক্ষটিতে বসে কেবলই ভাবছি, কে কার বিপুল বাণী এমন ব্যাকুল সুরে বাজছে যাতে আমার মতো শত শত হতভাগার প্রাণের কষ্ট হৃদয়ের ব্যথা এমন মর্মন্তুদ হয়ে চোখের সামনে মূর্তি ধরে ভেসে ওঠে। ওগো ওগো, কে সে কবিশ্রেষ্ঠ যার দুটি কালির আঁচড়ে এমন করে বিশ্বের বুকের সুষুপ্ত ব্যথা বেদনা চেতনা পেয়ে ওঠে, বিস্মৃতির অন্ধকার হতে টেনে এনে প্রাণ প্রিয়তমের নিদারুণ করুণ স্মৃতিটি হৃদয়ের পরতে পরতে আগুনের আখরে লিখে থুয়ে যায়। আধ ফোলা আধ মনের আকাশ এই পুরানো অনুরাগের সরম জনিত রক্তরাগটুকু চির নবীন করে দিয়ে যায়। কে গো সে, কে তার এ বিপুল বাণী বিশ্ব ছাপিয়ে যাক, সুরের সুরধিনী তার জগৎময় বয়ে যাক, তার চরণাবৃন্তে কোটি কোটি নমস্কার। এ কথা লিখেছেন বাঁধনহারা পত্রিকা, পত্র সংখ্যা 2 ফেব্রুয়ারি, নিশ্চিত রাত্রি, বাঁকুড়া। এরকম কথা বলতে বসলে না কত কিছুই বলতে ইচ্ছে করে, কিন্তু আপাতত আবার একটু গানের হাত ধরি, তারপর আসছি আরো নানা কথায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনছিলাম, শুনতে শুনতে ভাবছিলাম একটি ঘটনার কথা। জানুয়ারি মাস ১৯২২ সাল, সকালবেলায় বিজলী পত্রিকার চার চারটি কপি হাতে করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে হাজির তার প্রিয় কাজী, অর্থাৎ কাজী নজরুল ইসলাম। তখন তার বয়স মাত্র ২৩। গুরুজি আপনাকে হত্যা করব, গুরুজি আপনাকে হত্যা করব, গুরুজি গুরুজি বলে চিৎকার করতে করতে ঢুকছেন নজরুল। রবীন্দ্রনাথ ওপর থেকে তখন বলছেন, কি হয়েছে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন, এস।

আসবে বিজলি পত্রিকায়। রবীন্দ্রনাথ বিস্ময়ে অভিভূত হয়ে এতক্ষণ শুনছিলেন, স্তব্ধ হয়ে নজরুলের মুখের দিকে তাকিয়েছিলেন। কবিতা পড়া শেষ হলে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং দু হাত প্রসারিত করে তরুণ কবিকে বুকে টেনে নিলেন। বললেন, হ্যাঁ কাজী, তুমি আমাকে সত্যিই হত্যা করবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে আমার কোনো সন্দেহ নেই। তোমার কবিতায় জগৎ আলোকিত হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নজরুলের কবিতা সম্পর্কে কবিগুরুর এই মূল্যায়ন খুবই প্রাসঙ্গিক। অরুগ্ন, বলিষ্ঠ, হিংস্র, নগ্ন বর্বরতা, তার অনবদ্য ভাবমূর্তি রয়েছে কাজীর কবিতায় ও গানে। কৃত্রিমতার ছোঁয়াচ কোথাও তাকে ম্লান করেনি, জীবন ও যৌবনের সকল ধর্মকে কোথাও তা অস্বীকার করেনি। মানুষের স্বভাব ও সহজাত প্রকৃতির অকুণ্ঠ প্রকাশের ভিতর নজরুল ইসলামের কবিতা সকল দ্বিধাগুণের ঊর্ধ্বে তা আসন গ্রহণ করেছে। তাদের কথা হতে থাকবে আর মাঝে থাকবে গান। এবার মানবেন্দ্র মুখোপাধ্যায়।

নানা সময় রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের দেখা হয়েছে এবং তাদের মধ্যেকার যে পারস্পরিক আদান প্রদান, সে কথা পড়লে কিন্তু আজও আমাদের মনটা একটা অন্যরকম ভালো লাগায় ভরে যায়। রবিবাবুর গানের ভাষা শ্রাবণের ধারার মতো পড়তে থাকতে আমার মুখের পরে পিঠের পরে, কথা লিখছেন কাজী নজরুল ইসলাম। তার বাদল বরিশনে গল্পে আমরা দেখেছি, সেখানে তিনি উল্লেখ করেছেন, এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়, এ গানটির কথা লিখেছেন। এসো হে সজল ঘন বাদল বরিশনে, লিখেছেন আমার নয়ন ভোলানো এলে আমি কি হেরিলাম হৃদয় মেলে।

আরও কিছু ছোট গল্পের কথা যদি আমরা মনে করি, ব্যথার দান যে গল্পটি রয়েছে সেখানে তিনি বলছেন, ব্যবহার করছেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার সকল দুঃখের প্রদীপ, জেলে দিবস গেলে করব নিবেদন, তুমি সন্ধ্যার ও মেঘমালা, এই রবীন্দ্র গানগুলি তিনি ব্যবহার করছেন। এরকম আরও বেশ কিছু গানের কথা এসেছে, গানের প্রসঙ্গ এসেছে তার বিভিন্ন ছোট গল্পে। সাঁঝের তারাতে তিনি লিখলেন, অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। তারপর লিখেছেন, বেলা গেল তোমার পথ চেয়ে শূন্য ঘাটে একা আমি, পার করে নাও খেয়ার নেই। ঘুমের ঘোরে গল্পে দোয়েল কোয়েল পাপিয়া সকলের কণ্ঠে দিয়েছেন রবীন্দ্রনাথের গান, ওহে সুন্দর মরি মরি তোমায় কি দিয়ে বরণ করি, অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদন ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে জয় অজানার জয়। এই গল্পটিতে আবার উদ্ধৃত করেছেন, অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া। হিনা গল্পে দেখছি, বিদায় করেছো যারে নয়ন জলে গানটির উল্লেখ করছেন। দুজনে দেখা হলো মধু যামিনীরে, রিক্তের বেদন গল্পে রয়েছে সম্পূর্ণরূপে। এভাবে রবীন্দ্রনাথের বিভিন্ন কথায় এসেছে কাজী নজরুল ইসলামের দৃপ্তবাণীর কথা। কাজী নজরুল ইসলামের কথা তো বলছি, তার গল্পে এসেছে, তার গানে এসেছে রবীন্দ্রনাথের কথা। বিভিন্ন জায়গায় ভাষণ দিতে গিয়ে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে গিয়ে বারবার করে রবীন্দ্র অনুরাগী নজরুল তাঁর নিজের হৃদয়ের সবটুকু ভালো লাগা, সমস্ত শ্রদ্ধা উজাড় করে দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথের পায়ে। সময় খুব দ্রুত শেষের দিকে এগিয়ে চলেছে, আমরা বরং আরেকটি গান শুনি। আমাদের খুব প্রিয় শিল্পী নীলোফার ইয়াসমিন, তাঁর কণ্ঠে কাজী নজরুল ইসলামের যে গান আমরা শুনব, সে গানটি কবিকৃত সুর, আদি সুর বলে স্বীকৃত। আমরা যে প্রচলিত সুরটি শুনি তার চেয়ে একটু ভিন্ন।

1938 সালের কথা বলি, যেতে যেতে প্রায় জোর করে কাজী নজরুল ইসলামকে নিয়ে আসা হলো বেতারে। কিন্তু তার আগে তাকে যতবারই রেডিওতে আনার চেষ্টা করা হয়েছে ততবার তিনি বলছেন, আগে কবিরাজাকে অর্থাৎ রবীন্দ্রনাথকে এনে টক প্রচার করো, তবে আমি যাব। তাই হয়তো নজরুলের একান্ত ইচ্ছে ওই বছরই দেবব্রত ফিল্মসের হয়ে নরেশ মিত্রের পরিচালনায় এবং কাজী নজরুল ইসলামের সঙ্গীত পরিচালনায় রবীন্দ্রনাথের অন্যতম প্রধান উপন্যাস গোরা চলচ্চিত্রায়িত হয় এবং রবীন্দ্রনাথের এই কাহিনীটিতে সুর সংযোজন করেন কাজী নজরুল ইসলাম। এই ঘটনাটি উভয় কবির ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত তাৎপর্য রাখে। কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। একটি গান শুনতে শুনতে বিদায় নেব, শিল্পীর নাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এবং সে গান শুনতে শুনতে বিদায় নিতে নিতেই বলি, 8:30 সময় ফিরে আসব আমি আর যে সংযুক্তার সঙ্গে নিয়ে আরাত্রিকা ভট্টাচার্যকে। আজ সুরমহল সাজাবে আরাত্রিকা। আপনাদের সকলকে এখন থেকে ডাক দিয়ে রাখলাম, আমি জানি আমার সঙ্গে আপনারাও থাকবেন সুরমহলে ঠিক 8:30 মিনিটে 100.1 FM গোল্ড।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: says Iran deal, including reopening of Strait of Hormuz, largely negotiated. IMD forecasts severe heat wave conditions in some parts of northern, central and eastern India, including Delhi today. And in athletics, Gurinder Veer Singh wins men's 100-meter gold with new national record at Federation Cup in Ranchi. And with that, we end the morning news. Have a nice day.
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold
2: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold-এ।
3: নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? এক সপ্তাহ পরে আপনাদের সকলের সঙ্গে দেখা, তাই কুশল বিনিময়টা আগে করে নেওয়াটাই বাঞ্ছনীয়। কবিতা আর দেবতা, সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয়। যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান, তার স্তব, তার গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজ 24 মে তার জন্মদিন, আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। শুধুমাত্র যদি কবি বলি তাহলে সত্যি সত্যি তার পরিচয় সম্পূর্ণ হয় না। একাধারে তিনি ঔপন্যাসিক, তার পত্র উপন্যাস পড়তে পড়তে পরতে পরতে আমরা তাকে নিত্য নতুনভাবে আবিষ্কার করি, আর তার চিঠিপত্র, তার কবিতা, তার গান সব কিছু নিয়ে তিনি এক অনন্য স্রষ্টা। আজ ইংরেজি মতে তার জন্মদিন, বাংলা মতে অবশ্যই 11ই জ্যৈষ্ঠ, কিন্তু ইংরেজি মতে 1899 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমানের চুরুলিয়ায়। তো আজ যখন সুরমহল আমাদের সঙ্গে আমাদের সাজানোর ভার রয়েছে, তখন তাকে ছাড়া আমরা তো আর কিছু ভাবতেই পারি না। আর আজ আমাদের খুব প্রিয় শিল্পী, খুব প্রিয় মানুষ, খুব মিষ্টি মেয়ে আরাত্রিকা এসেছে গান শোনাতে। আরাত্রিকা ভট্টাচার্য, ডক্টর আরাত্রিকা ভট্টাচার্য বলবো না, আরাত্রিকা আমাদের আমাদের খুব আদরের আরাত্রিকা। আরাত্রিকা স্বাগত, সুপ্রভাত।
4: সুপ্রভাত।
3: হ্যাঁ, আর আমাদের খুব প্রিয় তিনজন সঙ্গী অর্থাৎ সহশিল্পীরা রয়েছেন, তাদেরকেও অবশ্যই স্বাগত, সুপ্রভাত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতিদা, দেবজ্যোতি গোস্বামী, সঙ্গে রয়েছেন জগন্দা, যার পোশাকি নাম মৃণালকান্তি দাস, আর রয়েছেন সমৃদ্ধি। সবাই মিলে সুন্দর করে আজকের সময়টা আমরা কাটাবো সুরে সুরে। 2248-8085 এই নাম্বারে আপনারা আসবেন টেলিফোনে। আমি জানি অলরেডি অনেকে টেলিফোনে ট্রাই করতে শুরু করেছেন, কথা বলবো একটু পরে, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাবো, নমস্কার জানাবো। কোথায় রেডিও সেট টিউন করে যারা রয়েছেন তারা তো রয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ফেসবুক লাইভে আমরা শুরু করে দিয়েছি আমাদের এই সেশনটা, আকাশবাণী কলকাতা পেজ এবং অবশ্যই 100.1 FM Gold কলকাতা, এই দুটি পেজে আমরা শুরু করে দিয়েছি আমাদের লাইভ সেশন। আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করবেন, আর যারা গালে হাত দিয়ে ভাবছেন যে আরে আজকে তো নাম্বারটা বললো না, টেলিফোন নাম্বার, মানে যেখানে হোয়াটসঅ্যাপ করব, যেখানে SMS করব, সেই নাম্বারটা হলো 9903055992। এই নাম্বারে অনেক অনেক হোয়াটসঅ্যাপ আসতে শুরু করেছে, সে সবটা পড়ব, কিন্তু গানে গানে আমরা আজকের একেবারে অনুষ্ঠানটা শুরু করে দিই। আরাত্রিকা, কিভাবে শুরু করবে ভেবেছ?
4: নীল যমুনার জল দিয়ে।
3: আহা, চলো

0: ভেসে যাই এই গানগুলো যতবার শুনি সত্যি সত্যি ভেসে যাই, মানে গঙ্গা যমুনা সবটা মিলেমিশে একাকার হয়ে যাওয়া একটা মানুষ, তার সৃষ্টিতে তিনি বারবার করেই সেই বিষয়টি একেবারে নিয়ে এসেছেন, বিশ্বাসের জায়গা থেকে একেবারে নিয়ে এসেছেন। ওরে নীল যমুনার জল, এই নজরুলগীতি দিয়ে শুরু হলো আজকের সুরমহল। সবাইকে জানাই সুপ্রভাত। সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, গারুলিয়া, বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে দেখছেন শুনছেন, অনেক ধন্যবাদ। জয়েন করেছেন শঙ্করচন্দ্র দে এবং নবকুমার কর্মকার। শর্মিষ্ঠা মুখার্জি আমাদের ফেসবুক সেখানে লিখেছেন কমেন্টে শুভ সকাল। আচ্ছা, মোনালিসা সামন্ত লিখেছেন খুব সুন্দর। মাহবুব লিখেছেন সম্মানিত শিল্পীর কণ্ঠে শুনতে চাই তুমি আমার সকালবেলার সুর। আচ্ছা, অবশ্যই অবশ্যই, দেখা যাক, আমরা টেলিফোনের দিকেও একটু যাব। 2248080 85 এই নাম্বারে আপনারা টেলিফোনে আসবেন, তার আগে 9903050922 এই নাম্বারে শঙ্করদা একটা খুব সুন্দর করে লিখেছেন, দেখে নিই। শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার, এই গানটি শুনতে চেয়েছেন, আরও একটি গানের কথা বলেছেন, ফুটালে না কেন ফুটালে না, খুব সুন্দর দুটি গানের অনুরোধ করেছেন। আর কি লিখেছেন দেখি, 11ই জ্যৈষ্ঠ এই বাংলায় উঠেছিল জ্যৈষ্ঠের ঝড়, 11ই জ্যৈষ্ঠ এই বাংলায় উঠেছিল জ্যৈষ্ঠের ঝড়, সোচ্চার হয়েছিল তার বিদ্রোহী কণ্ঠস্বর, শৃঙ্খল ভাঙার গান শুনিয়ে ভেঙেছে গোড়ামির ভিত, শৃঙ্খল ভাঙার গান শুনিয়ে ভেঙেছে গোড়ামির ভিত, প্রেম ভালোবাসা প্রকৃতিকে লয়ে ভক্তিমূলক সঙ্গীত, বাঙালির চেতনাতে বিরাজে বিদ্রোহী কাজী নজরুল, আরাত্রিকার গানে গানে তার চরণে দেব ফুল। কী সুন্দর করে লিখেছেন, সত্যি সত্যি তার, আমরা না আরাত্রিকা গঙ্গা জলে গঙ্গাপুজোই করতে পারি আর কি পারি, তার সৃষ্টিকে ঠিকঠাক মতন রাখা এবং আগামী প্রজন্মের কাছেও যাতে তিনি এভাবেই থেকে যান অবশ্যই থাকবেন আমাদের দৃঢ় বিশ্বাস। এর পরের গানে যাই আমরা, তারপর আপনাদের কমেন্ট পড়ব অবশ্যই। আকাশবাণী কলকাতা পেজেও আপনারা জয়েন করেছেন অনেকে দেখতে পাচ্ছি, আর 100.1 FM গোল্ড কলকাতা এই পেজে অলরেডি অনেকেই এসে গেছেন দেখতে পাচ্ছি। আপনারা সবাই প্রচুর প্রচুর কমেন্টের প্লাবন বইয়ে দিন দেখি, কী কী গান আপনারা শুনতে চান, কাজী নজরুল ইসলাম আপনাদের মনের কোন জায়গায় অবস্থান তার, সেই সব খবরই আপনারা দিতে পারেন, আর অনুরোধের গানের কথা তো অবশ্যই লিখতে পারেন। আপাতত আমি থামি, গানের হাত ধরি, বলো কোন গান শোনাবে?
1: শ্রীজনছন্দে গাই।
0: আহা, বড়ই প্রিয় গান আমাদের, চলো।

0: সাধু সাধু, কি ভালো যে লাগলো না। মানে এই গানগুলো না এমনভাবে আমাদের আত্মার সঙ্গে মিশে গেছে, এবং যতবার যত শিল্পী নিজের মতো করে গান এবং নিজের মতো করে সাজিয়ে তোলেন গানগুলোকে, আমাদের একই রকমভাবে ভালো লাগাটা আরও অনেক অনেক বেড়ে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে কে অপেক্ষা করছেন? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার সায়ন, কেমন আছো? আম খেতে যাবো নাকি তোমাদের ওখানে? বলো কি রিকোয়েস্ট আছে বলো।
1: আমি আপনি জানতে চাইছি নজরুল আমার জীবনে কত। নজরুল আমি তাকে কোন দিক দিয়ে ধরবো
0: একেবারে।
1: নজরুল আমার কাছে একজন মানে কি বলবো যে একটা দিকে আমরা রাগ তিলক সমুদ্রের উপরে যে গানটা যে রাগ গুলোর সাথে পরিচয় করি প্রণাম জানাই। আপনি আমার প্রিয় গানের কথা কি করে জানলেন? আমার প্রিয় গান, আমার প্রাণের গান।
0: এইভাবেই সুরে সুরে সাঁকো বাঁধা হয়।
1: আর দিদিকে গানের অনুরোধ নাই, যা শোনাবেন তাই আর কবি।
0: বেশ সায়ন, সঙ্গে থাকো, সঙ্গে থাকো। এভাবেই আপনিও আসতে পারেন টেলিফোনে 2248-8085 এই নাম্বারে। আর এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভে কারা কারা জয়েন করেছেন একটু উঁকি দিয়ে আসি। আরাত্রিকার মধুর কণ্ঠে ভীষণ সুন্দর নজরুলগীতি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। ওরে নীল যমুনার জল, হ্যাঁ। নবকুমার কর্মকার লিখেছেন, অনিমেষ রয় লিখেছেন খুব সুন্দর ম্যাডাম, শঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন অনেক অনেক আশিস রইল। আচ্ছা, মাহবুব লিখেছেন ওরে নীল যমুনার জল, বলরে বলরে জবা বল, আচ্ছা বলরে মোরে বল, আচ্ছা না ওরে নীল যমুনার জল গানটা পুরোটা লিখেছেন। বেশ, যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন আহা আহা খুব সুন্দর, প্রথমেই শুরুতেই পুরো পরিবেশটি পাল্টে গেল। জয়দীপ রায় লিখেছেন সুপ্রভাত সংযুক্তা দিদি, আজকের শিল্পী আরাত্রিকা দিদি এবং সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পী সবাইকে একটি সপ্তাহ পর আজ আবার রবিবার সকাল সকাল কর্ণকুহরে মধু ঢালতে হাজির সুরমহল। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, ইংরেজি মতে অবশ্যই। তার দুটি গানের অনুরোধ রইল, ফিরিয়া যদি সে আসে কারারই লৌহ কপাটা। জয়দীপ রায় লিখেছেন বাঘাযতীন থেকে। আচ্ছা, সমস্ত কমেন্ট একবারে পড়লে তো হবে না, তাই না? তাহলে তো আপনি আমার হাত ছেড়ে চলে যান, যদি তাহলে আমি আপনাকে কোথায় পাবো? তাই সেই চেষ্টা না করে আমি বরং একটা দুটো হোয়াটসঅ্যাপ পড়ে ফেলি, নইলে আবার তাঁরা আমার ওপর মান করবেন, অভিমান করবেন, করতেই পারেন। গুড মর্নিং সুরমহল, তীব্র তাপে ওষ্ঠাগত প্রাণ, একেবারে ঠিক বলেছেন। সুরমহল শুনে আনন্দ পাইছে, আনন্দ পাচ্ছে মন, লাগছে সুন্দর সুমধুর গান,

0: সংযুক্তাদির উপস্থাপনা আনে অপূর্ব দোতনা। আমার অনুরোধ, আচ্ছা, যে গানটির কথা লিখেছেন সেই গানটি জানি না, হতেই পারে, আমি বলে দেবো, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, আর যাদবেন্দ্র পণ্ডা এখানে লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান শুরু হয়েছে, আমার উপস্থাপনার কথা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর প্রভাত বিনার কথাও লিখেছেন, অনেক সকাল থেকে সঙ্গে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। একেবারে মানে এইটা না আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আপনিও আমার মতো সেই ভোরবেলায় উঠে ভোরের পাখির মতন ডাকাডাকি করতে করতে হাজির হয়ে যান। আমি যেমন ডাকাডাকি করতে করতে রাস্তা দিয়ে চলে আসি বাড়ি থেকে আকাশবাণী, আপনারা বাড়িতে বসে বসেই আমার সঙ্গে জয়েন করেন, এইটা খুব আনন্দের বিষয়। আচ্ছা, এরপরে সুভাষ চক্রবর্তী কি লিখেছেন একটু পড়ি। সুরমহলে সুরের ভেলায় আজ ভাসবো সবাই, শিল্পী আরাত্রিকা ভট্টাচার্যকে তাই স্বাগত জানাই। গানে গানে কাটবে সারাটি সকালবেলা, থাকবে সাথে সঞ্চালিকা সংযুক্তার কথার মালা। আমি কিছু মালাটালা গাঁথতে পারি না, আপনারা এত ভালোবাসেন কেন আমি নিজেও জানি না, যাই হোক এভাবে ভালোবাসায় রাখবেন, এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি, এটাই আমাদের সবথেকে বড় শক্তি। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। চলো আরাত্রিকা, এত ভালো ভালো কথা শুনলে না কত আরও এরকম ভালো ভালো গানের কথা মনে পড়ে, তাই না? হ্যাঁ, চলো, আর সত্যি সত্যি সময়টা বড্ড কম, এত আমি যদি কথা বলি তাহলে গান কখন হবে, আমি বরং গান একটুখানি বেশি বেশি করে শুনি। চলো, কি শোনাবে বলো?
1: দাবুদাহের কথা হচ্ছিল, তাহলে একটু আমরা সবাই যেরকম একটু মেঘ দেখতে চাইছি,
0: মেঘ দেখতে চাই,
1: গুরু গর্জন দেখতে চাইছি, তেমনই এক গান।

0: কিছু চমৎকার সমস্ত গান সাজিয়ে নিয়ে এসেছে আরাত্রিকা। মানে আমি মাঝখানে ভাবছিলাম যে আমার কিছু কিছু অনুরোধ আছে, সেগুলো আমি কখন করব, কিন্তু বিশ্বাস করুন আপনি যেমন ভাবছেন গালে হাত দিয়ে যে আরে আমার কথা জানলো কী করে, ওই যে সায়ন এসে টেলিফোনেও সে কথাই বলল। আর এই মুহূর্তে আপনি যিনি আছেন টেলিফোনে তিনি কি বলবেন? নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হাওড়া চাঁদিপাড়া থেকে বলছি।
0: বলুন প্রণবদা।
1: হ্যাঁ, এত ভালো অনুষ্ঠান, খুব ভালো হচ্ছে অনুষ্ঠানটা, আপনার সংবেদনা খুব ভালো।
0: থ্যাংক ইউ।
1: আমার একটা অনুরোধ, এখনো বিদায় হলো না, এখনো চাঁদ আছে আকাশের গানটা।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকতে হবে। দেখা যাক, আমরা আজ কাজী নজরুল ইসলামের গানেই পুরোপুরি থাকব। সংযুক্তা বোন পায়েল, সৌরভ, শুভায়ন, আরাত্রিকা, দেবজ্যোতি গোস্বামী, জগন দাস, সমৃদ্ধি, সুরমহলের সদস্য, নবকুমারের শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসার। আচ্ছা, সকলে ভালোবাসার, আর সৌরভের কথা বাদ দিলে হবে? নবদা, সৌরভ যদি দুঃখ পায় না, পরের দিন কিন্তু আর আমাকে আপনি দেখতে পাবেন না, আপনি শুনতেও পাবেন না, তখন আপনিই দুঃখ পাবেন। তাই সৌরভের কথা অবশ্যই বলতে হবে, আমাদের কন্ট্রোল রুমের সমস্ত দাদা দিদিদের কথা বলতে হবে, আর বলতে হবে অবশ্যই পায়েল ম্যাডামের কথা, আর অ্যাবাভ অল আমাদের শুভায়ন স্যারের কথা। সবাই মিলেই আসলে আমাদের এই বৃহত্তর পরিবার তাকে এগিয়ে নিয়ে চলেছেন। যারা না থাকলে আমি কেন, আমাদের এখানে যারা যারা বসি আমরা এই সিটটায়, কাউকেই আপনারা দেখতে পাবেন না, এবং এভাবে আপনার কাছে আমরা পৌঁছতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আর আর কে কী লিখেছেন? নমস্কার সংযুক্তা দিদি ভাই, কে লিখেছেন? ও বাবা, কি সুন্দর একটা ছবি। নমস্কার সংযুক্তা দিদি ভাই, সুপ্রভাত, আমাদের প্রিয় আরাত্রিকার জন্য রইল অনেক শুভকামনা, আমি একটি গান শুনতে চাই, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। আমার মনে হয় ছোটোবেলায় আরাত্রিকা, আমরা যখন থেকে কাজী নজরুল ইসলামের নামের সঙ্গেও হয়তো পরিচয় হয়নি, তার আগে থেকে লিচু চোর এবং নয়ন ভরা জল গো তোমার একেবারে। আচ্ছা, রমা রায় লিখেছেন ডি রোড দাসনগর হাওড়া 5 থেকে, সুন্দর রবিবারের সকাল, আমরা শুনতে শুনতে কাজ করছি, খুব ভালো লাগছে, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। সীমা দাস আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন শুভ সকাল, খুব সুন্দর গান দিয়ে শুরু হলো, সুরমহলের সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। বৈশাখী কর লিখেছেন খুব ভালো গাইছো আরাত্রিকা ভট্টাচার্য দিদি, ভীষণ প্রিয় গান ওরে নীল যমুনার জল, অনেকক্ষণ আগে লিখেছিলেন, তারপরে আরও কয়েকটি গান হয়েছে। সি এ আশিস কুমার দাস লিখেছেন, এইটা না আমারও বড্ড প্রিয় গান জানেন তো, হে গোবিন্দ রাখো চরণে। দেখা যাক আরাত্রিকা শোনাবে কি না। মনামি মাইতি আরও একজন প্রিয় মানুষ জয়েন করেছেন, লিখেছেন সুপ্রভাত আরাত্রিকা সংযুক্তাদি, মন ভালো করা গান দিয়ে শুরু হলো। অনিমেষ রায় লিখেছেন খুব সুন্দর ম্যাডাম। আচ্ছা, আমাদের আরও একজন প্রিয় শিল্পী যে এখানে এসেছিল দিন কয়েক আগে, অঙ্কন চট্টোপাধ্যায় ঋজু, সেও জয়েন করেছে। সবাই মিলেই আসলে না রোববারে সকাল জমজমাট। আমি আর বেশি কথায় বরং না বলে গানের দিকে হাত বাড়াই, গানই আমাদের সমস্ত রকমের দাবদাহ থেকে মুক্তি দিতে পারে। কারণ আবহাওয়ার খবরাখবর যা পাচ্ছি, রোজই শুনছি হবে হবে, কবে যে হবে, কবে যে ঝরবে, তার কোনো আশা ভরসা আমরা তো দেখতে পাচ্ছি একবারই, তাই তো। চলো গান ঝরুক,
2: হ্যাঁ
0: সুর ঝরুক, আমরা সেই বৃষ্টিতেই ভিজি,
2: একদমই তাই। এই গানটি যেটি গাইব সেটা প্রথমত আমার অত্যন্ত প্রিয় সংযুক্তাদি আমাকে গাইতে বলেছিলেন, আর এখন যেহেতু ঋজুর কথা

0: আসলো অঙ্কন রিজু, ও মোটামুটি পরশুদিন আমাকে 5-6 গানের লিস্ট দিয়েছিল, তার মধ্যে এই গানটিও অন্যতম। তাই দুজনের রিকোয়েস্ট যেহেতু মিশে গেল, মিলে গেল
1: চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়,
0: চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, তাহলে ভট্টাচার্য গিয়ে।

pas.

0: দেবজ্যোতিদার গলাটা নিশ্চয়ই আপনাদের কাছ অব্দিও পৌঁছচ্ছে, মানে হাত যেমন কথা বলছে সেরকম উনি মুখেও যে প্রকাশ করছেন যে এত সুন্দর লাগছে গানগুলো। অবশ্যই সমৃদ্ধি আছে, জগনদার রয়েছে, সবাই মিলে না এত সুন্দর
1: সমৃদ্ধি থাকার জন্য একটা যে বাঁশির অভাব যেটা মনে হচ্ছিল হতে পারে সেটা একদম
0: সেটা একেবারে হচ্ছে না। এবং সত্যি সত্যি কীর্তন হবে, রাধাকৃষ্ণর কথা হবে, বাঁশি হবে না, এটা তো হতেই পারে না। সেই জন্যই তো সমৃদ্ধি এত সমৃদ্ধ করছে। আর এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: হ্যাঁ সংযুক্ত জি, উত্তম আদিকে তিলকদা বলছি।
0: হ্যাঁ বলুন, আপনার পছন্দের গান হয়ে গেছে, আর আমরা নেব না, অন্যদেরও সুযোগ করে দিতে
2: হবে। হ্যাঁ ধন্যবাদ,
0: ধন্যবাদ
2: এবং কৃতজ্ঞতা জানাই আজকে শিল্পীকে। আমি সত্যি কথা বলতে কি, ওনার পোস্টে অনুরোধ রেখেছিলাম তিনটে গান,
0: আপনি আমাকেও জানিয়েছিলেন,
2: একটা বিরাট পরম পাওয়া।
0: তাহলে আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকতে হবে কিন্তু, ওই এরকম করলে হবে, আপনার সমস্ত পছন্দের গান হবে আর বাকিদের গান হবে না, তাহলে বাকিরা রাগ করে চলে গেলে আমার হাত ছেড়ে তখন আমি কোথায় যাব। তো সেই জন্য সকলের কথাই একটু ভাবতে হবে। সন্দীপন মুখার্জি আমাদের আকাশবাণী কলকাতা পেজে জয়েন করেছেন, আরও অনেকে জয়েন করেছেন, তার মধ্যে সন্দীপন মুখার্জির দিকে আমি একটু বেশি বেশি ঝুঁকে থাকি, কারণ জামশেদপুর ঝাড়খণ্ড আমার অত্যন্ত প্রাণের জায়গা, আমার জন্মভূমি, তাই সেই মেসেজটা আগে, কমেন্টটা আগে পড়ি। আমার অনুরোধে, আমার অনুরোধ গোঠের রাখাল বলে দেরে, হ্যাঁ পদ্মপলাশ যখন এসেছিলেন তখনও আপনি এই গানটি অনুরোধ করেছিলেন। আসলে এই গানগুলো আমাদের এতই প্রিয়, এতই প্রিয় যে যখন যে শিল্পীর কণ্ঠেই শুনতে পাই আমাদের মন আরো আরো অনেক অনেক বেশি চায়, মনে হয় পরবর্তীতে আরো যারা আসবেন তাদের কাছে ওই গানটা শুনবো, তাই তো? সন্দীপন অনেক ধন্যবাদ। আচ্ছা, শুভজিৎ ভুঁইয়া লিখেছেন যাদবপুর থেকে, মনোজ অপনাম এই গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, ঝুমা ব্যানার্জি অসাধারণ লিখছেন। আচ্ছা, এবার একটুখানি হোয়াটসঅ্যাপ যদি না দেখি, তাহলে যারা লিখেছেন সুন্দর সুন্দর বার্তা সেগুলো পড়া হবে না, তাই একটুখানি পড়তে পড়তে যাই। ভীষণ তাপে তপ্ত যখন চারিদিকের পরিবেশ, এই ভীষণ তাপ, এই শব্দটা একদম ঠিক ঠিক বলেছেন, মানে আমরা বলি না ভীষণ সুন্দর, এটা হয় না, এটা খুব সত্যি কথাই। ভীষণ তাপে তপ্ত যখন চারিদিকের পরিবেশ, শিল্পী আরাত্রিকা ছড়িয়ে দিল ঠান্ডা এক আবেশ, গানে গানে ছড়িয়ে গেল হিমেল হাওয়ার স্রোত, যন্ত্রশিল্পীরাও তুলে সুর প্রকৃতির কমায় ক্রোধ। আহা, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে? সঞ্চালিকা দিদিও নানান কথার জাল বনে সকলকে সাবাস

0: জানাই মনে মনে এই ক্ষণে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। আচ্ছা, উলুবেড়িয়া থেকে তেঁতুলতলা থেকে কে লিখেছেন? গোপাল মান্না। বেশ কয়েক সপ্তাহ পর আমি অনুষ্ঠানে এলাম, কারণ আমার শ্রবণ বন্ধু নামক যন্ত্রটির শরীর ভালো ছিল না। আসলে এমন গরম পড়েছে না, আমাদের প্রত্যেকেরই নানা জায়গায় নানা সমস্যা হচ্ছে। যারা গলা নিয়ে কাজ করি তাদের তো ভীষণ সমস্যা, মানে অত্যন্ত ঝামেলার মধ্যে আমরা রয়েছি। কিন্তু এই যন্ত্রপাতিগুলোকেও একটু ঠিকঠাক রাখতে হয়, তারাও হট হয়ে যায় আর কি। বিশেষজ্ঞের সাহায্যে তাকে সুস্থ করেছি। আচ্ছা, অনুরোধ করছি খেলি ছোঁয়ে বিশ্বলয় গানটি। বেশ, দেখা যাক এরপরে আমরা কোন কোন দিকে যেতে পারি। আরাত্রিকাই নিয়ে যাবে আমাদের। আরাত্রিকা কোন গান নিয়ে অপেক্ষা করছে আমি তো জানি না, আরাত্রিকাই বলুক।
1: হে পার্থ সারথি বাজাও।
0: ওরে বাবা, কি কঠিন গান, চলো শুনি।

0: অনেকদিন পর গানটা শুনলাম, থ্যাংক ইউ এই গানটা শোনানোর জন্য। অত্যন্ত প্রিয় গান আমাদের, এবং এই গানগুলো শুনতে শুনতে না বারবার করে এটা মনে হয় যে এই একজন মানুষ কত রকমের যে সুরের ভাণ্ডার, কত রকমের যে কথার ভাণ্ডার এই 4,000-5,000 গানের মধ্যে তিনি দিয়ে গেছেন। এই বৈচিত্র্য কিন্তু সত্যি সত্যি বাংলা গানে তার মতো করে এমনটা ভেবেছেন কি? তার পরবর্তীতেও অনেকেই তার পদ অনুসরণ করে চলেছেন, আমাদের তো এটাই মনে হয়। নিশীথ বরণ রায় আমাদের ফেসবুক লাইভে 100.1 FM গোল্ড কলকাতা পেজে আবার চলে এসেছি আমি, সেখানে নিশীথ বরণ রায় জয়েন করেছেন, অপূর্ব সোনামা লিখেছেন, নিশ্চয়ই খুব প্রিয় কেউ। আচ্ছা, এরপরে হচ্ছে শ্যামাসঙ্গীতের রিকোয়েস্ট করেছেন জয়দীপ রায়, গাইবেন বলেছেন। আচ্ছা, শ্যামল আচার্য লিখেছেন সুন্দর গান হচ্ছে, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, বাগিচায় বুলবুলি তুই গানটির অনুরোধ এসেছে। মোনালিসা সামন্ত লিখেছেন খুব সুন্দর গান যেমন হচ্ছে তার সঙ্গে অসাধারণ সঞ্চালনা, যন্ত্রশিল্পীদের অসাধারণ উপস্থাপনা, এদের কথা বলতেই হবে, অবশ্যই বলতে হবে, দেবজ্যোতি দার কথা, সমৃদ্ধির কথা এবং জগন্দা অবশ্যই, সবাই মিলে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন। এবং একটা জিনিস আরাত্রিকা বারবার করেই আমরা মুগ্ধ হয়ে লক্ষ্য করি যে এই মানুষটি, আমরা বিদ্রোহী কবি তকমা এঁটে দিয়েছি বটে, কিন্তু বিদ্রোহের মধ্যেও আসলে ভালোবাসা না থাকলে তো বিদ্রোহ হয় না। আমরা ধরো দেশকে ভালোবাসি, তো দেশের প্রতি ভালোবাসা থাকবে তবে তো বিদ্রোহ হবে,
1: তবে বটে।
0: সেই জন্য প্রেমের কবি বললে বোধ হয় ঠিকঠাক বলা হয়।
1: আসলে কবিকে কখনোই কোনো ছকে বা কোনো জনরতে বাধা কখনোই যায় না, মানে তার, আমরা যদি তাকে বিদ্রোহী কবি বলি বা আমরা যদি ধরেই নিই যে নজরুলের সব গানই ভীষণ রাগ ভিত্তিক, তাহলে আমরা যথেষ্ট নজরুল চর্চা করি না
0: একেবারেই, ঠিক তাই। লোক আঙ্গিকে যখন আমরা তার গান পাচ্ছি, যখন পাশ্চাত্য সুরে গান পাচ্ছি, যখন রাগরাগিনী শুধু নয় মানে পিওর
1: কিয়ানি ইরানি সুরে গান, হাস্য কৌতুকের গান,
0: অবশ্যই
1: এই যে গানটা গাইলাম মৃত্যু চেতনার গান, মানে কথাগুলো পড়লে বোঝা যায় যে তারা সেই সময় দাঁড়িয়ে জীবন উপলব্ধি করেছিলেন, না হলে তো এই কথা হাত দিয়ে বেরোতেই পারে না।
0: এবং বারবার করে মৃত্যু এসে তার সামনে দাঁড়িয়েছে, হ্যাঁ, কিন্তু তিনি অতিক্রম করেছেন তার সৃষ্টির মধ্যে ডুব দিয়ে। এই এই জায়গাগুলোতে না সত্যি সত্যি আমরা বারবার করে তাদের কাছে শিখতে চেষ্টা করি, এই চেষ্টাটা যদি চালিয়ে যেতে পারি তাহলেই হয়তো এই জীবন ধন্য হয়। এরপরে মিতা চ্যাটার্জি লিখেছেন দারুণ হচ্ছে, সুমিতা রায় লিখেছেন খুব ভালো লাগছে দিদি অনুষ্ঠান। আচ্ছা, এবার একটু হোয়াটসঅ্যাপ দেখি। হাওড়া থেকে রঞ্জন দিদিভাই, রঞ্জন দিদিভাই শিল্পীর কাছে আমার একটাই অনুরোধ। আচ্ছা, কোন গান? ও তোমার বুকের ফুলদানিতে ফুল হব বোধ। আহ, এই গানটিও বড় সুন্দর গান, এত সুন্দর সুন্দর গান রয়েছে না, এত হাজার হাজার গানের মধ্যে এইটুকু জায়গায় আমরা কতটুকুই বা কী করতে পারি, আর কথা না বাড়িয়ে বরং গানের হাত ধরতে পারি। বলো এবার কী শোনাবে?
1: এবার একটু আধুনিক, নজরুলের আধুনিক, চুরি কিঙ্কিনি রিনি রিঞ্ঝিনি,
0: কী মিষ্টি গান একটা,
1: বিন বাজায় চলে।

0: কি অপূর্ব সমস্ত গান সাজিয়ে নিয়ে এসেছে আরাত্রিকা। সত্যি সত্যি এই গানগুলো খুব কম শোনা হয়, এই গানটি বিশেষ করে বেশ কম শোনা হয়। আপনি কি বলবেন? নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি বর্ধমান থেকে রূপসুন্দর বলছি।
0: আরে রূপসুন্দর, অনেকদিন পরে কথা হচ্ছে, বলো।
1: অনেকদিন লাইনই পাচ্ছি না।
0: বলো।
1: এই গানটা শোনালে খুব সুন্দর লাগলো। আমার একটা অনুরোধ আছে শিল্পীর কাছে, নয়ন ভরা জল গো তোমার পাথর ভরা।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। সুমিতা রায় লিখেছেন, দারুণ গাইছো বন্টি। মনামি মাইতি লিখেছে, কত কঠিন কঠিন গান কি অনায়াসে গাইছে আরাত্রিকা, অনেক ভালোবাসা। আচ্ছা, আরাত্রিকার জন্য ভালোবাসা, আমার জন্য নেই। বেশ, মনে রাখলাম, মনে রাখলাম। কুমার শঙ্কর বারুই লিখেছেন, সুপ্রভাত সবাইকে, এত অপূর্ব সুন্দর সব গান হচ্ছে, মন ভরে গেল। আসন্ন কাজী নজরুল ইসলামের জন্মদিনের আগে এক অনুষ্ঠান অন্য এক উচ্চতায় নিয়ে গেলেন শিল্পী। হ্যাঁ, ইংরেজি মতে

0: আজকে এবং বাংলা মতে 11ই জ্যৈষ্ঠ পরশু দিন সুস্মিতা দিয়ে আসছেন, আপনারা সেদিনও এভাবে সঙ্গে থাকবেন। কুমার শঙ্কর বারুই জোড়া মন্দির গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এনাক্ষী গুহ বিশ্বাস লিখেছেন অপূর্ব, আচ্ছা রুচিরা বন্দ্যোপাধ্যায় জয়েন করেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিতা চ্যাটার্জি লিখেছেন গতকাল লিখেছিলাম, ওইগুলোর মধ্যে কোনো একটা হলে ভালো হতো, কোনটা লিখেছিলেন আমি জানি না, আর আত্রিকা নিশ্চয়ই জানে, আপনি শুনতে থাকুন নিশ্চয়ই কোনো গান হবে। পরীক্ষিত চ্যাটার্জি লিখেছেন এক্সেলেন্ট, একটুখানি দাও অবসর বসতে কাছে। এই গানটি তো যার কণ্ঠে আমরা শুনে শুনে পাগল হয়ে গেছি তার নামটা অবশ্যই আমি করতে চাই, স্নিগ্ধদেব সেনগুপ্ত। আমরা যে কতবার শুনি অবশ্যই শুনবো, এর মধ্যেও আমি চেষ্টা করবো স্নিগ্ধদেবকেও এখানে নিয়ে আসার। গ্রীষ্মের এই দাবদাহে শুষ্ক ধরণী আজ, শুষ্ক পাতা ঝরছে ফুল, এই কি প্রকৃতির সাজ, ফাগুন ছোঁয়া আনলে তুমি এই প্রকৃতির কুলে, মরুসম প্রকৃতি আজ ভরে উঠল ফুলে, রঙিন আবেশ ছড়িয়ে দিলে এই হৃদয় জুড়ে, হৃদয় কানন ভরিয়ে দিলে আজ এই সুরে সুরে, গানের মায়ায় ভরিয়ে দিলে হৃদয় পারিজাত, মায়ার রঙে রঙিন হলো এই শুভ প্রভাত। পায়েল ব্যানার্জি, আমি পড়তে শুরু করেই বুঝতে পেরেছি এটা পায়েলের লেখা, এত সুন্দর করে বেলঘরিয়া থেকে লেখে। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আমরা পরের গানের হাত ধরি অবশ্যই, এবং তারপরে আবার আপনাদের জন্য অপেক্ষা করব। আপনাদের হোয়াটসঅ্যাপ 9903050592, আপনাদের টেলিফোন 2248080 85, আর কমেন্ট অবশ্যই 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা এই দুটো ফেসবুক পেজে। চলো আরাত্রিকা, এবার কি ভাবছো?
1: শ্যামাসঙ্গীতের
0: অনুরোধ
1: অনুরোধ এসেছিল,
0: কাজী নজরুল ইসলামের গান হবে অথচ শ্যামাসঙ্গীত হবে না,
1: ভাবাই যায় না,
0: হতেই পারে না।

0: এমন অপূর্ব সব রূপক কি করে যে ভাবতে পারতেন। এবং আমার খুব মনে হয় আরাত্রিকা, যে সমস্ত মাতৃভক্ত স্রষ্টাদের আমরা পেয়েছি, সাধক রামপ্রসাদ, কমলাকান্ত, সকলের পাশাপাশি এই মানুষটির নাম অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত।
1: একদম,
0: এবং
1: লেখা আছে,
0: অবশ্যই রয়েছে। আমরা একটা ছোট্ট করে পুচকি দেখে বিরতি নেব।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: স্বর্ণালী নতুন প্রভাতে দিন শুরু হোক সুরের সাথে। স্বয়ং শিল্পী এসে গান শুনিয়ে জাগিয়ে তুলবেন আপনাকে। কথায় গানে আলাপনে আলো পড়বে তাঁর জীবনে, মননে। আপনিও যোগ দিতে পারেন সরাসরি ফোনে, মন মাতোয়ারা হবে সব ধরনের গানে। সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে। সুরমহল, সুরমহল, প্রতি রবিবার সকাল 8:30 শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
0: নমস্কার, কে আছেন সঙ্গে?
5: নমস্কার দিদি ভাই,
0: অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি, তাই না? রাগ করেননি তো?
5: না না, ঠিক আছে। দেখুন, গরমে এত সুন্দর সুন্দর গান শুনছি, কিছু মনেই হচ্ছে না, গাছতলায় বসে বসে গান শুনছি।

0: খুব সুন্দর গান হচ্ছে।
1: আমি কার সঙ্গে কথা বলছি সেটাই তো জানা হলো না। আমি কার সঙ্গে কথা? আচ্ছা, অনেক ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন। কেমন, আমরা দেখে নিই একটু ফেসবুকে আর কে কে জয়েন করলেন। মিতা চ্যাটার্জি লিখেছেন আহা, তারক বেরা লিখেছেন অসাধারণ, মোর ঘুমো ঘোরে এলে মনোহর এই গানটির অনুরোধ করেছেন, মহেশ্বর বাটি হুগলি থেকে। আচ্ছা, শঙ্কর দাও আবারও খুব সুন্দর করে লিখেছেন, এরপরে মন ভরে গেল লিখেছেন মিতা চ্যাটার্জি। শঙ্কর দা কী লিখেছেন দেখি একটুখানি, মেঘদূত শুনেছে কি আরাত্রিকার কণ্ঠস্বর, মেঘদূত শুনেছে কি আরাত্রিকার কণ্ঠস্বর, কালো মেঘ দেয় সাজায় ওই যে নীলাম্বর, তাই না কি? উমা, এটা কি আনন্দের! রুদ্র রবির তপ্ত অনলে জ্বলছে তনুমন, মেঘেরা সব পড়ুক ঝরে হয়ে শীতল বরিশন, তা না হলে আরাত্রিকার মিষ্টি কণ্ঠস্বর, নজরুল গানের সুরে সুরে ভরা কে অন্তর। সুন্দর করে লিখেছেন, যদি একটুখানি বৃষ্টি ঝরে তাহলে আমরা সত্যি সত্যি আরাত্রিকাকে আরও আরও অনেক বেশি ভালোবাসা দেবো। পরদেশী মেঘ যাওরে ফিরের কথা বলেছিল, কিন্তু এরপরে হয়তো একটু বৃষ্টির গানও হতে পারে। সুপ্রভাত, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আজকে। প্রদীপ মুখোপাধ্যায় জগাচা হাওড়া থেকে লিখেছেন আমাদের এখানে, মানে অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপে। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন, একটু পরে রেডিও খুলেছি, আজকে শুধুই কি কবি নজরুল ইসলামের গান হচ্ছে? হ্যাঁ, যেহেতু আর চব্বিশে মে তাঁর জন্মদিন, ফলে আজ আমরা তাঁর গানেই রয়েছি। শাওন রাতে যদি গানটির অনুরোধ করেছেন, দেখা যাক কি হয়। এই সকালবেলায় বসে শাওন রাতে যদি শুনতে কেমন যেন একটা লাগবে। যাই হোক, এবার আরাত্রিকার ওপরে ছেড়ে দেওয়া আর কি, যে আরাত্রিকা বাকি সময়টা আমাদের কীভাবে ভাসাবে। এত সুন্দর সুন্দর গান রেখেছে না নিজের তালিকায়, আর মানে আমি খালি ভাবি যে মাল্টিটাস্কিংয়ের আলটিমেট কেউ যদি হয়, আমার মনে হয় ডক্টর আরাত্রিকা ভট্টাচার্য সেখানে প্রথম দশজনের মধ্যে তো থাকবেই। এত কাজ করতে পারে, এত সুন্দর করে সমস্ত কিছু অর্গানাইজ করতে পারে। আমরা যখন এলাম, আমি আর দেবজ্যোতিদা প্রথমেই শুরুই করেছিলাম এইটা দিয়ে, যে এই একটা মেয়ে কত কিছু করতে পারে এবং কখন কী করো সেটা আমি জানি না। মানে টাইম ম্যানেজমেন্টটা তোমাদের কাছে আমি, আমাকে একটুখানি শিখিয়ে দিও, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু পারি না জানো তো, মানে সব ভুলে যাই, এটা করতে গিয়ে ওটা ভুলে যাই, কিন্তু সুরমহলটা কোনো দিন ভুলি না। এইটা হচ্ছে আমার আমার কাছে একটা সারা সপ্তাহের জন্য নয়, মানে আপনারা সকলে আছেন আমাদের সঙ্গে, এইটা আমার কাছে অত্যন্ত আনন্দের। চলো, আরও আনন্দ হয় যখন সুন্দর সুন্দর গান শুনতে পাই। বলো এবার কী শোনাবে?
2: আমার গানের মালা আমি করবো কারে দান,
1: বেশ শুনি।

0: নমস্কার, কে আছেন সঙ্গে? না, কেউ এসেছিলেন, কিন্তু গানটা এত চমৎকার হচ্ছিল না যে শুনতে চলে গেছেন। আবার একটু টেলিফোন করুন 2248 8085। এই নাম্বারে আপনাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রয়েছি আমি, আরজে সংযুক্তা। গুড মর্নিং দিদি ভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে লিখছি। আজকে লিখতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তাই ভাবছিলাম যে এখনও কেন আসছে না লেখাটা। খুব সুন্দর গান শুনছি বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের, আর আরাত্রিকার গানে সকালটা আনন্দে ভরে গেল। আজ নিদ নেহি নাহি আঁখি পাতে এই গানটি শুনতে চাইছেন। আচ্ছা আচ্ছা, এরপরে আর কে কী লিখেছেন একটু চটপট করে পড়ে ফেলি, সময় প্রায় শেষের দিকে হুড়মুড় হুড়মুড় করে চলছে। বর্ধমানের ভৈরবপুর থেকে বিদিশা নন্দী বলছেন, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে যে কি বলবো, কিছুই অনুরোধ করব না, সবাই খুব ভালো থাকবেন। অবশ্যই সবাই আপনারাও খুব ভালো থাকবেন। সুপ্রভাত সংযুক্তা দি এবং আরাত্রিকাকে, হ্যাঁ, শুরু থেকেই শুনছি খুব সুন্দর সুন্দর গানে। আজ রবিবার ভরে উঠেছে মনের আঙিনায়। তো আমি একটি গানের অনুরোধ করব, তুমি কি শোনাবে? নজরুলের একটি গান, বুলবুলির ফুল বাগিচায়। না, দুটো গান মিক্স হয়ে গেছে এখানে, বুলবুলি নীরব নার্গিস মনে হতে পারে। হ্যাঁ, আমি শুভ্রা ভট্টাচার্য বাঁশটনি থেকে বললাম। বেশ মিষ্টি মেয়ের নতুন গান, নতুন করে কি বলবো, ভীষণ ভালো লাগছে। আমাদের ফেসবুক লাইভে লিখেছেন সুমনা দে, সুমনা চক্রবর্তীও জয়েন করেছেন এবং এভরিওয়ান হ্যাশট্যাগ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আরও অনেক মানুষের মধ্যে আমরা পৌঁছে যাব আপনার হাত ধরে। কি মিষ্টি গলা লিখেছেন সুমিতা রায়, বলছেন কে বলেছে কি সুন্দর অনুষ্ঠান পরিচালনা করো তুমি দিদি ভাই, আমরা সবাই তোমার অনুষ্ঠান ভালোবাসি। এইটা আমিও একটু বেশি ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে গেলাম। মিতা চ্যাটার্জি লিখেছেন আহা। দেবাশিস কর্মকার লিখেছেন, সকালে তো গান শুনেই সময় পার হয়ে গেল, এবার তপ্ত দুপুরটা কী করে কাটাবো। এই তপ্ত দুপুরের কথাটা না এখন মনে করাবেন না, ভাবলেই না ত্রাহি অবস্থা হচ্ছে আমাদের প্রত্যেকের। আচ্ছা, শঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখছেন, শঙ্করচন্দ্র দে দেখছেন, শিউলিতলায় ভোরবেলা গানটি শুনতে চাইছেন, আশিস কুমার দাস, কাজল রেখা দি জয়েন করেছেন, থ্যাংক ইউ কাজল রেখা দি, প্রত্যেকদিন এভাবে আমাদের সঙ্গে থাকেন, খুব ভালো লাগার কথা জানিয়েছেন। বৈশাখী কর লিখেছেন আহা কী ভালো যন্ত্রসঙ্গীতে এই গানে। আচ্ছা, সকল যন্ত্রশিল্পীদের আমার শুভেচ্ছা। শাশ্বতী মজুমদার লিখেছেন, সকালবেলাতে উঠেই সুরের ভেলায় ভেসে যাওয়া, আরও একটু ভাসি, আরও একটু ভাসি, আরাত্রিকার গানের জাদুতে ভাসি, আর কাজী নজরুল ইসলামের সৃষ্টিতে ভাসি। চলো,
1: এবার যে গানটি ভেবেছি একদমই খুব কম শুনেছি গানটি, একটু চেষ্টা করি। বিভিন্ন রাগ রাগিনীর মিশ্রিত গান, প্রতিটা স্তবকে রাগ চেঞ্জ হচ্ছে।
0: আচ্ছা,
1: এবং তাল ফেরতা,
0: মানে রাগ ফেরতা এবং তাল ফেরতা।
1: হ্যাঁ, রাগ ফেরতা এবং তাল ফেরতা
0: শুনি।

0: আমরা যারা একটু বেড়াতে ভালোবাসি, আমাদের মনটা প্রায়ই ঘুরঘুর করে এদিক থেকে ওদিক, পাহাড়ে, সমুদ্রে, আরও নানা জায়গায়। তো তারপরে একটা সময় পর 10 দিন 15 দিন হয়ে গেলেই মনে হয় কখন কখন বাড়ি যাব, তাই তো আরতিকা? এরকম এই গানটা দেখো, মানে বিভিন্ন রাগ রাগিনীতে যখন আমরা বিচরণ করছি তখন কি আনন্দ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে এইবার বাড়ি ফিরি, এবার বাড়ি ফিরি, এইরকম একটা অনুভূতি আমার হলো। আর আরেকটা জিনিস হলো, যেরকম আমরা কাজী নজরুল ইসলামের বিভিন্ন গানে রাগ রাগিনী যেভাবে পেয়েছি, অনেক সময় তিনি গানের মধ্যে কোথাও না কোথাও সেই রাগগুলোর নাম উল্লেখ করেছেন, কোনো প্রথম প্যারাগ্রাফের মধ্যেই আমরা পেয়েছি সেই গানের গানগুলোর রাগের উল্লেখ। আর এই গানটায় যতগুলো রাগ এসেছে তাদের প্রত্যেকটি রাগের উল্লেখ করেছেন গানের কথার মধ্যে। আপনি কি বলবেন? নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো,
1: হ্যাঁ দিদি, পায়েল বলছি।
0: পায়েল বলছো, বলো বলো।
1: হ্যাঁ বলছি, গরমে কেমন? ভালো আছো তো?
0: আমি তো দারুণ আছি, সবসময় ভালো থাকি, গান শুনলে আরো ভালো থাকি, আর এত মিষ্টি গলা শুনলে তার থেকেও বেশি ভালো থাকি। শাশ্বতী মজুমদার লিখেছেন সকালবেলাতে সুরের ভেলায় ভেসে যাওয়া, মোনালিসা ঘোষ লিখেছেন দিদির গান খুব ভালো লাগছে, আমার আপনার চেয়ে আপন যে জন এই গানটির অনুরোধ করেছেন সুমনা চক্রবর্তী। চলো এরপরে দেখি তুমি কোন দিকে আমাদের ভাষাও, আর আত্রিকা কি ভাবছো?
2: তাহলে অনুরাধার গান গিয়ে দিই, আমার আপনার চেয়ে আপন যে জন।
0: নিশ্চয়ই।

অসম্ভব প্রিয় একটি গান, সত্যি কি ভালোই যে লাগলো। সময়টা যে হুস করে কখন শেষের দিকে চলে এসেছে আমি বুঝতেই পারিনি। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে প্রত্যেক দিনের মতো লিখেছেন, সবাই করছো হাঁসফাঁস আমি দেখি হাসি মুখ, সকাল হয়েছে উঠেছে রবি তাতেই মোর স্বর্গসুখ, বাঁধা ছকে জীবন ছোটে অদ্ভুত বাঁচার টান, পাখিরা মোর সকাল সাথী সাথে মিষ্টি গান, গাছের মিষ্টি হিমসাগর সামনে তাদের রেখে আরাত্রিকা সংযুক্তা এসো খাওয়াবো দেখে দেখে। বাহ, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। পাখি সকাল আমার প্রিয়, পাখি সকাল আমার প্রিয়, তার সাথে সুমধুর গান, সুরমহলের সাথে সময় কাটে, বেঁচে থাক এই টান। অবশ্যই বেঁচে থাকবে, এবং আরাত্রিকা সংযুক্তা শুধু আসবে না, সঙ্গে আসবে সমৃদ্ধি, জগন্দা এবং দেবজ্যোতি। আর সৌরভ ওদিক থেকে চোখ রাঙাচ্ছে বোধ হয়, আমি দেখতে পাচ্ছি না। সৌরভও যাবে অবশ্যই আমাদের সঙ্গে, আর আমাদের আর কে কে যাবে আমি জানি না, কন্ট্রোল রুমের দাদা দিদিদের আমরা বলবো, এবং অবশ্যই বলবো পায়েলকে এবং শুভায়ন স্যারকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরাত্রিকা তুমি আমাদের অনেক আদর নাও, তোমার সমস্ত স্বপ্ন সার্থক হোক, মানে জীবনে যা যা তুমি ভেবেছো, পড়াশুনোটা এই লেভেলের, আমি সেই সব কথায় এখন আর বলতেই পারবো না যে ও কী কী কর্মকাণ্ড করে, গান নাচ ছবি আঁকা পড়ানো, পড়ানোটা তো একটা বিশাল জায়গা, আপনারা যারা চেনেন ওকে তারা প্রত্যেকে জানেন না। আর একেবারে সময় নেই, মিনিট আড়াই আমাদের হাতে আছে, এবার যেতে যেতে একটা গান সঙ্গে নিয়েই আমরা বাড়ির দিকে যাব। অবশ্যই আপনারা সবাই প্রত্যেক দিনের মতো আগামী পর্বেও আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয় সমগ্র বিশ্বের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা দশম রাউন্ডের শেষে 38,940 ভোটে এগিয়ে রয়েছেন, সিপিআইএম দ্বিতীয় স্থানে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের, অন্য ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয় আন্তর্জাতিক ক্ষেত্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দু দেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।
1: We have a very deep, very broad-based cooperation and a relationship that impacts and influences other regions and the world. And that is because we have converging interests on many issues and in many parts of the world. So I look forward to our conversation today. These are complicated times, but strong partners, I'm very confident, will have very

0: open and productive discussions.
1: কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চার দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ, কোয়াড হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই চারটি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে রয়েছেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হলে প্রথম রাউন্ড থেকেই তিনি বড় ব্যবধানে এগিয়ে যান। দশম রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মির চেয়ে 38,940 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 64,238 ভোট, সিপিআইএম পেয়েছে 25,298 ভোট, কংগ্রেস তৃতীয় এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী চতুর্থ স্থানে রয়েছে। একটি প্রতিবেদন।
2: প্রত্যাশা মাফিক ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ভোট গণনা শুরু থেকেই দাপট দেখাচ্ছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। প্রতি রাউন্ডের গণনা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় তার জয়ের ব্যবধান ক্রমশ বাড়ছে। সকাল 8টা থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। মোট 21 রাউন্ডে গণনা সম্পন্ন হওয়ার কথা। ভোট গণনার ট্রেন্ড অনুযায়ী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সিপিএম প্রার্থী শম্ভু কর্মী। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে একসময় শক্তিশালী রাজনৈতিক অবস্থানে থাকা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান আপাতত চতুর্থ স্থানে থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে গণনা কেন্দ্রের বাইরে সকাল থেকে ভিড় জমিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। গেরুয়া আবির মেখে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গিয়েছে তাদের। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদের সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রবন্ধে কাঞ্চনজঙ্ঘার 5টি সম্পদ কীভাবে সিকিমকে সম্পদশালী রাজ্যে পরিণত করেছে এবং ভাইব্রান্ট সিকিম 2047-এর পথ প্রশস্ত করেছে তা তুলে ধরা হয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মোদী বলেছেন, প্রবন্ধটি কাঞ্চনজঙ্ঘাকে সিকিমের ভূমি, স্মৃতি এবং চেতনার রক্ষক হিসেবে চিহ্নিত করেছে। অল ইন্ডিয়া রেডিওর 90তম বার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী @90-এর উদযাপন করছে। 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, 1936 সালের 8ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত চীন যুদ্ধের কিছু পরেই 1962 সালে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র স্থাপন করা হয়। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ জানা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে এবং খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তোলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিপজ্জনক রাসায়নিকের আরও একটি ট্যাঙ্ক বিস্ফোরণ থেকে বিপর্যয় এড়াতে দমকলকর্মীরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছেন। ওই অঞ্চলে সরিয়ে নেওয়া প্রায় 50,000 মানুষের জন্য অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইবোলা প্রাদুর্ভাবের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সকল ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। উল্লেখ্য, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি মানব স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। সম্মেলনের মূল ভাবনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব। স্ট্রোক, যক্ষা ভাইরাস প্রতিরোধ,

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ঘড়ির কাঁটা বলছে সময়টা 1:24, আজকে সময়টা 10 মিনিট মতো কমে গেছে। তাতে কি হয়েছে? অফুরান অনুরোধ আমাদের কাছে এসে পৌঁছেছে, আর আমরা কারা? দেবলীনা
1: আর শাশ্বতী। আর শুরুতেই কার অনুরোধে গান শুনলাম সেটা জানিয়ে দিই, পবিত্র সাহা, সীমা সাহা 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে অনুরোধ করেছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি শুনতে চাওয়ার জন্য।
0: সুধীন দাশগুপ্তর কথায় সুরে আমরা শুনছিলাম এই গান, আর এবারে আবারও ইচ্ছে করছে সুধীন দাশগুপ্তর সুরেই ফিরে যেতে।
1: বেশ চলো,
0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের অনুরোধ এসছে আমাদের কাছে, আগে বরং গানটা শুনি, তারপরে সে বলছি কাদের অনুরোধে।

0: সুনীল বরণের কথায় আর সুধীন দাশগুপ্তর সুর আমরা শুনছিলাম এই গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। একবার হেমন্ত মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল, তো হেমন্তবাবু বলেছিলেন যে লতা মঙ্গেশকর নাকি প্রতিমা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন যে ও তো একটা পাখি, ও তো কখনো বিশুরে হতেই পারে না। আর এই গান আমরা শুনলাম কাদের অনুরোধে বলে দিই, রাহুল সুরাই, রাজকুমার সুরাই, মনু সুরাই, দীপালী তন্ময় এবং প্রত্যুষা দাস, কামারশাল, হাওড়া থেকে। আমরা চলে যাই পরের বন্ধুর অনুরোধে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়ে অনুরোধ করেছেন।
1: হ্যাঁ, অনুরোধ করেছেন রণবীর নাথ শ্যামনগর থেকে, অনুরোধ করেছেন এই গানটি শোনার জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এরপর আমরা লোপামুদ্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনব, আর সেই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অমিত ঘোষ, সুমিত ঘোষ। কোথা থেকে কিন্তু সেটা জানাননি বন্ধু।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা মোহাম্মদ রফির কণ্ঠে শুনছিলাম এই নজরুলগীতি, এবং এটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছেন বাঁশদ্রোণী থেকে শুভ্রা ভট্টাচার্য। আর একটা নজরুলগীতি অনুরোধ আছে আমাদের কাছে না, ফিরোজা বেগমের
1: কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

0: জ্যৈষ্ঠ মাস, কাজী নজরুলের গান সত্যি আমাদের কাছে চিরকালীন গান, যেগুলো সেগুলো আবার নতুন করে শোনা, নতুন করে পাওয়া, আপনাদের অনুরোধ করার জন্যেই কিন্তু আবার নতুন করে শুনছি। মান্নাদের কণ্ঠে এবার গান শুনব। শুনতে চেয়েছেন প্রদীপ সরকার, রামকৃষ্ণ ঘোষ রোড, সিথি রায়পাড়া। এই গানটি যেটি বাজাবো সেই গানটি শুনতে চেয়েছেন।
1: এই গানটির জন্যই আবার হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনুরোধ করেছেন সঞ্জীব কুমার মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আর এছাড়া বাগনান থেকে সৌতম দত্ত, তিনি বলেছেন মান্নাদের কণ্ঠে যে কোনো একটি গান শুনিয়ে দেবেন।
0: তাহলে তিন বন্ধুর জন্য রইল এই গানটি।

0: মান্নাদের পরে আমরা আশা ভোসলের কণ্ঠে যে গানটি শুনব সেই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কনিষ্ক চৌধুরী বরবিল উড়িষ্যা থেকে।
1: একবার বলে দিই যে আমরা মান্নাদের কণ্ঠে যে গান শুনছিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রভাসদের সুরে, আর আশা ভোসলের কণ্ঠে যে গান শুনবো অবশ্যই রাহুল দেব বর্মনের সুরে এবং গৌরী প্রসন্ন মজুমদারের কথায়।

0: স্বপন চক্রবর্তীর কথা, রাহুল দেববর্মনের নিজের সুরে আমরা শুনছিলাম তার কণ্ঠে এই গান। আর এই গান শুনতেছে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছিলেন ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে।
1: আর আমাদের শেষ গান শুনবো আজকের, মানে তোমায় গান শোনাবো তে শেষ গান। গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর শুনতে চেয়েছেন শুভদীপ মণ্ডল শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে। গানটির কথা অমিয় বাগচি এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়।
0: আবারও আপনাদের সাথে কথা হবে, দেবলীনা শাশ্বতী ফিরে আসবে ঠিক দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্য ঘর।
4: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর।

छू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा। हाँ, এই সুরটা কানে ভেসে এলেই সবার আগে যে মানুষটার কথা মনে পড়ে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মানে যিনি কত মানুষকে যে কিভাবে অনুপ্রাণিত করেছেন ভাবা যায় না। এবং সেই ঘরানায় আরও একজন মানুষ পড়েন, তিনি রাজেশ রোশন। আজ তার জন্মদিন, কিন্তু আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন

0: তাহলে কি জুটিতে দুটিতে আজকে হলো না? একেবারেই না, জুটি বেঁধে দেবলীনা শাশ্বতী যখন এসেছে তখন জুটিতে দুটিতে নিশ্চয়ই হবে।
1: একদমই, রাজেশ রোশনের সঙ্গে কার জুটি নিয়ে আমরা কথা বলবো আজ, এটা নিশ্চয়ই আপনারা ভাবছেন। না না, আমরা জানি যে আপনারা উত্তরও পেয়ে গেছেন, কারণ যে গানটি দিয়ে আমরা শুরু করলাম সেখানেই কিন্তু ক্লু দেওয়া ছিল। একদম ঠিক ধরেছেন, কিশোর কুমার। কিশোর কুমার এবং রাজেশ রোশন, রাজেশ রোশনের যে সিনেমা দিয়ে হাতে খড়ি সেখানেই কিন্তু কিশোর কুমার তখন একেবারে খ্যাতির তুঙ্গে রয়েছেন। কিশোর কুমার
0: মধ্যগগন বলতে যা বোঝায়,
1: যা বোঝায়, সেই সময় কিশোর কুমারের সঙ্গে তিনি কাজ করেছেন একেবারে প্রথম ছবি থেকেই।
0: এবং সবথেকে মজার ব্যাপার কি জানেন, যে রাজেশ রোশন বিভিন্ন সময় নিজের বেশ কিছু ফিল্ম নিয়ে অকপট স্বীকারোক্তি করেছেন যে আমাকে যদি আবার এই ফিল্মটা রিক্রিয়েট করতে বলা হয় আমি কিন্তু পারবো না, কারণ আমার কাছে কিশোরদা থাকবেন না,
1: কিশোর কুমার নেই, লতা মঙ্গেশকর নেই,
0: আমার কাছে লতাজি থাকবেন না। আজকে এই যে জুটি, এই জুটির বিভিন্ন অজানা গল্প, মানে আমরা যখন গানগুলো শুনে শুনে বারবার মুগ্ধ হয়েছি শাশ্বতী, সেই গানগুলো তৈরির পিছনে এই দুজন মানুষের যে কত রকমের খুনসুটি, কত রকমের মজার মজার গল্প আছে।
1: কিশোর কুমার মানেই তো খুনসুটি
0: একদম।
1: আর রাজেশ রোশন হোক বা অন্য কোনো ব্যক্তি, সবার সঙ্গেই তার খুনসুটির সীমা ছিল না। সেই কিশোর কুমার তখন খ্যাতির তুঙ্গে রাজেশ রোশন কাজে প্রথম আসছেন এবং সেখানেই যে কি হতে পারে সেটা নিশ্চয়ই কল্পনা করা যায়।
0: সেই গানটা আমরা নয় একটু পরে আসি, তার আগে আমরা চলে যাই আবারও রোমান্টিক কিশোর কুমারে। এটা কিন্তু আরেকজন মিউজিক ডিরেক্টর, আরেকজন ফিল্ম ডিরেক্টর, যিনি যে ফিল্ম বানাতেন আমাদের দেখে মনে হতো বাহ এ তো খুব অচেনা অজানা মানুষের গল্প নয়, এ তো আমাদের চেনা পারিপার্শ্বিক, আমাদের মতো, মানে লার্জার দ্যান লাইফ নয় সেই চরিত্রগুলো। তিনি বাসু চ্যাটার্জি, এবং বাসু চ্যাটার্জির সাথে বেশ কিছু ছবিতে কাজ করেছেন রাজেশ রোশন। আমরা চলে যাই প্রিয়তমার গানে।

0: রাকেশ রোশন তার দাদা, তার লিপে আমরা শুনছিলাম এই গান কিশোর কুমারের কণ্ঠে। আর এই দাদা ছিলেন তার প্রথম লিসনার। হ্যাঁ,
1: একেবারে
0: একটা ধুন তৈরি করে তিনি প্রথমে দাদাকে শোনাতেন। ঠিক সেই রকমভাবেই তিনি একটা ঘুমানোর গান, যাকে আমরা লালাবাই বলি বা ঘুম পাড়ানি গান বলি, সেরকম একটা শুনিয়েছিলেন তার দাদাকে। এবং তার দাদা শুনে সে কানঠান ধরে মেঝেতে বসে পড়ে বললেন, কী করেছে, সেটা তো অসাধারণ। তো একটা কথা, মানে যে গানের গল্পে আমরা যাবো তার আগে একটু বলি, লক্ষ্মীকান্ত পেয়ারেলাল যখন রোশন সাহাব চলে গেলেন 1967 এরকম,
1: তখন মাত্র ক্লাস 8-এ পড়েন রাজেশ রোশন,
0: এবং তখন একটা অভাব টানাটানি সংসারে দেখা দিল। তো তার মা, যিনি খুব ভালো নিজে গান করতেন, তিনি চেয়েছিলেন ছোট ছেলে অন্তত বাবার দিকটাকে ধরে রাখুক, গানের দিকে যাক। তো এবারে তিনি লক্ষ্মীকান্ত পেয়ারেলালের কাছে অ্যাসিস্ট করতেন, লক্ষ্মীকান্ত পেয়ারেলালকে অ্যাসিস্ট করা শুরু করছেন তখন রাজেশ রোশন। এবং লক্ষ্মীকান্ত পেয়ারেলাল তখন সম্ভবত রোটি কাপড়া মকানে কাজ করছেন মনোজ কুমারের, এবং তারা দুজনে ঠিক করেছেন যে মনোজ কুমার একটা খুব বড় ব্যানার, তার হাত ধরে যদি রাজেশ রোশন মানে ইন্ডাস্ট্রিতে মিউজিক ডিরেক্টর হিসেবে লঞ্চ করেন, করা যায় তাকে, তো তারা এরকম বলেছেন যে ঠিক আছে, মনোজ কুমারের পরের ফিল্ম যাই হোক সেটাতে রাজেশ রোশনই মানে একজন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ডিরেক্টর, স্বাধীন একক মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করবেন। তো এরকম সময় যখন কথাবার্তা প্রায় পাকা, তখন মাঝখানে এলেন এমন একজন মানুষ যার অভিনয়ের বোধ, যার কমিক টাইমিং এবং যার মিউজিকের কান মারাত্মক ছিল, তার নাম মেহমুদ।
1: মেহমুদ, আর সে মেহমুদ তাকে প্রথম যে ছবির অফার দিলেন এবং বললেন যে পরবর্তী সময় আমি যে ছবি করি না কেন, তুমি কিন্তু থাকবে মিউজিক ডিরেক্টর। আর এভাবেই 1974 সালে তৈরি হয়ে গেল কুমারা বাপ।
0: কুমারা বাপের সময় মেহমুদ মানে কিশোর কুমার, রাজেশ রোশন তার ইন্টারভিউতে বলছেন যে কিশোর কুমার, লতা মঙ্গেশকর এই অবধি পৌঁছানো একটা মারাত্মক ব্যাপার ছিল, যারা বিগিনার বা নিউকামার। এবং মেহমুদ করলেন কি, নিয়ে গেলেন একে রাজেশ রোশনকে কিশোর কুমারের বাড়িতে। তো কিশোর কুমারের ড্রয়িং রুমে বসে তিনি বললেন যে কিশোর কুমারকে, মেহমুদ খুব বন্ধু ছিলেন কিশোর কুমারের, যে তোমায় কিন্তু গাইতে হবে এই গান,
1: একেবারে না হলে রাজেশ রোশনের পক্ষে ওই সময়ে কিশোর কুমারের কাছে যাওয়াটা একেবারে অসম্ভব ব্যাপার ছিল।
0: তো কিশোর কুমার বললেন ঠিক আছে ধুন শোনাও, এবং যখন অরিয়া যা এই গানটা শোনালেন, সেই ঘুমপাড়ানি গান, বিখ্যাত গান, তখন কিশোর কুমার টানা 10 বার শুনেছেন সেই গানটা, বারবার করে বলছেন শোনাও শোনাও,
1: শোনার পরে বলছেন রেকর্ডিং ডেট ক্যান্সেল করো,
0: বলছে কবে রেকর্ডিং, বলছে 3 দিন বাদে, বলছে না না ডেট ক্যান্সেল করো, সবাই হ্যাঁ যে এতবার শুনে তারপর এরম বলছে। তখন মেহমুদ বলছে তুমি তাহলে গাইবে না, তখন কিশোর কুমার বলছে আরে বাবা এই গান কি আমার দ্বারা হবে, এই গানটা
1: রিহার্সাল করতে হবে,
0: অনেকবার রিহার্সাল করতে হবে। এবং তিনি রাজেশ রোশনকে বললেন তুমি বাবা রেকর্ডিংয়ের ডেটটা ক্যান্সেল করো, করে ওই দিনটা খালি আছি ওই দিন তুমি চলে এসো, ম্যা থোড়া তোমারে গানে সে নিপটলু, তারপরে আমি দেখব যে কীভাবে ব্যাপারটাকে মানে ঠিকঠাকভাবে ডেলিভারিটা দেওয়া যায়। অবিস্মরণীয় গান, এবং মেহমুদ সাহাব যেভাবে লিপ দিয়েছিলেন শাশুড়ি,
1: অবিস্মরণীয় সত্যি সত্যি, ভাবা যায় না।

0: সত্যি সত্যি সেই উড়ান খাটোলা যেন আমাদেরকেও এখান থেকে কোথায় একটা অন্য কোনো একটা স্বপ্নের দেশে নিয়ে গেল, যেখানে মানুষের মধ্যে হিংসা নেই, দেশ নেই, বিবাদ নেই, হানাহানি নেই। একটা কুড়িয়ে পাওয়া সন্তানকেও মানুষ নিজের সন্তানের মতন কিভাবে আগলে বড় করতে পারে, এবং সেই সন্তানও সেইভাবেই তাকে দেখছে, তার সেবা যত্ন করছে
1: একেবারেই। আর দেখো ভাবো, এই গান যখন রাজেশ রোশন মানে সুর করছেন, তখন তার বয়স কত? তখন কত হবে, 20-25 মধ্যে বয়স?
0: একদম
1: এই বয়সে এই সুর করছেন তিনি। আর এই মানুষ প্রথম মানে ইন্ডিপেন্ডেন্টলি মানে সঙ্গীত পরিচালনার কাজ করছেন একটা ছবিতে, সেখানে এইরকম সুর, এইরকম শিল্পীদের গায়কি, মানে অনবদ্য একটা ব্যাপার।
0: ঠিক,
1: আর এরপরে নিশ্চয়ই আর তাকে থেমে থাকতে হবে না, এরকম গান যিনি শুরুতে দিতে পারেন।
0: থেমে থাকতে তো হবেই না, উল্টে এমন একটা মানে কি বলবো, সেই সাপলুডোর খেলাতে একটা সব থেকে লম্বা মইটা
1: লম্বা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন।
0: তো রাম ছাবড়া ছিলেন রোশনজির বিশেষ বন্ধু, তো তিনি একজন ফিল্ম ডিরেক্টর, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর, যিনি তার একটি বেশ মানে সুপারহিট একটি সাউথ ইন্ডিয়ান সিনেমা, তার হিন্দি ভার্সন তৈরি হবে, তো তার কাছে নিয়ে গেলেন রাজেশ রোশনকে, এবং তিনি বললেন যে কুমারা বাপের ছেলেটা খুব ভালো কাজ করেছে, ওকে একটু নিতে পারেন কিন্তু আপনি। তো সেই সময়ে যখন গান ভাবা হচ্ছে, এবং আবারও দাদা রাকেশ রোশন প্রথম শুনলেন, এবং খুব তাড়াতাড়ি এই ধুনটা তৈরি হয়ে গেছিল। এটাকে বলা হচ্ছিল হিরো সং সিনেমার, কারণ হিরো লিপেছিল। তো এবারে রাজেশ রোশন বলছেন যে আমি সঙ্গে পেলাম আনন্দ বক্সী সাহাবকে। আনন্দ বক্সী হ্যাঁ বলা মানে তুমি অর্ধেক যুদ্ধ জিতে গেছো। তো এই গানটা যখন আনন্দ বক্সী লিখছেন, তখন কিন্তু প্রথমে লিখলেন অন্তরা, তারপর ফিরলেন মুখরায়। এইবার আবার কিশোর কুমারের কাছে যাওয়া হলো, আনন্দ বক্সী গেছেন, গেছেন রাজেশ রোশন, কিশোর কুমার গানের লেখা কাগজটা মুখের সামনে ধরেছেন, হ্যাঁ কাগজের ওপার থেকে তিনি গাইছেন, ওটাই নাকি তার রিহার্সাল। এবার গানটা যে ঠিক কেমন দাঁড়াতে
1: চলেছে, কি আরেকটা ঘটনা আছে, রাজেশ রোশন কিশোর কুমারকে সবসময় বলতেন যে সফটলি সফটলি, যতটা সফটলি করা যায়, মানে কিশোর কুমারের থেকে তিনি এটা সবসময় ডিম্যান্ড করতেন, আর কিশোর কুমার সেটাকে নিয়ে মজা করেছেন আরো বেশি।
0: হ্যাঁ, এটা রেকর্ডিং
1: স্টুডিওতে দাঁড়িয়ে কাগজ, মানে বড় একটা কাগজ, উনি যেটা স্বরলিপি থাকতো ওনার হাতে, সেই কাগজটা ব্যবহার করতেন, এবার মুখে আড়াল দিয়ে এতই সফটলি গেয়েছেন যে রাজেশ রোশন ওই বয়সে সেটা ঠাউর করে উঠতে পারেননি,
0: বুঝতেই পারছেন না ব্যাপারটা কি দাঁড়াতে চলেছে।

0: তখন তিনি কিশোর কুমারকে আবার বলেছেন, দাদা সফটলি সফটলি। কিশোর কুমার বলছে, এর এই মানে আধা তোলা সফট হবে এর থেকে বেশি, তার কিন্তু আমি পারবো না। তো মানে তারপরে যেটা হলো, বিশেষ করে সফটলি গানটা শুরু হচ্ছে এবং তারপরে যেখানে গিয়ে না কুছ তেরে বস মে জুলি, না কুছ মেরে বস মে, এবং জুলি পর থেকে রাজেশ রোশনকে আর কোনো দিন একটা মুহূর্তের জন্য পিছন ফিরে তাকাতে হয়নি। ভেবে দেখতে হবে তিনি কম্পিট করছেন কাদের সঙ্গে, আর ডি বর্মনের সুরে তখন আছে খেল খেল মে, আর ডি বর্মনের সুরে তখন আছে শোলে, তখন আছেন কিন্তু শঙ্কর জয়কিষাণ,
1: শঙ্কর জয়কিষাণ এস ডি বর্মনও কাজ করছেন তখন,
0: এস ডি বর্মন মানে 75-এ একেবারেই তখন তিনি অসুস্থ। সেখানে দাঁড়িয়ে যেটা সর্বকালের প্রেমের গান, মানে এখনো ভ্যালেন্টাইন্স ডে এর একটা কোনো কালেকশন যদি বেরোয় বলিউড সং এর, এই গানটা থাকবে।
1: আলফা ভিটা জেনারেশনেও এই গান এখনো মানে সমভাবে একদম প্রাসঙ্গিক।

0: এই গান যখন রেকর্ডিং হচ্ছে, শাশ্বতী মনে করে দেখো, মানে যেখানে দাঁড়িয়ে কিশোর কুমার গাইছেন সেখান থেকে সাউন্ড প্রুফ, মানে বাইরে তো আসবে না আওয়াজটা, মানে তার ভেতরেও যাবে না বাইরের আওয়াজ, একেবারে
1: কাচের দেওয়াল রয়েছে সেখানে আওয়াজ আসছে না, কিন্তু রাজেশ রোশনের এক্সপ্রেশন ক্রমশ বেড়ে চলেছে।
0: যত কিশোর কুমার খুলছেন গলা, রাজেশ রোশন হাত তুলে বাহ বাহ,
1: আর তার মা তাকে বলছে চুপ চুপ, এভাবে কিশোর কুমারের সঙ্গে এভাবে রিয়্যাক্ট করতে নেই।
0: এবং কারণ আশেপাশে কিছু মানুষ বলছে নতুন ছেলে ভালো গান বানায় কিনা ঠিক নেই, সে কিশোর কুমারকে বাহ বাহ বলছে, কিশোর কুমার যেন বাহ শোনার জন্য
1: বসে রয়েছে। দেখ, এই চট্টকারি মালায়ালম ফিল্মের সেই যে হিন্দি ভার্সন তৈরি হলো জুলি ছবি, সেই জুলি ছবিতে রাজেশ রোশন এই রকম একটা জায়গায় আবার মানে ক্রমশ দৌড়চ্ছেন আর কি বলা যায়।
0: কিশোর কুমার ছিলেন তার কাছে মানে কি বলবো, একটা জাদুকাঠি, পরশ পাথর। এবার দেখুন, একদম অন্যরকম একটা মুডে আবারও বাসু চ্যাটার্জির ফিল্ম সেখানে ব্যবহার করছেন কিভাবে কিশোর কুমারকে।

0: কিভাবে একটা মানে এই যে একটা উদাস ব্যাপার, কোথাও একটু হতাশ, শ্বাসটা এমনভাবে ছাড়ছেন। যাই হোক, এই শ্বাস ছাড়া শ্বাস নেওয়া নিয়ে গল্প থাকবে, আমরাও থাকবো, তবে 3:10 আমাদের একটা বিশেষ পডকাস্টে যেতে হবে। আমরা আবার 3:25 ফেরত আসবো, তবে তার আগে যেতে যেতে আমরা যে গান রেখে যেতে চাইছি, যে গান সাহির লুধিয়ানভির লেখা এবং সাহির সাহাব রোশন সাহাবের সঙ্গেও কাজ করতেন।
1: হ্যাঁ,
0: এবং সাহির সাহাব এটা বলেছিলেন এই গানটা যখন লিখেছিলেন, তিনি একেবারে ঘোরতরভাবে আত্মবিশ্বাসী ছিলেন এই গানের কোনো মার নেই, এ গান হিট হবে
1: একেবারে। আর সেই গান শুনতে শুনতেই আমরা পডকাস্টে যাব, ফিরে আসবো 3:25।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: গানটা শুনলেই যে মানুষটার মুখ চোখের সামনে ভেসে ওঠে, তিনি এভারগ্রিন
1: দেবানন্দ।
0: একদম
1: 1978 সালে দেশ পরদেশ এই ছবিতে দেবানন্দ কাজ করলেন রাজেশ রোশনের সঙ্গে।
0: এবং এর আগে দেখো, যখন রাজেশ রোশন একের পর এক সাকসেসফুলি কাজ করছেন এবং দেবানন্দ মানে সবসময় ভীষণ নিজেকে আপডেটেড রাখতেন, তো এবং তিনি এবং রোশন সাহেবের প্রতি অসম্ভব একটা শ্রদ্ধা ছিল দেব সাহেবের, তো তিনি একদিনকে রাজেশ রোশনকে নিয়ে বসলেন এবং চায়ের অর্ডার চলছে সমানে, এবার বিভিন্ন রকমের ধুন শোনা হচ্ছে, রাজেশ রোশন গাইছেন, চা ফুরিয়ে যাচ্ছে, আবার চা আসছে। মানে
1: এটা এটা শুধু একদিন না, এরকম হতোই, ওই কার্পেটে বসে দেবানন্দ ডাকতেন বাড়িতে, কার্পেটে বসা হতো আর আলোচনা চলতো ঘন্টার পর ঘন্টা, আর চা অর্ডার করতেন দেবানন্দ আর খেয়ে যেতেন রাজেশ রোশন।
0: এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে দেবানন্দ বললেন যে আমি মানে তিনি সাক্ষাৎকারে জানালেন বা প্রেস মিট করেও জানালেন যে রাজেশ রোশন কেমন সুর দেয়, ভালো না খুব একটা ভালো না, আমি এসব কিচ্ছু জানি না, আমি শুধু এটুকু জানি আমি এরপর থেকে রাজেশ রোশনকে নিয়েই কাজ করব।
1: তারপরেই তো আমরা পেলাম লুটমার, পেলাম
0: দেশ পরদেশ, এবং যাকে পেলাম সঙ্গে তার গলা শুনলেন তিনি কিশোর কুমার। মানে সেই যে মনে করে দেখুন যে মুনিমজি পেইং গেস্ট সেই সময়ের সেই জুটি, মাঝখানে জুয়েল থিপে পাচ্ছি, প্রেম পূজারিতে পাচ্ছি, আবার দেখুন এই যে মানে যখন প্রায় শেষের দিকে দেবানন্দ দেব সাহেব নায়ক হিসেবে শেষের দিকে, তখনও কিন্তু আমরা পাচ্ছি কিশোর কুমারকে এবং রাজেশ রোশন। আমরা একটা কথা বলেছিলাম শাশ্বতী এই পডকাস্টের বিরতিতে যাওয়ার আগে, সেটা হলো যে এই যে আমরা বাতো বাতোমের একটা উদাস করা গান শুনছিলাম যেখানে কোথাও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে, তুই শ্বাস ফেলা শ্বাস ছাড়া নিয়ে একটা কথা বলবো,
1: একেবারে
0: একটা ফিল্ম যেটার নাম ছিল দো আর দো পাঁচ, কমেডি ফিল্ম, কমেডি এবং থ্রিলার সব কিছুই আছে তার ভেতর। তাতে আবার একটা জুটিকে আমরা পাচ্ছি যাদেরকে আমরা বিভিন্ন ছবিতে পেয়েছি, শশী কাপুর, অমিতাভ বচ্চন। এবং এই গানটার পিকচারাইজেশনটা এমন যে নানান রকমভাবে হেমা মালিনীর সামনে শশী কাপুরকে হেনস্থা করা হচ্ছে এবং সেটা করছেন হচ্ছে অমিতাভ বচ্চন। এবং প্রথমেই শশী কাপুরকে এমন একটা কিছু খাওয়ানো হয়েছে তাতে শশী কাপুরের গলাটা পুরো বসে একটা ভাঙা কর্কশ মানে চেরা বাঁশের মতো একটা গলা বেরোচ্ছে। তো সেই গানটা যখন তৈরি হচ্ছে আবারও কিশোর কুমারের বৈঠকখানায় হাজির রাজেশ রোশন এবং তিনি একদমে পুরো স্থায়ীটা গেয়ে শোনাচ্ছেন, কিশোর কুমার শুনছেন আর গাইতে যাচ্ছেন, কখনো একদমে গাইছেন কখনো ইচ্ছে করে একদমে গাইছেন না, আর বলছেন যে এভাবে হবে না, আমি তো গ্যারান্টি দিতে পারছি না আমি কি করব। তারপর তো রেকর্ডিং স্টুডিও,
1: রেকর্ডিং স্টুডিওতে তো উনি প্রথমবার কয়েকবার রিহার্স করলেন যখন একদম পারফেক্ট, কিন্তু যেই রেকর্ডিং শুরু হলো বললেন টেক এবার ফাইনাল টেক হবে, সেখানে গেল বিগড়ে
0: একটা জায়গায়। হ্যাঁ, উনি একটুখানি দম নিয়েছিলেন, তো তখন রেজিস্ট্রেশন বলছে আপনি তো দমটা নিয়ে নিলেন, বলছে
1: উনি তখন বুঝতে পারছেন না যে কি হয়েছে মানে সমস্যাটা কি, বলছে আপনি তো রিহার্সাল করার সময় তো দমটা নেননি, বলছে ও ঠিক আছে। তারপরে উনি আবার মানে টেক করলেন ফাইনালি,
0: এবং তিনি এটা বললেন রেজিস্ট্রেশনকে যে দেখো আমার কিন্তু তুমি মাথা খারাপ করো না, আমি কিন্তু এই একবার গাইছি আর কিন্তু আমি গাইবো না।
1: এটা তো কিশোর কুমার,
0: কিশোর কুমার, এইটা না হলে আর কি থাকে। গানটা শুনে দেখুন কি হয়েছিল।
2: तूने अभी देखा नहीं, देखा है तो जाना नहीं, जाना है तो माना नहीं, मुझे पहचाना नहीं, दुनिया दीवानी मेरी, मेरे पीछे पीछे भागे किस में है दम, यहाँ ठहरे जो मेरे आगे, मेरे आगे आना नहीं, देखो टकराना नहीं, किसी से भी हारे नहीं हम।

0: এবং মানে উনি বলছেন যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টেশন উনি করেছেন কিশোর কুমারকে নিয়ে। একটা ফিল্মের কথা আবারও বাসু চ্যাটার্জি, তোমার খট্টা মিঠা,
1: খট্টা মিঠা,
0: এবার খট্টা মিঠার গল্পটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে দুটি পরিবার যেখানে একজন সিঙ্গেল মাদার এবং একজন সিঙ্গেল ফাদার, দুজনেরই একাধিক সন্তান, তো তারা যখন একসঙ্গে থাকতে আসছে এবং মায়ের যারা সন্তান এবং বাবার যারা সন্তান তাদের মধ্যে লাগছে নানান রকমের খিটিমিটি, সেইখান থেকে আবার তারা একে অপরের কিভাবে পাশে দাঁড়াচ্ছে এই এই নিয়ে গল্প। যেরকম বাসু চ্যাটার্জির ফিল্ম হয় ভীষণ ভীষণ মিষ্টি, একটা ফিল গুড এফেক্ট কোথাও কাজ করে আমাদের ভেতর আমরা যখন ফিল্ম দেখি। এখানে দেখো একটা রাত্রিবেলা যেখানে সবাই মানে সাধারণ মধ্যবিত্ত মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে, সব স্বপ্ন ছোঁয়া যায় না, কিন্তু তাও সেটাই তারা চেষ্টা করতে থাকে। তো সেখানে যার যেটা স্বপ্ন, এই গানের মধ্যে আছে যার যেটা স্বপ্ন, একজন স্বপ্ন দেখছে যে খুব সামান্য আছে, আর সামান্যই তো একটু চাই, আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, একদম সেই অনুভূতি থেকে গান। এক কেউ দেখছে যে তার একটা স্বাধীন গ্যারেজ হবে, সে একদিন নাম করবে, কেউ স্বপ্ন দেখছে সে সিঙ্গার হবে, রাকেশ রোশন শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সে বিন্দিয়া গোস্বামীকে ভালোবাসে, তাদের প্রেম পূর্ণতা পাবে। আবার যে মেয়ে যিনি অশোক কুমারের আসলে মেয়ে, বাস্তবে মেয়ে, তিনি এখানে ফিল্মেও তাই হয়েছিলেন, তো তিনি আবার স্বপ্ন দেখেন যে ফিল্ম স্টার অমিতাভ বচ্চনের সাথে তার বিয়ে হবে। হ্যাঁ, এই স্বপ্নের গান, বিভিন্ন চরিত্র লিপে ফিরে ফিরে আসছেন কিন্তু কিশোর কুমার, এই কারণেই আমরা এই গানটা শোনাচ্ছি। আপনারা শুনে দেখুন কিভাবে গায়কিতে আলাদা হয়ে যাচ্ছে, যখন রোম্যান্টিক স্বপ্ন তখন একরকমের গায়কি, যখন বাস্তববাদী স্বপ্ন নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন তখন অন্যরকম।
1: আর এখানেই তো কিশোর কুমার কিশোর কুমার, আর তার সঙ্গে সুরের সেই যে সুরের পরিবর্তন, সেই রাজেশ রোশনের সেই গান আমরা শুনে নিই এবার।

0: খাট্টা মিঠার ফিল্ম, এই ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে আমরা শুনছিলাম এই গান। আর এবারে আশা ভোঁসলে, মানে তিনিও অ্যাকচুয়ালি মঙ্গেশকর পরিবারের সঙ্গেই রাজেশ রোশনের একটা আশ্চর্য ঘনিষ্ঠতা ছিল, সেটা তো থাকা স্বাভাবিক।
1: হ্যাঁ, লতা মঙ্গেশকর বলেছিলেন যে পরবর্তী সময় বলেছিলেন, রাজু তুই আমাকে এত ভালো ভালো গান দিয়েছিস, হ্যাঁ, কিন্তু তোকে কখনো ধন্যবাদ জানানো হয়নি।
0: এবং বিশেষ করে উনি বলেছিলেন জুলির ইয়ে রাতে,
1: গানের জন্য।
0: এবং রোশন সাহেবের সঙ্গে আশাজির অসাধারণ সব কাজ লতা মঙ্গেশকরের তো বটেই। তো আশা ভোঁসলে সঙ্গে কিশোর কুমারের ডুয়েট ব্যবহার করলেন একই ফিল্মে, দেখো আশা ভোঁসলের সঙ্গে অমিত কুমারের ডুয়েট ব্যবহার করছেন, সেটা একটা ক্লাবে যখন গানটা হচ্ছে, আর আশা ভোঁসলের সঙ্গে কিশোর কুমারের ডুয়েট, যেটা কিন্তু কারো লিপে নয়, আমরা বলছি বাতো বাতোমের কথা, সেখানে নায়ক নায়িকা প্রত্যেক দিন তাদের দেখা হচ্ছে এবং দেখা হতে হতে একটু একটু একটু একটু করে কীভাবে সম্পর্কটা তাদের মধ্যে গড়ে উঠছে, ঠিক তার নেপথ্যে ব্যবহার করা হয়েছিল এই গান। এবং অসাধারণ একটা গান, অসাধারণ একটা গান, আমরা একবার শুনে দেখি।

0: সত্যি এই গান শুনতে শুনতে কথায় কথায় আমাদেরও সময় কোথায় দিয়ে পার হয়ে গেল। ঘড়ির কাঁটা কিন্তু বলছে আমাদের বিদায় নেবার সময় হয়ে গেছে, কিন্তু অজস্র গান রাজেশ রোশনের সুর করা এবং কিশোর কুমারের গাওয়া যেগুলো আজ আমাদের শোনা হলো না, সেই গানগুলো আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় শুনবো। কিন্তু যে অল্পটুকু সময় রয়েছে
1: একটা গানই না একটুখানি ছুঁয়ে যেতে চাইব, আবারও তার দাদার লিপে, রাকেশ রোশনের লিপে, কামচোর ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে। এখানে কিন্তু আমরা পাচ্ছি কিশোর কুমারের সঙ্গে অলকা ইয়াগনিককে
0: একেবারে।

0: হ্যাঁ, এই গানটা পুরোটা শোনানো গেল না, আর আমাদের শেষের দিকে এবার একটু পা বাড়াতে হবে। যে গান দিয়ে শেষ করব, দুসরা আদমি, দেশ পরদেশের অভাবনীয় সাফল্য যশরাজ পরিবারের সঙ্গে তাকে বেঁধে দিল, এবং যশ চোপড়া তারপরে দুসরা আদমি এবং কালা পাথরের জন্য তাকে সাইন করালেন। এবং আবারও একটা মজার জিনিস হলো যে মানুষটা একদিনকে বাবার মিউজিক রুমে বসে সাহির সাহাব, মোহাম্মদ রফি আর বাবাকে মিলে চিত্রলেখার গান তৈরি হতে দেখেছিলেন। তার বড্ড সাথ ছিল রফি সাহেব তার সঙ্গে কাজ করবেন। এই গানের মাঝখানে ফ্ল্যাশব্যাকের সিকোয়েন্সে কিন্তু আমরা মোহাম্মদ রফিকে পাচ্ছি শশী কাপুরের লিপে, আর ঋষি কাপুর রাখের লিপে বাকি গানটা। কিশোর কুমার লতাজি, অসাধারণ একটা গান, শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব,
1: আবার ফিরে আসবো অন্য কোনো দিন। খুব ভালো থাকবেন আর অবশ্যই সুরেলা সফরকে সঙ্গে রাখবেন।
0: আর আজকের জুটিতে দুটিতে রাজেশ রোশন, কিশোর কুমার ছিলেন, তার কারণ আজ ছিল রাজেশ রোশনের জন্মদিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
1: হ্যাঁ, একেবারেই। তার প্রতি রইল আমাদের FM গোল্ডের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।

ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শম্ভুনাথ কুর্মির থেকে 1,44,000 বেশি ভোটে এগিয়ে থেকে তার জয় নিশ্চিত করেছেন। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস ব্যাট করছে। ইডেনে অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে। আজ সেই বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
1: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
0: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনগণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেন, ভারত সেদেশের অন্যতম গুরুত্ব কোন অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। সারা দেশের 131 জন ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কাজের স্বীকৃতিতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এই পুরস্কার ঘোষণা করেছিল। 2026 পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান, গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম পুরস্কার পাচ্ছেন। এরা হলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলিয়া শ্রীকুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, চারু ও হস্তশিল্প ক্ষেত্রে তৃপ্তি মুখার্জি, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, উত্তরবঙ্গের সাহিত্যিক গম্ভীর সিং, ইয়ঞ্জনে এবং সমাজসেবায় অশোক কুমার হালদার এবারের পদ্ম পুরস্কার পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রবন্ধে কাঞ্চনজঙ্ঘার 5টি সম্পদ কিভাবে সিকিমকে সম্পদশালী রাজ্যে পরিণত করেছে এবং ভাইব্রেন্ট সিকিম 2047-এর পথ প্রশস্ত করেছে তা তুলে ধরা হয়েছে। সমাজ মাধ্যমে বার্তায় শ্রী মোদী বলেন, প্রবন্ধটি কাঞ্চনজঙ্ঘাকে সিকিমের ভূমি, স্মৃতি ও চেতনার রক্ষক হিসেবে চিহ্নিত করেছে। সরকার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোয়ান্টাম এআই নামক একটি বিনিয়োগ প্রকল্পের প্রচার করছেন, যেখানে নাগরিকদের 22,000 টাকা প্রাথমিক বিনিয়োগের বিনিময়ে মাসে 3,00,000 টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অর্থমন্ত্রী এমন কোনো বিনিয়োগ প্রকল্প অনুমোদন বা সমর্থন করেননি। সরকার সন্দেহজনক বা অজানা কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।

কারণ এগুলি সাইবার অপরাধের প্রচেষ্টা হতে পারে। চলতি মাসের 21 ও 22 তারিখে প্রযুক্তিগত সমস্যার কারণে শিক্ষার্থীদের থেকে অর্থ লেনদেনের গড়মিলের অভিযোগের পর কেন্দ্রীয় মথশিক্ষা পর্ষদ CBSE জানিয়েছে, মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির জন্য আবেদন করার সময় এই সমস্যাটি হয়। অতিরিক্ত অর্থ প্রদানের সমস্ত ক্ষেত্রে যে লেনদেন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল সেই পদ্ধতিতেই অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে CBSE। একইভাবে যেসব ক্ষেত্রে কম অর্থ নেওয়া হয়েছে সেখানে প্রার্থীদের প্রয়োজনে বাকি অর্থ পরিশোধের বিষয়ে আলাদাভাবে জানানো হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা 1,44,087 ভোটে এগিয়ে তাঁর জয় নিশ্চিত করেছেন। 20 রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী পেয়েছেন 1,45,063 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী CPIM-এর শম্ভুনাথ কুর্মী পেয়েছেন 40,576 ভোট। কংগ্রেস 10,047 ভোট পেয়ে তৃতীয় স্থানে এবং তৃণমূল কংগ্রেস 7,703 ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। 21 রাউন্ড গণনার কথা রয়েছে। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি যারা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে সব জেলা শাসকের কাছে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। নবনির্বাচিত বিজেপি সরকার দায়িত্ব গ্রহণের পরই অনুপ্রবেশ আটকাতে কড়া পদক্ষেপের কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, যারা CAA বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন তাদের অবিলম্বে চিহ্নিত করে সরাসরি তুলে দেওয়া হবে BSF এর হাতে। BSF তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। ডিটেক্ট, ডিলিট এবং রিপোর্ট এই পদ্ধতিতে কাজ হবে। সম্পত্তির মূল্যায়ন ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে কলকাতা পুরসভার নোটিশের প্রেক্ষিতে 10 দিনের সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই পুরসভার দেওয়া নোটিশের সময়সীমা শেষ হচ্ছে। এই নোটিশে নিয়ম মেনে তার বাড়ি নির্মাণ হয়েছিল কিনা জানতে চাওয়া হয়েছিল। অন্যদিকে শান্তিনিকেতন নামে অভিষেকের বাসভবনের বেআইনি অংশ ভাঙারও নোটিশ দিয়েছিল পুরসভা। এছাড়া তার 17টি সম্পত্তি নিয়ে পুরসভা নোটিশ দেয়। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী 6 জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে ডাকা হয়েছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের হাতে OMR শিটের উত্তরপত্রের কার্বন কপি দেওয়া সহ মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর রাখার মতো বিষয়গুলিকে নিয়ে আগামী 8 জুন থেকে শুরু হতে চলা বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে এ সংক্রান্ত নতুন নিয়োগ নীতি চালু করতে বিল আনা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। এ মাসের 28 ও 29 তারিখ জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণ, বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংখ্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 ফিফা বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে জানান, টুর্নামেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ফিফা তাদের এই অনুরোধে অনুমোদন দিয়েছে। 2026 সালের ফিফা বিশ্বকাপ 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি শহরে আয়োজিত হবে। IPL ক্রিকেটে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থান রয়্যালস 18 ওভারে 7 উইকেটে 175 রান করেছে। আজকের অন্য ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি চলবে। আসাম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিচ্ছিন্ন কিছু স্থানে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অফ স্টেট

মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠকে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি। দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শম্ভুনাথ কুর্মীকে 1 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন। এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 208। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ রাজ্য সরকারের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস। ইডেনে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666, নিকটতম প্রতিদ্বন্দ্বী

0: পিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে 1,09,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা, তাঁর প্রাপ্ত ভোট 10,084। 7,700-এর বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। একটি প্রতিবেদন।
1: প্রত্যাশিতভাবেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বড় জয় পেল বিজেপি।

0: রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকে গণনা কেন্দ্রে দেখা যায়নি, ফলে প্রকাশ্যে আসতেই জল্পনা আরো জোরদার হয়। চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছেন 1,49,666 ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট 40,645। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি পেয়েছেন 10,084 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন, এর ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 208। এই জয়ের জন্য ফলতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা।
2: ফলতাবাসীকে সবাইকে অভিনন্দন, এই জয় ফলতাবাসীর জয়, আশিমনগরের মা বোনেদের জয়, যারা রাস্তায় নেমেছিলেন। ফলতায় প্রবলেম রয়েছে, জলের সমস্যা রয়েছে, এসি জেটের সমস্যা রয়েছে, ফলতায় নদী বাঁধের নিয়ে সমস্যা রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেটা ফলতায় গণতন্ত্র ছিল না আর সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, সেইটা ফিরে এসেছে।
1: বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তাঁর সরকার দায়বদ্ধ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, আগামী নির্বাচনে নোটার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, গণতন্ত্রের জয় হয়েছে, জয়ী হয়েছে ফলতার মা বোনেরা।
3: फलता की माँ बहन का विक्ट्री है, गणतंत्र का, डेमोक्रेसी का विक्ट्री है। हमारे माननीय मुख्यमंत्री का नेतृत्व में जिस तरह से आज फलता के लोग रास्ते में उतर गए, आज 88% वोट हुआ, हम सल्यूट करते हैं स्पेशली माँ बहन को, ये उनका जीत है।
1: সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে, ফলতার ফলাফলেই তা স্পষ্ট।
4: তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে, ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে।
1: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, ফলতার মানুষের রায়ে তাঁরা মাথা পেতে নিয়েছেন। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত ডায়মন্ড হারবার মডেল, সন্ত্রাসের মডেল, ভোট চুরির মডেলের সমাপ্তি ঘটেছে।
5: লড়াই সংগ্রামে আমরা এটা দেখলাম যে যারা সরকারি দল ছিল 20 দিন আগেও, তারা মোটামুটি ল্যাজ গুটিয়ে পালালো। এই নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে, তথাকথিত ডায়মন্ড মডেল, সন্ত্রাসের মডেল, লুটে নেওয়ার মডেল, ভোট চুরির মডেল, এই সমস্ত মডেল আজকে পর্যবসিত হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে স্বৈরাচার শেষ কথা বলে না।
1: বিধানসভা ভোটে জনতার রায় নয়, পরিকল্পনা করেই তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। 4 মে নির্বাচনের ফল প্রকাশের প্রায় 3 সপ্তাহ পর আজ সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস নেত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করেন। তাঁর দাবি, 220 থেকে 230 আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের, ভবানীপুরেও তাঁকে জোর করে হারানো হয়েছে, ইভিএমে কারচুপি হয়েছে বলেও তাঁর অভিযোগ। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024 পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দি ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা সহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলা শাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন তাদের অবিলম্বে চিহ্নিত করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই নীতি মেনে কাজ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সব দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরে বৈঠকে বসবেন। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনার জন্য এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণী এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে উপস্থিত থাকবেন।

0: হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিকরা। তৃণমূল কংগ্রেসের বারাসাত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, বারাসাতে দলের পরাজয়ের নৈতিক দায় নিয়ে জেলা সভাপতির পদ ছাড়ছেন তিনি। একই সঙ্গে ভুইফোর সংস্থার বদলে পুরনো নিষ্ঠাবান কর্মীদের নিয়ে কাজ করার জন্য দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবছর 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পাচ্ছেন। এ রাজ্যে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ 11 জন পদ্মশ্রী পাচ্ছেন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়ানজানে, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলাবাদক কুমার বোস প্রমুখ। কালনার মসলিন শিল্পী জ্যোতিষ দেবনাথ জানিয়েছেন, পূর্বপুরুষদের কাছ থেকেই এই কাজ শিখেছেন তিনি।
1: আমি প্রথমে ভেবেছিলাম যে এটা বোধহয় শিল্পটা বোধহয় হারিয়ে যাবে, কিন্তু আমরা দেখছি কি যে নতুন যে প্রজন্ম যারা যারা এসব কাজের প্রতি তাদের কোন অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা একটা ট্রেনিং স্কুলের মাধ্যমে দেখলাম কি যে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে ওরা যে কাজের প্রতি যে আগ্রহ বা ওরা যে আনন্দটা পাচ্ছে বা ওদের ছেলে মেয়েকেও ওরা শেখায়। তাই ভাবলাম যে না, এই শিল্পটা হারাবে না, যদি সবাই সহযোগিতা করে তাহলে এই শিল্পটা আবার একটা জায়গায় আসবে।
0: রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। 1,20,000 বেশি পরীক্ষার্থী 267টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। প্রথম পত্রে অঙ্ক ও দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অঙ্কের প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের তুলনায় অঙ্কের প্রশ্ন বড় করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ দলের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এই ছাত্রছাত্রীরা একদিন নিজেদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবে। তবে রাজ্যে এখনও বহু মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছায়নি, তাই সমাজের সব স্তরের মানুষকে স্বীকৃত করে তোলার জন্য এই ছাত্রছাত্রীদের দায়িত্ব নিতে হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে গড়মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, তাপমাত্রা বৃষ্টিপাতের ফলে কিছুটা কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতা টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি 5 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে 43 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি। দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর শম্ভুনাথ কর্মীকে 1,00,000 বেশি ভোটে হারিয়েছেন। এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 208। স্থানীয় সংবাদ শেষ হল।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
3: 100.1 MHz AIR FM গোল্ড খড়ি বলছে এই মুহূর্তে রাত 8:01 হয়ে 12 সেকেন্ড। আপনারা টিউন করেছেন FM গোল্ড কারণ শুধুমাত্র আপনাদের জন্য সময়টা নির্ধারিত। তার কারণ এটাই যে প্রত্যেক দিন 8 মানে আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের যে বলবো কি বর্তমান পরিস্থিতি নিয়ে যে আপনাদের ভাবনা, সেগুলো আপনারা শেয়ার করেন আমাদের মারফত এবং আমরাও সেগুলো জেনে পড়ে সমৃদ্ধ হই এবং অপরাপর যে সমস্ত শ্রোতারা রয়েছে তাদেরও সমৃদ্ধ করি। আজও তার অন্যথা নয়, তবে আজ স্টুডিওতে রয়েছি আমি কল্পলাল
4: আর আমি সঙ্গে রয়েছি দেবারতী। আর যে বিষয়টা রাখা হয়েছে, প্রতিষ্ঠিত হওয়া মানেই সফল, আপনাদের কি মনে হয় সেটাই আমাদেরকে লিখে জানাতে পারেন, ফোন করে জানাতে পারেন। টেলিফোন নাম্বার জানিয়ে দিই 224।

0: 4880885 এবং সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ আর এসএমএস এর যে নাম্বারটি রয়েছে 9903052992 9903059992, সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতা, তার আজকে আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করেছে সেখানে এসে কমেন্ট বক্সেও লিখতে পারেন আপনার কমেন্ট। অবশ্যই নাম এবং লোকেশন সহ ছোট্ট করে জানাবেন আপনার মতামত, আর প্লিজ যে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস এর নাম্বারটি জানানো হয়েছে সেখানে প্লিজ ফোন করবেন না, কারণ এটা কিন্তু আমাদের কলিং নাম্বার নয়, আমরা একেবারেই সেটা রিসিভ করতে পারবো না।
1: একেবারেই তাই। আর আপনারা যে দরজা বা যে রাস্তাগুলো দিয়ে দেবারতি বলল ঢুকে যাওয়ার কথা, আপনারা অবশ্যই ঢুকবেন এবং অলরেডি ঢুকে গেছেন আমাদের একদম কমন শ্রোতা যারা আছেন তারা হোয়াটসঅ্যাপ ফেসবুক, এবং আমরা টেলিফোন তো নেবই, তবে আমি একদম শুরুতে আমরা হোয়াটসঅ্যাপে চোখ রাখি 9903052992 এই নম্বরে চোখ রাখবো। হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন কে আগে দেখে নি, পাঠিয়ে বিশ্বজিৎ কর বোরাল মেইন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন, প্রতিষ্ঠিত হওয়া মানেই আদৌ সফল নয়, টিকে থাকার সংগ্রামে তা এক প্রকার যুদ্ধ জয়। নানা ধরনের পরিকল্পনায় প্রতিষ্ঠিত কেউ হতেই পারে, মনুষ্যত্বের মাপকাঠিতে কজন মন জিততে পারে? প্রতিষ্ঠিতের ক্যানভাসে সবাই কি হয় মানুষ? যেন তেন প্রকারে নো উন্নতি উড়িয়ে মিথ্যার ফানুষ। মাসকাবারি উপার্জন প্রতিষ্ঠার মাপকাঠি নয়, সামাজিকতার প্রতি স্তরে গ্রহণযোগ্য হতে হয়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। শক্তিকণ্ঠে এমন আহ্বান প্রতিষ্ঠা পাওয়ার অর্থ বোঝায়। বিশ্বজিৎ কর বোরাল মেইন রোড গড়িয়া কলকাতা থেকে খুব সুন্দর করে বিষয়টা
0: একদমই তাই খুব সুন্দরভাবে লিখেছেন। আর এবার আমাদের ফেসবুক পেজের যে কমেন্ট সেকশন সেখানে চোখ রাখার পালা। মোহাম্মদ শাভেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখেছেন, প্রতিষ্ঠিত হওয়া মানেই সবসময় সফল হওয়া নয়, সমাজে অনেক মানুষ অর্থ ও খ্যাতি অর্জন করেও মানসিক শান্তি পান না, সত্যিকারের সাফল্য আসে আত্মতৃপ্তি ও মানবিকতার মাধ্যমে। কেউ বড় চাকরি পেলেও যদি অসৎ পথে চলে তাকে প্রকৃত সফল বলা যায় না, আবার অনেক সাধারণ মানুষ সততা ও ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। প্রতিষ্ঠা বাহ্যিক বিষয় কিন্তু সাফল্য অনেকটা অন্তরের অনুভূতি। সুখী পরিবার সুস্থ জীবন ও সম্মান ও সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ। শুধুমাত্র অর্থ বা পদবি মানুষের জীবনের পূর্ণতা দিতে পারে না, প্রতিষ্ঠা সাময়িক হতে পারে কিন্তু ভালো কাজ মানুষের মনে দীর্ঘদিন বেঁচে থাকে। তাই প্রতিষ্ঠিত হওয়া সফলতার একটি দিক মাত্র, পুরো সফলতা নয়। প্রতিষ্ঠার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জরুরি। প্রকৃত সফল মানুষ সেই যে নিজের জীবন ও সমাজের জন্য কল্যাণকর হতে পারে। শুভেচ্ছান্তে মোহাম্মদ শাভেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখেছেন এই বার্তা।
1: আবারও আমরা হোয়াটসঅ্যাপে চোখ রাখবো 9903052992 তে পাঠিয়েছেন কে না, বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা কল্পলাল এবং দেবারতী। শুভ সন্ধ্যা দাদা, আমাদের আন্তরিক শুভেচ্ছা জানালাম। দেখো, প্রতিষ্ঠিত হলে যে সফল হওয়া যায় এটা ঠিক নয়, কারণ আমার বাড়ি গাড়ি প্রতিপত্তি অনেক কিছু আছে, আমি প্রতিষ্ঠিত এটা হয় না। এমন এমন সম্পর্ক আছে আমি চাইলেও সফল হতে পারি না, হয়তো আমি অনেক চেষ্টা করেও সেই সম্পর্কে বা সেই সম্পর্ক করতে পারিনি, আমার বলতে লজ্জা নেই, আমি নিজেই তার প্রমাণ। এইটুকুই বললাম, তোমরা ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে।
0: আপনিও খুব ভালো থাকুন। আর দেখিনি আমাদের টেলিফোনে কে রয়েছেন,
1: একদম
0: নমস্কার, কে আছেন সঙ্গে, কোথা থেকে বলছেন?
1: সরাসরি
2: নমস্কার।
1: নমস্কার,
2: ভালো আছি কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন অনিমেষ বাবু।
2: আমি মনে করি প্রতিষ্ঠা সাফল্যের একটি আবশ্যিক শর্ত, কিন্তু আবশ্যিক পর্যাপ্ত শর্ত নয়। অনেক মানুষ পরিশ্রম চেষ্টা নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে, শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে, কিন্তু দেখা গেছে পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রেই সফলতার পরিবর্তে তার জীবনে এসেছে বিফলতা। তার কারণ তার মধ্যে যোগ্যতা দক্ষতা প্রত্যুত্বপূর্ণ অতিত্বের অভাব সর্বোপরি অলসতা তাকে গ্রাস করেছে, ফলে প্রতিষ্ঠা সত্ত্বেও সাফল্য

0: ধন্যবাদ হয়ে গেছি, নমস্কার।
1: অসংখ্য ধন্যবাদ, নমস্কার আপনাকেও, খুব সুন্দর করে বললেন
2: একদম। আর আমাদের সঙ্গে থাকার জন্য আপনি থাকেন আমাদের সঙ্গে, নতুন করে বলার অপেক্ষা রাখেন না, ভালো থাকবেন, এভাবেই সঙ্গে থাকবেন। আচ্ছা, আবার আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই। কে পাঠিয়েছেন? পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা দেবারতী কল্পলাল। শুভ সন্ধ্যা দিদি আপনাকে।
1: শুভ সন্ধ্যা।
2: প্রতিষ্ঠিত হওয়া মানেই সফল, এই ধারণা সবসময় ঠিক নয়। প্রতিষ্ঠা মানে সমাজের চোখে পরিচিতি, অর্থ বা সম্মান পাওয়া। কিন্তু সাফল্য শুধু বাইরের অর্জনে মাপা যায় না। অনেক প্রতিষ্ঠিত মানুষও জীবনে সুখী নন, আবার অনেক সাধারণ মানুষ নিজের কাজ আর জীবন নিয়ে ভীষণ তৃপ্ত। তাই সাফল্যের আসল অর্থ সবার কাছে আলাদা। নিজের স্বপ্নপূরণ, মানসিক শান্তি আর জীবনের প্রতি সন্তুষ্টি প্রকৃত সাফল্য। প্রতিষ্ঠা তার একটি অংশ হতে পারে, কিন্তু সাফল্যের পুরোটা নয়। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে
1: খুব সুন্দর লিখেছেন। পরের বন্ধুর ফেসবুক কমেন্ট, শুভ সন্ধ্যা, আমি সর্বেশ্বর পাল মাহেশ থেকে মতামত পেশ করে জানাতে চাই, প্রতিষ্ঠা ব্যক্তিগতভাবে পদমর্যাদা বৃদ্ধির সহায়ক। সমষ্টির বঞ্চনা যেখানে থাকে, ব্যক্তিগত সাফল্যের মূল্য অর্থহীন। সামগ্রিক সাফল্যের জন্য যে সফল ব্যক্তি অবদান রাখেন তার সাফল্য যথাযথ। ইনিও খুব ছোট্ট কথায় সুন্দরভাবে লিখেছেন,
2: একদমই তাই,
1: মাহেশ থেকে সর্বেশ্বর পাল।
2: আচ্ছা, আমাদের সঙ্গে আবারও টেলিফোনে বন্ধু রয়েছেন, কে রয়েছেন আমরা দেখব, সরাসরি কথা বলে নেব। নমস্কার। ছিলেন কিন্তু কোথাও যেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে না, আমরা একটু দেখব, টেলিফোনের আলো আবারও ব্লিঙ্ক করছে, আমরা আরো একবার দেখে নেব কেউ রয়েছেন কিনা।
1: কে আছেন সঙ্গে? নমস্কার।
3: হ্যালো,
2: হ্যাঁ কে বলছেন?
3: আমার মনে হয় যে প্রতিষ্ঠা পেলেই যে সফল হবে মানুষ এমনটা নয়। আমাদের পৃথিবীতে তো আমরা অনেকেই দেখি যে ইঞ্জিনিয়ার ডাক্তার অনেকে রয়েছে, অনেক প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু আমার মনে হয় সেই প্রতিষ্ঠা পাওয়াটা সঠিক প্রতিষ্ঠা পাওয়া হয়তো হয়নি কিছু মানুষের ক্ষেত্রে, বা তারা কিছু ক্ষেত্রে সফল নয়। যেই মানুষরা অনেক ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পরও তারা ব্যক্তিগত জীবনে আমার স্বচক্ষে দেখা কিছু অসহায় মানুষের সাথে এমন ব্যবহার করে, মানে যেহেতু তারা গাড়ি নিয়ে যাচ্ছে, এরা আমার নিজের চোখে দেখা। তো আমার দাদা মনে হয় যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো অসহায় মানুষের সাথে আমরা যদি অন্যায় হতে দেখি, সামনে এগিয়ে গিয়ে তার প্রতিবাদ করার সাহসটা রাখতে হবে, আর তাহলে মনে হয় আমরা সঠিক প্রতিষ্ঠা বা সফলতাটা পেতে পারবো। কারণ সবার আগে আমাদের আত্মতুষ্টিটা খুব দরকার। আমরা যদি আর পাঁচটা মানুষকে শান্তি দিতে পারি, সুখ দিতে পারি, আমরা যদি সুখী হলাম, ধরে নিলাম আমরা খুব সুখী, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার, আমাদের অনেক টাকা পয়সা প্রতিপত্তি আছে, কিন্তু এমন কিছু মানুষকে আমরা দেখেছি সেই পজিশনে উঠে যাওয়ার পর তারা তাদের অন্য মানুষের দুঃখ কষ্টগুলোকে তারা ফিল করতে পারে না। তো আমার মনে হয় আমরা যেই পজিশনেই থাকি, আমরা যদি সেই পজিশনে থেকেও কোনো অসহায় মানুষের দুঃখ কষ্টকে ফিল করতে পারি, অনুভব করে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের জন্য কিছু করতে পারি, তাহলে দিনের শেষে গিয়ে যে আত্মতুষ্টিটা পাওয়া যায়, আমার মনে হয় সেইটুখানি আমাদের কাছে প্রতিষ্ঠা বা সাফল্য।
2: অনেক ধন্যবাদ পায়েল, খুব সুন্দর করে বিষয়টা বললে এবং খুব চিন্তা ভাবনার একটা ইয়ে পেলাম আমরা, যে খুব সুদূরপ্রসারী চিন্তা ভাবনা, এত গুছিয়ে বিষয়টাকে আমরা হয়তো ভাবিনি। ধন্যবাদ, আমাদের সঙ্গে এভাবেই থেকো। আমরা শুধু পায়েল নয়, আমাদের যে অপরাপর শ্রোতারা আছে তারা যে নিয়মিত আমাদের সঙ্গে এভাবে যোগাযোগ রাখে এবং তাদের চিন্তা ভাবনা, সুচিন্তিত চিন্তা ভাবনা আমাদের সমৃদ্ধ করে, এর জন্য কিন্তু আমরা আন্তরিক
1: কৃতজ্ঞ। এবং মানে খুব ভালো করে পায়েলের কথাতে মনে হলো যে শুধু মাত্র সফল হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, সেগুলো তো অনেকখানি পরের বিষয়, মান এবং হুঁশ সম্পন্ন হওয়াটা বোধহয় সবার আগে জরুরি, তাই না?
2: একদমই তাই। আচ্ছা, আমরা
1: কে আছেন আবারও টেলিফোনে?
2: নমস্কার।
4: হ্যালো, নমস্কার দাদাভাই, দিদি ভাই, শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা, কে বলছেন?
4: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
2: হ্যাঁ রমা দি, বলুন।
4: পায়েল তো সব বলেই দিল, সত্যি খুব যুক্তিসঙ্গত কথাগুলো বলেছে। তো আমারও এই মত যে প্রতিষ্ঠিত মানেই সে কিন্তু সফল নয়। হ্যাঁ, সে অনেকে প্রতিষ্ঠিত, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু পারিবারিক দিক থেকে সে সুখী নয়, হ্যাঁ শান্তি নেই, সে কিন্তু সফল নয়। একজন ভালো মানুষ হতে হবে সমাজের চোখে, যেন সবাই বলে উনি একজন ভালো ব্যক্তিত্ব, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া। আমি যদি না সবার কাছে ভালোই হতে পারলাম, তাহলে সফল হলাম।

0: কি করে, শুধু টাকা পয়সা দিয়ে ভালো মানে সফল হওয়া যায় না, ভালো মানুষ হতে হবে এবং শান্তিতে ঘুমোতে পারবো সেরকম একজন মানুষ হতে হবে, তবেই সে সফল মানুষ। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে থাকবেন, এভাবেই সমৃদ্ধ করবেন আপনাদের সুচিন্তিত ভাবনা নিয়ে।
2: আপনিও খুব ভালো থাকুন এই শুভকামনাই জানাই। সত্যিই তাই, সফলতার সংজ্ঞা কিন্তু আলাদা, এবং সেই সাফল্যে পৌঁছতে গেলে প্রতিষ্ঠা পাওয়াটা হয়তো একটুখানি পিছনে থাকলেও চলবে।
1: ঠিক,
2: দেখি আমাদের কোন বন্ধু মেসেজ কমেন্ট করেছেন। শীষ মোহাম্মদ শিশান লিখছেন ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। তিনি ছন্দে ছন্দে লিখেছেন বরাবরের মতো, যার পকেটে আছে টাকা সফল তিনিই, ধরছি ভাই, ট্যাবলেট খেয়ে ঘুম আসে না তার মতন দুঃখী নাই, টাকার পিছনে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে, ব্লাড প্রেশার আর ব্লাড সুগার তাকে আষ্টে পৃষ্ঠে ধরে, কেঁদে কেটে কি হবে, উপায় কি বা আর, ডাক্তারবাবুর চরণ ধরো দয়ার অবতার, নানান রকম টেস্ট করুন খরচা অপার, সফলতার পিছনে পিছনে দুঃখ কষ্ট দেদার, তার চেয়ে ভাই সুখী আমাদের গোবরা মাতাল দাদা, যেখানে শুল সেখানেই ঘুমোলো, ঘুমে একেবারে কাদা। বেশ মজা করে সুন্দরভাবে উনি লিখেছেন, সত্যি তাই,
1: স্বভাব সিদ্ধ সেই ছন্দের একটা পরিচয় তো থাকেই ওনার লেখনীতে। আচ্ছা, আমরা টেক্সট মেসেজে যাব, মানে 9903059992 তে টেক্সট মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ নয়। কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখেছেন, প্রতিষ্ঠা লাভ করা বা আর্থিকভাবে সফল হওয়া মানেই জীবনের আসল সফলতা নয়। সত্যিকারের সফলতা নির্ভর করে নিজের কাজকে কতটা সততা নিষ্ঠার সাথে করা হচ্ছে এবং তার মাধ্যমে সমাজ বা নিজের জীবনে কতটা মানসিক শান্তি, আনন্দ ও মানবিক মূল্যবোধ তৈরি হচ্ছে তার উপর। শুধুমাত্র অর্থ, যশ বা উচ্চ পদ পাওয়া মানেই সাফল্য, যদি সেই প্রাপ্তি মানুষের মনে শান্তি না দেয় বা অন্যের উপকারে না আসে তবে তা মূল্যহীন। ধন্যবাদ কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখেছেন। হ্যাঁ, সত্যি তাই, ছোট্ট করে লিখেছেন কিন্তু খুব ভালো লাগলো ওনার মেসেজ পেয়ে। আমরা আবারও চলে যাই ফোনে।
2: বেশ, 2248 8085 নম্বরে কে আছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার,
3: আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি।
1: বলুন।
3: একদম সাফল্য মানে এই যার ধনী যারা আছে, পয়সা যারা আছে, কিন্তু তারা শান্তি নেয়, কিন্তু যারা রোজ আনে রোজ খায় তারা বহুত শান্তি আছে, এটুকুনি বললাম খেতে করে।
1: ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এইটুকুনি নয়, এটার মধ্যে অনেক কিছু আপনি বলে দিয়েছেন। অন্তত আমাদের ওই সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হয়ে হইল না শেষের মতো বিষয়টা, সুন্দর। আপনি আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। যেমন ধরো আমাদের আরেকটা টেক্সট মেসেজ ছোট্ট করে লিখেছেন, বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ লিখেছেন, যার পকেটে টাকা আছে সেই সফল হয়। ছোট্ট এক লাইনের মেসেজ, এবার এটাকে আমরা যে যেভাবে ব্যাখ্যা করতে পারি,
2: এক একজন মানুষের কাছে তো জীবনের মানেটা এক এক রকম, তিনি সেইভাবে দেখছেন। যারা হয়তো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তাদের মনে হতে পারে এই প্রফেশনে না এসে আমি যদি এই কাজটা করতে পারতাম তাহলে হয়তো আমার প্রতিষ্ঠা কম হতো বা বেশি হতো, সেটা পরের ব্যাপার, কিন্তু আমি নিজেকে মনে করতাম আমি সফল। আবার অন্যভাবে হয়তো কেউ বলতে পারেন যে না, আমি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য চাহিদা মেটাতে পারছি তাই আমি সফল। দেখা যাক আমাদের পরের বন্ধু কি বলছেন টেলিফোনে।
1: নমস্কার, হ্যালো, আরেকবার বলুন, কোথা থেকে বলছেন? বলুন জয়কৃষ্ণ বাবু, নিউ টাউন থেকে বলছেন। হ্যাঁ বলুন।
4: প্রতিষ্ঠিত ব্যক্তি অনেকেই আছে, কেউ পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত, পরিবারের স্ট্রাগল করে সবাইকে প্রতিষ্ঠিত হতে হবে, এটা তো তাদেরই কর্তব্য। কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তিরা যদি সমাজের কোনো কাজে না লাগে, সেই প্রতিষ্ঠিত ব্যক্তিকে ওয়েলকাম জানানোর মতো কোনো ব্যাপার নেই। তারাই হচ্ছে যে প্রতিষ্ঠিত ব্যক্তি আমার কাছে, যেসব ধরুন রামমোহন, বিদ্যাসাগর, বড় বড় প্লেয়ার বা আরও কিছু দেশের গৌরব বৃদ্ধি করেছে, গরিব মানুষকে সাহায্য করেছে, নবেল মাইন্ডেড পার্সনটাই প্রতিষ্ঠিত, যারা প্রতিষ্ঠিত নবেল মেন্ডেল পার্সন তারাই প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত।
1: নমস্কার, আপনাকেও জানালাম। এবং আপনার একটা কথা আমি আর দেবারতী আপনার সঙ্গে একমত যে এই যে মানুষ প্রতিষ্ঠিত সে মানুষ যদি সমাজের কোনো কাজে না লাগে তাহলে তাকে কি সত্যি আমরা সফল বলতে পারি?

0: কখনোই নয়,
1: কখনোই
0: নয়।
1: অবশ্যই আপনি প্রতিষ্ঠিত হবেন, সমাজে আপনি কতটা আপনার দায়িত্ব পালন করছেন এটাও কিন্তু একটা বড় ব্যাপার। খুব সুন্দর করে বললেন না বিষয়টা।
0: যিনি মানে কি বলবো, মানে সমাজ নিন্দিত বিভিন্ন পেশা যা কিছু রয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত মানুষও হয়তো অর্থকরী রোজগারের দিক থেকে সফল, কিন্তু আসলে তো সেটা সমাজের জন্য ক্ষতিকারক হয়ে পড়ছে, না সেরকম কাজ যেন আমরা কখনোই না করি।
1: একদম। আচ্ছা, সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখেছেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন মেসেজ, লিখেছেন, দেবারতী কল্পলাল শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা আপনাকে। আজকের দিনে প্রতিষ্ঠিত হওয়া মানে গাড়ি বাড়ি ফ্ল্যাটের মালিক হওয়া এবং সাফল্য লাভের ঘন ঘন ঢেকুর তোলা। তবে সফল তখনই হওয়া যায় যখন মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে জীবনকে উপভোগ করা যায়। তাই কেবল প্রতিষ্ঠা লাভে সফল হওয়া যায় না। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে।
0: সুন্দর লিখেছেন অনুপ কুমার রায় চন্দননগর হুগলি থেকে, আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজ আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। দেখি তিনি কি লিখছেন। লিখছেন, জীবন নদী বড় বৈচিত্র্যময়, সে এঁকে বেঁকে মোহনার দিকে এগিয়ে চলে। এরই মাঝে আমাদের জীবনে চলতে থাকে চড়াই উতরাই, কেউ প্রতিষ্ঠা পায়, কেউ জীবনে ব্যর্থ হয়। প্রতিষ্ঠা পেলেই যে সেই ব্যক্তি জীবনে সফল হলো তা কিন্তু নয়, প্রতিষ্ঠার সাথে যদি সৎ এবং ন্যায়বোধ দৃঢ় থাকে তবেই তিনি সফল। আমাদের চোখের সামনে কাছে দূরে এমন অজস্র সফলতা দেখা যায় যা অন্যায়ভাবে প্রতিষ্ঠিত, আবার কাউকে সফল হতে না দেওয়াটাও প্রতিষ্ঠিত হবার এক সুকৌশল। অনুপ কুমার রায় লিখেছেন চন্দননগর হুগলি থেকে। একেবারে বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন। দেখি আমাদের পরের বন্ধু কি বলছেন টেলিফোনে।
1: নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ দাদা ভাই, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
1: বলুন বলুন।
2: হ্যাঁ দাদা ভাই, আমি জিরো থেকে হিরো। তো দেখুন, এই জিরো থেকে হিরো আমার কিন্তু কঠোর পরিশ্রমের ফল, এবং আমি মানুষের সাথে ব্যবহার ভালো রাখি, ভালো করে থাকি। হ্যাঁ, এবং মানে নিজেকে ভালো ভেবে লোকের সাথে মিলে মিশে যার যা মানে দরকার সেগুলোকে আমি করে তাদেরকে উপকার করি, এবং নিজের ভাগ নিজে পেটাচ্ছি না দাদা ভাই। হ্যাঁ, তো মানুষের সাথে যদি ভালোভাবে থাকা যায় তাহলেই সমাজে প্রতিষ্ঠিত, নিজের নাম নিজে করে সেই প্রতিষ্ঠিত তো হওয়া দরকার নেই। যেমন আমার এক বন্ধু আছে অন্ধ, উনি তো সেই ওনাকে কাঁধে করে নিয়ে আমি মানে ঘুরে বেড়াচ্ছি, কারণ তার সে তো দেখতে পাই না, আমি দেখতে পাই। তো তার যা প্রয়োজন যা কিছু দরকার আমি কিন্তু তার পরি মানে তার যোগাড় দিই। এইটাই হচ্ছে আমার সব থেকে বড় মানে কষ্টের জায়গা। হ্যাঁ, তো সেই জায়গাটাই আমি করতে চাই দাদা ভাই, এইটুকু বললাম।
0: খুব ভালো।
1: হ্যাঁ, আপনিও ভালো থাকুন, আমাদের সঙ্গে এরকমই ভাবেই থাকুন, এবং অপরাপর বন্ধুদেরও বলবো আজ দেবারতী এবং কল্পলাল আছে আপনার কথা নিয়ে। আর অবশ্যই আপনারা আছেন 100.1 MHz AIR FM গোল্ডে।
3: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: ফিরে এলাম আপনাদের সঙ্গে আপনার কথা নিয়ে, দেবারতী কল্পলাল শুধুমাত্র 100.1 MHz AIR FM গোল্ডে। আর আমাদের সঙ্গে রয়েছেন 2248-8085 এ কোনো একজন শ্রোতা, কে রয়েছেন সরাসরি তার সঙ্গে কথা বলবো। নমস্কার।
4: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
4: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: হ্যাঁ শেখ তাহের আলী, বলুন।
4: প্রতিষ্ঠিত মানেই যে সে সফল হতে পারবে কোনোদিনই নয়, এমন অনেক মানুষ আছে যে দেখতে পাই যে সত্যি তার অর্থ প্রচুর আছে, সে মানুষটার কোনোদিন অভাব বলে কই জিনিসটা দেখতে পায়নি, কিন্তু তার সমাজে এমন পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সমাজকে সমাজ বলে মেনে নেয় না, এবং মানুষ ছোট বড় বলে সে কোনোদিন মানে না, সে নিজের গর্বিত ভাবে নিজের যে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই সাপেক্ষে সে কিন্তু নিজের অর্থগরিমা রক্তের গরমেই থাকে, কিন্তু সেই সব মানুষ কখনো আমি প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করব না, কারণ যার মধ্যে সফলতা নেই, যার মধ্যে মায়া মমতা একটা, তার মধ্যে একটা যে মায়া মমতা থাকবে সেই জিনিসটা তার মধ্যে নেই, সে কি করে সফলতা হবে, মানুষের প্রতি একটা মায়া।

0: ক্ষমতা, মানুষের প্রতি যে একটা আত্মবিশ্বাস, মানুষের বিপদে থাকবো, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বো, মানুষের সাথে থেকে মানুষের একটা তার তার আত্মীয়দের সঙ্গে আমি তার গঠন করে নিজেকে একটা ভালো মানুষ হয়ে গর্বিত হয়ে নিজে বুক ফুলিয়ে থাকবো, তবে তো নিজে ভালো থাকবো এবং নিজে ঘুমটাও রাতে ভালো হবে। নাহলে নিজে এসে অর্থ উপার্জন করেছি কিন্তু সেই অর্থ উপার্জনের কি করেছি, কিভাবে সঞ্চয় করেছি একমাত্র সেই জানে, তার তো ঘুম তো হওয়ার কোনো কথা নয়। তো নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে ভালো হতে গেলে সর্বদিক দিকে তাকে সফলতা পেতে হবে। নমস্কার।
1: নমস্কার, খুব ভালো লাগলো, সুচিন্তিত একটা বক্তব্য, খুব পরিচ্ছন্ন একটা বক্তব্য আপনি আপনার সামনে তুলে ধরলেন। আমাদের সঙ্গে আজ থাকছেন আরও অনেক শ্রোতা এবং যারা হোয়াটসঅ্যাপ করছেন, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে আপনারা যারা মেসেজ করছেন তাদের ফোনে, মানে আমি বলছি যে একই ব্যক্তি দু তিন জায়গায় আসার দরকার নেই, আপনার
2: বক্তব্য একটি মাধ্যমে রাখুন,
1: হ্যাঁ বেছে নিন, তাহলেই কিন্তু আমাদের একটু সুবিধা হবে, আমরা হয়তো অনেক সময় গুলিয়ে যাই, হয়তো ফেসবুকেও পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপও মেসেজ করেছে, আবার সেই ব্যক্তি ফোনে এসছে, আমরা তাকে হয়তো ফোনে ধরে নিলাম, এমন নয় যে তার কথা শুনি আবার কেটে দেবো, কিন্তু চেষ্টা করবেন সবাই যাতে অন্তত এই অনুষ্ঠানে একটু সুযোগ পায় বলার জন্য।
2: একদমই তাই। আমাদের আরও একটি টেলিফোন চলে এসেছে, দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে আছেন এবং কোথা থেকে বলছেন?
1: নমস্কার, হ্যাঁ কে বলছেন?
3: বেলগাঁও থেকে লক্ষ্মী মজুমদার বলছি।
1: লক্ষ্মীদি, লক্ষ্মীদি বলুন।
3: বলছি শুভ সন্ধ্যা দাদা দিদি দুজনকে নমস্কার জানাই।
1: শুভ সন্ধ্যা দিদি আপনাকে।
3: বলছি দেখুন, যার গাড়ি বাড়ি আছে, যার অর্থ আছে, কিন্তু তারা যে দেখেছি মানুষ মানুষের পাশে থাকে না। আর একটা গান আছে না, মানুষ মানুষের জন্য, সেইটা যদি হতো তাহলে পৃথিবীটা তাহলে ভালোই হতো। আমার মনে হয় গরিবের পাশে পাশে থাকলে তাদের সুযোগ সুবিধা ভালো হয়। এটুকুই বললাম দাদা, দিদির নমস্কার দেবেন, ভালো থাকবেন।
1: নমস্কার জানালাম আমরাও লক্ষ্মীদিকে, এবং এটা তো ঠিক যে মানুষ মানুষের জন্যে, এই রকম মানুষকেই আমাদের সমাজে চিহ্নিত করতে হবে এবং তাদের পাশে থাকতে হবে, কারণ সেই মানুষগুলোই তো আমাদের পাশে সুখে দুঃখে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে অন্তত সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাটা দেবে। আমরা আবার একটুখানি
2: বেশ ফেসবুক পেজের কমেন্টে চোখ রাখি, দেখি কে লিখেছেন। আবারও আমাদের প্রতিবেশী দেশের বন্ধু বাংলাদেশের আত্রাই থেকে কাজিয়া বুজাফর, তিনি লিখছেন, দেখুন অর্থ অনর্থের মূল, এটা ব্যাখ্যা ভাব সম্প্রসারণ ইত্যাদিতে মানায়। ছোটবেলায় পরীক্ষার খাতায় খুব মিষ্টি করে এসব লিখেছি এবং নম্বরও পেয়েছি ভালো, কিন্তু বাস্তব জীবনটা একেবারেই অন্যরকম। একটু অভিনয়ে ফিরে যাই, মেয়ের বাবা বা ছেলে কি করে? ঘটক বলছেন আগে কিছু করে না, তবে একদিন ঠিক একটা কিছু করবে, বুদ্ধিমান চরিত্রবান ছেলে। মেয়ের বাবা বলছেন থাক থাক আর বলতে হবে না। ঘটক বলছেন মানে? মেয়ের বাবা বলছেন মানে এ বিয়ে হবে না, আপনি আসুন। আবার আরও একটি চিত্রের কথা তিনি উল্লেখ করছেন, মেয়ের বাবা বলছেন আরে আসুন আসুন ঘটক মশাই, বলুন কি খাবেন, ছেলে প্রতিষ্ঠিত, আমি কি করে না বলি বলুন। ঘটক বলছেন সবই মঙ্গলময়ের কৃপা, তাহলে আজ আসি। মেয়ের বাবা বলছেন আসুন আসুন, আপনার তো এখন অনেক কাজ। এরপর প্রতিষ্ঠিত হওয়া এবং না হওয়া প্রসঙ্গে আর কিছু বলার প্রয়োজন আছে কি? এমনটাই লিখছেন কাজী আবু জাফর বাংলাদেশের আত্রাই থেকে। ঠিকই তাই, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটাও কিন্তু জরুরি।
1: একদমই তাই, অর্থ ছাড়া তো সত্যি আমাদের প্রত্যেকটা স্টেপ ফেলতে গেলে অর্থের দরকার। তবে ওই যে একটা জিনিস মাথায় রাখবেন, অর্থ যেন অনর্থের মূল না কার হয়ে দাঁড়ায়। আচ্ছা, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে খুব ছোট্ট করে লিখেছেন, প্রত্যেক মানুষেরই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে সুনির্দিষ্ট লক্ষ্য কাজ করে, আর লক্ষ্য পূরণই হলো সফলতার ধারক ও বাহক। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এমনই বার্তা। পাশাপাশি আবারও আমরা চলে যাব 2248 8085, এই নাম্বারে কে রয়েছেন, কোন শ্রোতা রয়েছেন আমাদের জন্য দেখে নিন। না ছিলেন কিন্তু কোথাও, আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আবারও একবার দেখে নিই কেউ রয়েছেন কি, কারণ ফোনের আলো কিন্তু ব্লিঙ্ক করছে। নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন?
4: আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মোদি বলছি।
1: বলুন বাবলু বাবু।
4: দেখুন প্রতিষ্ঠিত মানে যে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু থাকতে হবে সেটা নয়। আমি যেমন আমার বাস্তব জীবনে

0: অভিজ্ঞতা দিয়ে বলি, আমি একসময় হয়তো শিক্ষিত, চাকরি করলে চাকরি করতে পারতাম, কিন্তু তখন দেখেছিলাম যে তখন চাকরি করে আমার যে আর্থিক পরিস্থিতি আমি সেটা সেদিকটা আমি হয়তো পূরণ করতে পারবো না। অর্থাৎ আমার বাবা মায়ের পিছনে সেই হাল ধরাটা ব্যাপার ছিল। আমি বিকল্প হিসেবে ব্যবসা করেছি, ব্যবসা করে আমি যে বাড়ি গাড়ি করে ফেলেছি তা নয়, কিন্তু আমি অনেক দায় দায়িত্ব ওনাদের বিয়ে থা দেওয়া, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা এবং আমার আত্মীয় পরিবার পরিজনদের পাশে থাকা এবং এখনো পর্যন্ত তাদের সঙ্গে আমি সহযোগিতা করে চলি। তাই বলে আমি নিজেকে ভাববো না যে আমি প্রতিষ্ঠিত হয়নি, এবং শুধু তাই নয়, পাড়া প্রতিবেশী যদি কোনো অসুবিধাতে পড়ে বা কোনো কারণে যদি আমার কাছে কিছু জানতে চায়, অর্থ না দিয়েও হোক, তাদের কিন্তু সুচিন্তা ভাবনা দিয়ে পরামর্শ দিয়ে বলে তোমরা এটা করো এটা করো এটা বলো, আমার কথা মানে কিন্তু এটুকুই বললাম।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, সত্যি তো এভাবেই আমরা কজন ভাবতে পারি।
2: একদম
1: অর্থনৈতিক দিক থেকে ব্যাংক ব্যালেন্সের হিসেবে হয়তো কোনো মানুষ একটু পিছিয়ে থাকতেই পারেন, কিন্তু তবুও সফল হওয়া মানে জীবনের সব দায়িত্বগুলো যথাসম্ভব পালন করা, মানুষ হিসেবে কর্তব্যগুলো পালন করা। আবার একই রকমভাবে টাকা ডলার আনা পাই, অর্থাৎ টাকা পয়সা সবটাই কিন্তু ভালো থাকতে গেলে চাইও বটে, কি তাই তো?
2: একদম তাই, সেটা ছাড়া চলে কি করে?
1: গানে গানে বরং একটু চলে যাই সেই প্রসঙ্গে, দেখি গানে কি বলা হচ্ছে, আর তারপর ফিরছি আবারও আপনাদের মেসেজ নিয়ে, কমেন্ট নিয়ে। কল্পলাল দেবারতী রয়েছে আপনার সঙ্গে 9903059992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ আর এসএমএস এর মাধ্যমে, এবং সেই সাথে আমাদের যে টেলিফোন নাম্বার 2248-8085 এই নম্বরে রয়েছি, আর ফেসবুক পেজের কমেন্ট বক্সও আপনারা কমেন্ট করছেন 100.1 এফএম গোল্ড কলকাতা আপনার কথা অনুষ্ঠানের আজকের যে পোস্টার শেয়ার হয়েছে সেখানে। তাহলে চলে যাই বরং আমরা একটা গানে, ফিরছি আপনাদের মেসেজ নিয়ে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: ফিরে এলাম আপনার কথা নিয়ে, দেবারতি কল্পলাল। আপনাদের সঙ্গে আপনার পাঠানো মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ কিংবা আপনার ভয়েস কল, যাই হোক না কেন, সবটাই আমাদের সঙ্গে থাকছে এবং পুরো 8:45 পর্যন্ত থাকবো। কিন্তু এই মুহূর্তে ঘড়ি বলছে 8:33:22, আমরা চলে যাব আপনার পাঠানো মেসেজ নিয়ে। শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর হাওড়া 4 থেকে লিখেছে, কী লিখেছে, প্রতিষ্ঠিত কথাটা এক একজনের কাছে এক এক রকম, কে কোনটাতে সুখী হবে সে তার উপর নির্ভর করে, মানি, শিক্ষা, গাড়ি বাড়ি, যশ এক্সেট্রা এক্সেট্রা আছে, মান এবং হুঁশ এই দুটো যদি তার না থাকে তাহলে মানুষ হওয়ার মানে কি। আজকাল বেশিরভাগই তো দেখা যায় আমরা নিজেদের সুখের কথা ভাবি, সেটা তো ফ্যামিলির মধ্যেও হয় আবার বাইরের ক্ষেত্রেও দেখা যায়, সবাইকে নিয়ে ভালো থাকাটাই আসল। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর থেকে পাঠিয়েছেন।
2: ঠিক তাই, সবাইকে নিয়ে ভালো থাকাটাই তো আসল। দেখি আমাদের পরের বন্ধু কি লিখছেন। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 17 থেকে তিনি লিখছেন, আমার মনে হয় প্রতিষ্ঠিত হওয়া মানে শুধু বড় চাকরি বা অনেক টাকা নয়। পাড়ার মোড়ের যে কাকুটা 30 বছর ধরে একটা ছোট্ট চায়ের দোকান চালিয়ে 2 ছেলে মেয়েকে মানুষ করেছে, আমার চোখে তিনি ভীষণ রকম সফল। সফল মানে শান্তিতে ঘুমোতে পারা আর নিজের কাজটাকে ভালোবাসা। ধন্যবাদ জানিয়েছেন শুভ্রা দি বাঁশদ্রোণী কলকাতা থেকে, শুভ্রা ভট্টাচার্য।
1: আমরা আবারও একটু টেলিফোনে চলে যাই, 2248-8085 কোনো একজন শ্রোতা বোধহয় অপেক্ষা করে আছেন আমাদের জন্য।
2: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার।
3: হ্যালো, নমস্কার। হ্যাঁ ভাই, দিদি ভাই,
1: কে বলছেন?
3: আমি ছাওড়াপুর থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন অশোক বাবু।
3: মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেলে, সাফল্য পেলে, আমার মনে হয় আসছে যার দ্বারা সাফল্য পেল তাকে মনে হয়, আমি একটি ছেলে সেও শুনতে হবে, মানে 2000 সালে আমার কাছে এলো, কলেজে পড়ছিল, বললো যে দাদা আমি একটা ব্যবসা করবো, আমি দ্বিতীয় পরীক্ষা দেওয়ার পর আসবে, আমি বড় বাজারে কাজ করতাম, সে জান আসতো মাল কিনতে। তারপর যখন পরীক্ষা দিয়ে একদিন এলো আমার বাড়িতে, আমি এক জায়গায় শালকায় ছিলাম, এক জায়গায় এমন জায়গায় বাড়ি করেছি যে জঙ্গলে খুঁজে খুঁজে এলো, আমি তার গিয়ে মানে সবকিছু করলাম, কেমিস্ট টেমিস্ট নিয়ে এসে বললাম যে একদিন তুমি আমার মনে রাখবে, না না দাদা আজকে 7-8 বছর হয়ে গেল, সে এখন গাড়ি বাড়ি দোকান প্রচুর কিছু করেছে, বিরাট ফ্যাক্টরি করেছে, এখন আর সে আমায় মনে রাখে না। আমার ওইতে খুব মানে মাঝে মাঝে যখন চিন্তা করি আর কি, আপনাদের অনুষ্ঠানটা শুনে মনে হচ্ছে যেন আমি ভুল করেছি না ঠিক করেছি, আমি তো ঠিক করেছি, মানুষ হয়ে তার উপকার করে দিয়েছি। নমস্কার দাদা ভাই।
1: একদমই নমস্কার। এই যে ভুল ঠিকের হিসেবটা আপনি করবেন না, আপনি আপনার যেটা মনে হবে আপনার কর্তব্যের জায়গায় আপনি ঠিক থাকবেন।
2: ঠিক তাই,
1: ভুল ঠিকের হিসেবটা কিন্তু কোনো একজন ঠিক সময় করে দেবে, এবং শেষ সেই সময় আপনি নিজের বিচারটা করতে পারবেন যে আপনি ঠিক করেছিলেন বা না ঠিক করে,
2: হয়তো তার জন্য সময় লাগবে,
1: একটু সময় লাগবে, কোনো কিছুর জন্য আক্ষেপ বা দুঃখ কষ্ট পাবেন না।
2: একদমই তাই। দেখি আবারও সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: দাদা ভাই এবং

0: বিজয়ভাই দুজনকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলছি।
1: আপনাকেও নমস্কার
2: জানাই। আমরা নমস্কার জানালাম, প্রতি নমস্কার বলুন।
0: হ্যাঁ ভাই আর দিদি ভাই, আপনারা একটা কথা শুনুন, আপনারা কিছু কিছু আমাদের শ্রোতা বন্ধু বলছেন যে অর্থ থাকলে নাকি তারা নিচের দিকে তাকায় না বা কোনো মানুষের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করে না, কিন্তু এই জায়গায় আমি বলবো এটা ভুল কথা। কারণ এই কারণেই আমার সঙ্গে বুদ্বুদ বর্ধমান বুদ্বুদের মানে প্রবীর কুমার মণ্ডলের সঙ্গে আমার সুসম্পর্ক আছে এবং বন্ধুত্ব আছে, যা বন্ধুত্বের ফলে কি দেখা যায় যে উনি কিন্তু আমার যে এত দূরে বাড়ি, আমার যে শান্তিনিকেতন এই বাড়ি, তার সত্ত্বেও উনি কিন্তু অত দূর থেকে মোটরসাইকেল করে আসেন এবং আমার সঙ্গে আমার যে কোনো কাজের বিষয়ে উনি সহযোগিতা করে থাকেন। যেমন ধরুন আমার কিছুদিন আগে কিডনির সমস্যা হয়েছিল, তাতে উনি কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আমাকে ওষুধপত্র, তারপর কিছু খাবার ফল টল এই সমস্ত গুলো কিনে দিয়েছিলেন। হ্যাঁ, তাছাড়াও উনি এখনো মাঝে মাঝে আসেন এবং আমার খবর নেন, কিন্তু একটা কথা তো আমাকে মানতে হবে, যে বন্ধু বিপদের সময় পাশে দাঁড়ায় সেই হচ্ছে পরম বন্ধু প্রথম কথা। আর দ্বিতীয় কথা, অর্থটা কিন্তু তার কাছে কিছু ম্যাটার করে না যদি তার মানে মানসিক দিকটা একটু উন্নত মানের হয়।
2: আমরা খুঁজে নেব সেই সমস্ত মানুষগুলোকে যিনি অর্থ আছে অথচ মাটির মানুষ, অথচ আপনার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে সুসম্পর্ক বজায় রাখছেন, এমন মানুষগুলোকে আমাদের চিনে নিতে হবে।
1: আর এমন ভালো মানুষই ভরে যাক আমাদের পৃথিবীতে।
2: একদমই তাই।
1: কার্তিক মণ্ডল লিখছেন দাউদপুর গ্রাম থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, প্রতিষ্ঠিত হওয়া মানেই সবসময় সফল হওয়া নয়। অনেক মানুষ সমাজে প্রতিষ্ঠিত হলেও মনে শান্তি পায় না, আবার কেউ হয়তো সাধারণ জীবনযাপন করেও সত্যিকারের সুখী। সাফল্য শুধু অর্থ খ্যাতি বা বড় পদে সীমাবদ্ধ নয়, প্রতিষ্ঠা বাহ্যিক বিষয়, কিন্তু সাফল্য মানসিক তৃপ্তির সঙ্গে জড়িত। তাই প্রতিষ্ঠিত মানুষ সবসময় সফল নাও হতে পারে। আমি মনে করি প্রতিষ্ঠা ও সাফল্য এক নয়, তবে একে অপরের সঙ্গে সম্পর্কিত।
2: যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঠি পূর্ব মেদিনীপুর থেকে হোয়াটসঅ্যাপে আমাদের যে মেসেজ পাঠিয়েছেন, লিখেছেন, শুভ সন্ধ্যা আর যে দেবারতী দিদি ভাই ও আর যে কল্পলাল দাদা ভাই, নমস্কার জানাই আপনাকেও। আমরা নমস্কার জানালাম, শুভ সন্ধ্যা। প্রতিষ্ঠিত হওয়া মানেই সফল হওয়া, এটা সম্পূর্ণ ব্যক্তি নির্ভর। প্রতিষ্ঠিত হওয়া মানে তো ভালো চাকরি, নির্দিষ্ট আয়, বাড়ি গাড়ি, সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক প্রসার, যেটা সমাজে বাহির থেকে লক্ষ্য করা যায়। কিন্তু যদি সংসারে মনে শান্তি না থাকে তিনি সফল নন। আবার উল্টো দিকে কেউ যদি নিজে ছোটোখাটো কাজ করে সংসারে সুখ শান্তি বজায় রেখে আত্মতৃপ্তি লাভ করেন, তিনি হলেন আসল সফল ব্যক্তি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঠি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন।
1: রায়নগর পার্ক বাঁশদ্রোণী কলকাতা থেকে লিখেছেন শুভেন্দু প্রামাণিক। তিনি লিখছেন, নমস্কার, প্রতিষ্ঠিত হওয়া মানে শুধু আর্থিক সাফল্য নয়, সততা, অধ্যবসায়, কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা সফলতা দীর্ঘস্থায়ী হয়, অসৎ পথে অর্জন করা সাফল্য ক্ষণস্থায়ী।
2: আচ্ছা, এরপর আমরা আবার হোয়াটসঅ্যাপে চলে যাই। সাধনা মজুমদার বড়নগর ডানলপ থেকে লিখেছেন, নমস্কার কল্পলাল দাদা এবং দেবারতী দিদি, নমস্কার জানালাম। প্রতিষ্ঠিত হওয়া মানে সফল কথাটি আক্ষরিক অর্থে কিছুটা সত্য। প্রত্যেক মানুষের জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকে, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ হয় এবং জীবনে সাফল্য আসে। সফলতা আনে যশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, সামাজিক স্বীকৃতি, অর্থ, পদ বা অবস্থান। তাই বলা যায় প্রতিষ্ঠিত হওয়া সফলতার একটি অংশ, আর প্রতিষ্ঠা হলো সফলতার ফলাফল। বাস্তবে অনেকে সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিল্প জগতে, খেলার জগতে, সাংস্কৃতিক জগতে, আধ্যাত্মিক জগতে প্রতিষ্ঠা লাভ করেন। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া মানেই সফল এই কথা বলা যাবে না। একজন প্রতিষ্ঠিত মানুষের জীবনে নানাবিধ কারণে মানসিক অসন্তোষ দানা বাঁধতে পারে, সেখানে প্রতিষ্ঠা লাভ বাহ্যিক আবরণ আর সফলতা হলো অন্তরের ভেতরের মূল্যায়ন, যেখানে থাকে মানসিক শান্তি, ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতা, তৃপ্তি, যাকে বলা হয় জীবনের অর্থবোধ। নমস্কার, আপনারা ভালো থাকবেন, নমস্কার আনতে সাধনা মজুমদার বড়নগর ডানলপ থেকে পাঠিয়ে।
1: বালি থেকে দীনেশ নস্কর লিখেছেন, প্রতিষ্ঠিত হওয়া মানেই সফল আমি মনে করি না, কারণ যে সমস্ত মানুষ আমার নিজের চোখে দেখা প্রতিষ্ঠিত হয়েছে তারা মানুষকে মানুষ বলে মনে করে না। সাফল্যের

0: চাবিকাঠি, অর্থ, খ্যাতি আর বই পড়ে সীমাবদ্ধ নয়। সাফল্য মানুষ সফল মানুষ মনে করি যে ব্যক্তি সাফল্যের অবদান রাখতে পারে, যেমন আমার ভাইপো পড়াশোনা করে সাফল্য পেয়েছে, সেই সাথে অনলাইনে বিভিন্ন কেনাকাটার মাধ্যমে প্রমাণিত হলো যে সফল হয়েছে, এমনটা কিন্তু নয়। বালি থেকে লিখেছেন দিনেশ নস্কর।
1: পরিমল দাস সিটি সেন্টার দুর্গাপুর থেকে লিখেছেন, প্রতিষ্ঠিত হওয়া মানেই সফল, এ কথাটা বললে খুব একটা ভুল বলা হয় না। কারণ মানুষ যখন একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে ধাপে ধাপে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়, তখন তাকে সফল বলাই স্বাভাবিক। আর এই সাফল্যই ধীরে ধীরে তাকে প্রতিষ্ঠার আসনে পৌঁছে দেয়। তাই বলা যায় সাফল্য এবং প্রতিষ্ঠা একে অপরের পরিপূরক, একটির মধ্যে দিয়ে অন্যটির পরিচয় স্পষ্ট হয়ে ওঠে।
0: পরের বন্ধুর মেসেজ, ফেসবুক পেজের কমেন্ট আর কি, তপুবাই জিরাবাই বাঁকুড়া থেকে লিখেছেন দীপায়ন সৎপথী। তিনি লিখছেন, প্রতিষ্ঠিত হওয়া মানেই সফল একদমই নয়, ফিনান্সিয়াল সাকসেসের প্রয়োজন রয়েছে, জয়েন্ট ফ্যামিলিকে ধরে বাবা মাকে রেসপেক্ট করা, ট্র্যাডিশনসকে মেনটেন করা, নেচারকে নারিশ করা, ক্রিয়েটিভিটি বজায় রাখা, এগুলোকে সাকসেস বলি, লিখছেন দীপায়ন সৎপথী তপুবাই জিরাবাই বাঁকুড়া থেকে।
1: আচ্ছা, ছোট্ট করে একদম লাস্ট আমাদের ইয়ের মেসেজ আর কি, হোয়াটসঅ্যাপ মেসেজ লিখেছেন কিশোর বালি হাওড়া থেকে, বলছেন যে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই তো পড়াশোনা, অনেক চেষ্টা করে মানুষ প্রতিষ্ঠিত হয়, অর্থের দিক থেকে প্রতিষ্ঠিত হয়, সাংসারিক জীবনই কতটা প্রতিষ্ঠিত হয় সেটা বলা মুশকিল। অনেক কম বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা করে খুব বড় জায়গায় চাকরি পেয়ে যায়, সাংসারিক জীবন সেভাবে কিছুই বোঝে না। ছেলেমেয়েরা চাকরি বাকরি করুক, প্রতিষ্ঠিত হোক, আমরা চাই সবশেষে দাম্পত্য জীবনে যদি সুখের হয় তাহলেই মনে হয় পুরোপুরি প্রতিষ্ঠিত হলো সব কিছু। কিশোর বালি হাওড়া থেকে পাঠিয়ে।
0: আর কিশোরবাবুর মেসেজ পড়তে পড়তেই আমাদের কানে ভেসে আসছে ভূপেন হাজারিকা সেই বিখ্যাত কণ্ঠ, যে গানের কথা আমাদের বন্ধুরা জানিয়েছেন। এ গান শুনতে শুনতে বরং আজকের এই পর্ব থেকে আমরা বিদায় নিই, তাই তো?
1: একদম 9:30 ফিরে আসছি আপনাদের জন্য, সঙ্গে থাকুন FM গোল্ডের।

0: रेडियो उसको
1: गाने कथाए गोल्डन समय आपनी सुनछेन 100.1 FM Gold
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM Gold
4: প্রত্যেক রবিবার রাত স্টুডিওর ঘড়ির কাঁটা যখন ঠিক 9:30 ঘর পেরিয়ে যায় তখন আমরা চলে আসি আপনাদের সঙ্গে একটা আড্ডা জমাতে। আর আজকের এই আড্ডায় রয়েছি কল্পলাল আর দেবারতী। আমাদের কি বিষয় নিয়ে আড্ডা হবে, কিভাবে আড্ডা হবে, সে সবটা নিয়ে কিন্তু আমরা এবার চলে এসেছি।
5: একেবারে আসলে এই যে শুরুতেই তুমি বললে যে আড্ডা, ডেফিনেটলি আড্ডা মানে তো ঠিক একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা ব্যাপারটাকে নিয়ে করব তা নয়। আপনাদের মন খুলে প্রাণ খুলে এই সময় কথা বলবেন, তবে হ্যাঁ একটা কোনো একটা গতে বাধা মানে একটা জায়গায় থাকলে কি হয়, আমরা বেশি ছন্দবদ্ধ হয়ে পড়ি। মানে একটা একটা বলে না যে সব কিছু মধ্যেই তো একটা ছন্দ দরকার হয়, তো সেই ছন্দের জায়গাটা যদি আমরা ধরি তাহলে একটা নির্দিষ্ট বিষয় রাখলে আপনাদেরও কথা বলতে সুবিধা এবং আমাদেরও আড্ডা দিতে সুবিধা হয়। কারণ 12টা পর্যন্ত থাকবো দেবারতী কল্পলাল আপনাদের সঙ্গে 100.1 MHz AIR FM গোল্ডে। এবার বিষয়টা হচ্ছে এই যে এখনকার যে আমাদের সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আমরা বহু আলোচিত হয়, বহু সময়ে তর্ক বিতর্ক এবং কি সোশ্যাল মিডিয়াতেও দেবারতী একটা তর্কের ঝড়

0: দেখবে তুমি বয়ে চলে। তার মানে মানুষের মধ্যে একাকিত্বটা থেকেও বেশি মানুষ বোধহয় কানেক্টেড। আবার উল্টোটাও হতে পারে,
1: যে হয়তো সত্যিই একা।
0: হ্যাঁ, হয়তো সত্যিই একা, মানে খুব বেশি কানেক্টেড হতে পারছে না, হয়তো সোশ্যাল মিডিয়া সে যুক্ত হচ্ছে, দেখছে বিভিন্ন রকম বিষয়গুলো তো চোখের সামনে আসছে, কিন্তু নিজে কানেক্টেড হচ্ছে না।
1: ঠিক, কোথাও একটা সেই দূরত্ব থেকেই যাচ্ছে।
0: একদম একদম। আসলে সোশ্যাল মিডিয়াতে তো আমাদের বিভিন্ন রকম বন্ধু থাকে, অনেক অনেক পুরনো বন্ধুকে আমরা খুঁজে পাই, নতুন বন্ধুরা তো আছেই যাদের হয়তো আগে মানে হয়তো কখনো দেখিনি তাকে, ওই ছবিতে ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে ছবিটাই দেখেছি, অথচ কথা হয় রোজ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বলি যে মানুষ লোনলি?
1: একদমই তাই, সেভাবেও তো আমরা যুক্ত থাকতে পারি, ঠিক যেরকম ভাবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কজনই বা দেবারতী বা কল্পলালকে সামনাসামনি দেখেছেন, বা আমরাই বা কতজন মানুষকে সামনাসামনি দেখেছি, কিন্তু তবুও এভাবেও তো যুক্ত থাকা যায়। তাহলে এই বিষয়টা নিয়েই যদি আড্ডা দিই, বা এভাবেই যদি আমরা আড্ডা দিই, তাহলে বোধ হয় মন্দ হয় না, তাই তো?
0: একদম। আপনারাও আসুন, কিছুই না মানে খুব হালকা চালে বিষয়টাকে যদি আমরা ভাবি যে মানুষ এখন বেশি কানেক্টেড না লোনলি, মানুষ কি কানেক্টেড মিন্স একে অপরের সঙ্গে সোশ্যাল মিডিয়া বলো কিংবা ধরো ওভার ফোন কথা বলা, মানে ধরো একটা সময় আমরা দেখেছিলাম বাড়িতে যখন আমাদের টেলিফোন ছিল, মানে যেটাকে আমরা বলি ডায়াল করা টেলিফোন, তাতে তো একটা নির্দিষ্ট কল ছিল, তো মানে তার বেশি কথা বললে প্রচুর বিল আসবে, এবং আমাদের অনেক বন্ধুরা ছিল বুঝলে তো, তাদের বাবারা এমন একটা অফিসে চাকরি করত যে সেই সময়টায় তারা কি হতো, তারা কিছু কল ফ্রি পেত মানে, এবং আমরা বলে দিতাম যে এই সময়টায় তুই, আমি বাড়ি থাকবো ওই সময়টা তুই ফোন করিস, কারণ আমার করলে প্রচুর বিল উঠবে। কিন্তু এখনকার সিস্টেমটা একটু অন্যরকম, এখন প্রচুর কথা বলি, আনলিমিটেড কল, কিন্তু আমরা কি ফোন করতে পারি এতটা? ইচ্ছে করে হয়তো ফোন করতে,
1: সেটা আদৌ আমরা নিজেরা করি কি? কন্ট্যাক্ট প্রচুর আছে, কিন্তু কানেকশন কজনের সঙ্গে কজনের রয়েছে, এটাই তো একটা বড় প্রশ্ন, তাই না?
0: একদমই তাই। তো আপনিও সেই মতামত নিয়ে আসুন, মানে মতামত ঠিক বলবো না, আপনার যা মনে হয়,
1: আপনার ভালো লাগে, আপনার যা মনের কথা, আমরা একটু আপনাদের সঙ্গে কানেক্ট
0: এবং প্রাণ খুলে একটু কথা বলি। এই সময়টায় কোন রকম নির্দিষ্ট গতে বাধা নয়, তার বাইরেও যদি আপনার মনে হয় কিছু কথা আজ আমাদের সঙ্গে শেয়ার করবেন, গল্প করবেন, তাহলে অবশ্যই চলে আসবেন। দেবারতী কল্পলাল আছে 12টা পর্যন্ত। মানুষ এখন বেশি কানেক্টেড না লোনলি, আপনি কি মনে করেন, আপনার সেই চিন্তা ভাবনা নিয়ে
1: 2248 8085 নম্বরে দেখি আমাদের বন্ধু কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার,
0: হ্যাঁ কে বলছে?
2: বেহালা থেকে নিজের ব্যক্তিগত পছন্দ রুচির উপর নির্ভর করে। আমার মনে আছে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি অনেক হারানো বন্ধুকে খুঁজে পেয়েছি, তাদের সঙ্গে আমি কানেক্টেড থাকি, এবং আমার দীর্ঘদিনের বন্ধু হচ্ছে আকাশবাণী, আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে কানেক্টেড থাকি। মনে পড়ে আজ রাতে চার তর্ক, গল্প বলার খেলা, গান গল্প কুইজ, গানের ভেলা, এই যে সমস্ত অনুষ্ঠান, এগুলোর সঙ্গে চেষ্টা করি কানেক্টেড থাকতে। এতে করে নিজেও যেমন সমৃদ্ধ হই, অনেক নতুন নতুন বন্ধুও পেয়েছি আকাশবাণীর মাধ্যমে। সেই জন্যে সোশ্যাল মিডিয়া যেমন আছে, তার মাধ্যমে যেমন অনেক বন্ধু বান্ধব, পুরনো বন্ধু বান্ধবদের কেউ পেয়েছি, তেমনি আকাশবাণীর মতো একজন বন্ধু, যে শুধু বন্ধু নয় মানে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এইরকম একজন একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে আমি নিজেকে অনেকভাবে সমৃদ্ধ করতে পেরেছি। শুভরাত্রি।
0: হ্যাঁ, শুভরাত্রি। আসলে এই যে আপনি বললেন আকাশবাণীর আমাদের বেশ কিছু অনুষ্ঠানের কথা তুলে ধরলেন, এবং সেই অনুষ্ঠানগুলো সত্যি তো আমি নিজেও বেশ কিছু অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম, দেবারতী গান গল্প কুইজ, গানের ভেলা, বেশ অন্যরকমভাবে আমরা সেই সময় আপনাদেরকে পেতাম, ফলে সেই সময়ের কানেকশনটা একটা অন্যরকম ছিল। হয়তো এখন তখন এতটা সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ যুক্ত ছিল না, কিন্তু তবুও কানেকশনটা এত বেশি আমাদের সঙ্গে ছিল, সেটা ওভার টেলিফোন, বিভিন্ন প্রোগ্রাম, চিঠি, সুতরাং সেখানেও তাকে পুরোপুরি লোনলি বলা যেত না, বা সে ততটা

0: লোনলি ফিল করতো না এতটা বেশি কানেকশনটা থাকার জন্য। কিন্তু এখন যেটা হয়, কানেকশনের জায়গাটা তো অনেকটা বেশি, তাই না? তো সেখানে সত্যি বহু মানুষ বলে যে এরকম আমি বড্ড একা, আমি বড্ড একা কিত্তে ভুগি,
1: আমার বন্ধু নেই বা আমি মিশতে পারি না, আমাকে কেউ সঙ্গ দেয় না। এবং সেরকম দিনেও শোনা যায় আকাশবাণীর মতো প্রতিষ্ঠান তাদের সঙ্গে রয়েছে এবং তার একাকিত্ব দূর করতে একটু হলেও ভূমিকা রাখছে। এগুলোই তো আমাদের কাছে পাওয়া, এগুলোই তো প্রাপ্তি।
0: একদমই তাই। তো এইরকম প্রাপ্তির জায়গা আপনার ঠিক কতটা, আদৌ আছে কি না বা থাকলে ঠিক কতটা, সেরকম কিছু গল্প আজ আপনাদের কাছ থেকে শুনবো। আমরা একটু গান শুনে নিই। গান শুনতে শুনতে তো বন্ধুরা আছেই আমাদের সঙ্গে, শ্রোতারা প্রচুর কথা বলবে, গল্প হবে। দেবারতী গল্পলাল আছে এফ এম গোল্ডে রবিবারের আটটা নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন এফ এম গোল্ড।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: আমরা পরপর দুটি গান শুনলাম, এখন গীতা দত্তের কণ্ঠে আমরা গান শুনলাম, আর তার আগে ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। গান তো থাকবেই, কারণ গান, গল্প, আড্ডা সব নিয়েই তো এই সময়টা, অর্থাৎ রবিবারের এই আড্ডার সময়টা, এবং অবশ্যই তার সঙ্গে আপনারা থাকবেন, আপনাদের মূল্যবান কথা, ঠিক এখানে মূল্যবান না হলেও চলবে, জাস্ট গল্পে তো নানান রকম কথাবার্তা উঠে আসে,
1: দরকারি কথা তো আমরা অনেক বলি, অনেক একটু গল্প কত করি,
0: এবং বিভিন্ন মাধ্যমের কথা তো তুমি জানিয়ে দিয়েছো দেবারতী আমাদের সঙ্গে।
1: আমাদের টেলিফোন নাম্বার 2248 8085, সেই সাথে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নাম্বারে। এবং ইতিমধ্যে একটা SMS চলেও এসেছে, দেখি কে বলছেন। হাওড়া থেকে রঞ্জন লিখছেন, দেখুন দিদি আমরা এত কর্মব্যস্ত যে যোগাযোগ রাখাটা সম্ভব হয়ে উঠছে না। ঠিক তাই, এটা কিন্তু আমাদের অনেকেরই মনে হয় যে আরও একটু যোগাযোগ রাখতে পারলে হয়তো বা হতো, কিন্তু রাখা হয়ে ওঠে না।
0: কিন্তু একটা জিনিস আমরা দেখি যে ধরো এখনকার পৃথিবীতে মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় তো একটু বেশি কানেক্টেড, মানে আগের তুলনায়, কারণেই বলছি, কারণ তার হাতে স্মার্টফোন, এক ক্লিকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিভিন্ন ভাবে যোগাযোগ, সেটা হতে পারে ভিডিও কল, হতে পারে মেসেজ, কিংবা সোশ্যাল মিডিয়া, অনলাইন মিটিং, সব কিছু, এই টোটাল ব্যাপারগুলোকে তো মানুষকে বড্ড বেশি কাছের, মানে বড্ড বেশি একে অপরের কাছাকাছি এনে দিয়েছে, তাই না? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে এই সংযোগ সত্যি মানুষকে কতটা কাছাকাছি আনছে, নাকি প্রযুক্তির এই যুগে ভেতরে ভেতরে মানুষ আরো একা হয়ে যাচ্ছে, সেসব নিয়ে কথা হবে। কিন্তু আমাদের সঙ্গে আরো একজন
1: বন্ধু রয়েছেন,
0: কে রয়েছেন শ্রোতা দেখে নি। নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ।
0: হ্যাঁ সায়ন, অনেকদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে, বলো সায়ন।
2: দাদা কেমন আছেন?
0: ভালো আছি, তুমিও ভালো আছো তো?
2: আমি খুব
0: বেশ, আমরা শুনি তোমার কথা, কারণ অনেকদিন পর তোমাকে পেলাম।
1: ঠিক তাই, ঠিক।
2: আসলে যোগাযোগ রাখবো মনে করলে রাখা যায়, হ্যাঁ তাই না? আমি সর্বস্ব যুগ চলছে, এটা আমি বাবা মার মুখে শুনেছি এবং ঠাকুমার মুখে শুনেছি। আগেকার দিনে গল্প করতে বাড়িতে লোক আসত, হ্যাঁ, খোঁজ নিতে যে কেমন আছেন মাস্টারমশাই, অনেকদিন তো আপনাকে দেখিনি, আপনাকে দেখতে এলাম, কোথায় গেল? নেই, ফেসবুকে আছে বলে তো আমার মনে হয় না, একটা ছবি পোস্ট করলো, আগে লাইক হলো, দাস কমেন্ট হলো, খুব ভালো ছিল। আজ যে যে আর্থিক বন্ধন, বাবা আমাকে একটু গল্প বলেন যে দেখ, আমাকে বাবা তুই করে বলেন, তাই আমি বাবাকে কট করছি যে দেখ তোরা আজকে মূল্যবোধ মানে পড়ছিস শিখছিস, কিন্তু আমরা এই মূল্যবোধের শিক্ষাটাই আমরা পেয়েছি বাড়িতে গুরুজনরা আসছেন, মহাভারত রামায়ণ নিয়ে আলোচনা করছেন, আমরা কিন্তু পড়িনি, সেই লোক বা সেই যোগাযোগ কোথায় যাবে? এটা আমরা ক্ষয়িষ্ণুতার দিকে এগিয়ে যাচ্ছি, ক্ষয়ে যাচ্ছে আমাদের সমাজটা, আমরা ডেভেলপ করছি না, মানে ডেভেলপ হচ্ছে, টেকনিক্যালি ডেভেলপ হচ্ছে, কিন্তু মানসিকতার থেকে আমরা ডেভেলপ বা উন্নত হতে পারছি। তাই আমাদের আই শঙ্খ ঘোষের একটি লাইন বলি আমি, যে আই আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার দিন এসছে, বেঁধে বেঁধে থাকতে। এই যে লকডাউনের সময় আমরা থেকে শিখেছিলাম, তো লকডাউনের সময় কিন্তু সবাই খারাপ মানে ভাবছি, চিন্তা করছি, কিন্তু কোথাও গিয়ে বাবাকে কাছে পাচ্ছি, সবাই মিলে গোল হয়ে বসছি, কিন্তু এখন তো সেটা হচ্ছে না, সবাই আমরা ব্যস্ত। আর ফোন নামক যন্ত্রটিকে ভালো মানে ভালো দিকে ব্যবহার তো করছি না আমরা, যত পারছি খারাপ দিকে ব্যবহার করছি, ফোনকে তো দোষ দিতে হবে না, আমি কিভাবে জিনিসটাকে ব্যবহার করছি সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা চিৎকে ভুললে হবে না, যার জমাকে ভুললে হবে না, প্রথম ভাবে ভাবতে হবে, মানুষ গুরুজনদের সাহচর্য পেতে হবে, কথা বলতে, কথা না বললে শিখবো কি করে, না শুনলে শিখবো কি করে, তাই না?
0: একদমই তাই। একটা জিনিস এই যে তুমি বললে যে আগেকার দিনের বহু মানুষ একে অপরের বাড়িতে যেত, এবং দেখো সেই যে বিকেলবেলাতেও আমরা দেখতাম, বিশেষ করে ধরো আমি যে পাড়াতে বড় হয়েছি, যে পাড়ায় আমি থাকতাম, বিকেলবেলাতেও মা কাকিমারা সমস্ত তাদের গৃহকর্ম কমপ্লিট করার পরে বিকেলবেলা একটা আড্ডা জমাত এবং হ্যাঁ হতো, এবং সেটা তুমি এটা সবাই খেয়াল করছো, এবং বিকেলবেলার আড্ডাটা শিখবি, আবার সন্ধ্যেবেলা বাড়ি চলে আসতো, সন্ধ্যেবেলা একটু পুজো দিয়ে পুজো সন্ধ্যে দিয়ে দিত, হ্যাঁ রাতের খাবারের জন্য রেডি হতো। মানে আবার ধরো এমনটাও হয়েছে আমরা দেখেছি যে ধরো লোডশেডিং একটা সময় ধরো হচ্ছে, ওই লোডশেডিংয়ে একটা জমাটি আড্ডা, মানে কোথায় মানুষ কখন লোনলি ফিল করবে বলো তুমি, মানে তখন যেন ওই যে আমরা তুমি
2: জায়গায় ছিল না লোনলি, লোনলি কথাটা আমরা, আমি তো 2000 সালে আমার 2000 থেকে বড় হওয়া, 2003 সাল থেকে দেখছি লোডশেডিং মানে বাড়িতে সবাই মিলে, মানে 3 বছর বয়স থেকে দেখছি সবাই মিলে গল্প করা গান গাওয়া, তখন তো ফোন ছিল না, লোডশেডিং মানে বাবা হারমোনিয়ামটা কিনে বসলো, আমি তল্ল পেটাচ্ছি বা মা চা করে বা গল্প করছি, এটা নিন লোনলি। এখন বরঞ্চ আমরা লোনলি লোনলি করছি, এখন আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
0: একদমই, মানে বিষয়টা কেমন হচ্ছে এখন অনেক, এই যে একটু আগে আমি বললাম না হাতের মুঠোতে আমরা পুরো বিশ্বটাকে পেয়ে যাচ্ছি শুধু মুঠোফোনের কারণে, কিন্তু কোথাও যেন আমরা বড্ড একাকিত্বে ভুগি, অথচ সেই সময় কি এত বিনোদনের মাধ্যম ছিল,
1: হয়তো বা ছিল না বলেই আমরা এরকম ছিলাম।
2: একটা ব্যাপার কি জানেন তো, যে আগে একটা অপেক্ষা ছিল,
1: ঠিক
0: কি সুন্দর কথা বললে,
1: আগে একটা অপেক্ষা ছিল,
0: হ্যাঁ সায়ন তুমিও খুব ভালো থেকো, আমাদেরও স্মৃতিটাকে একটু উস্কে দিলে, এই যে খুব সুন্দর একটা বললে যে আগে একটা অপেক্ষা ছিল, এখন মানুষ এখন আসলে পরিস্থিতিটাই বোধহয় এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে অপেক্ষা নয়, আমরা বড্ড বেশি শর্টকাট খুঁজতে চাই, খুব তাড়াতাড়ি সব কিছু পেতে চাই, এবং পেয়ে যাই বলেই হয়তো অপেক্ষাটা থাকে না বা অপেক্ষা করতে ভালোবাসি না,
1: চোখের পলকে সবকিছু যেন আমাদের চাই চাই,
0: একদমই তাই। তো আপনাদের সঙ্গে এই নিয়ে আমরা কথা বলতে চাই, আজ আড্ডায় আছি দেবারতী কল্পলাল, অবশ্যই আপনারা থাকবেন আমাদের সঙ্গে 100.1 MHz AIR FM গোল্ডে।

মাইরি অতগুলো টাকা খেলে, অতগুলো টাকা খেলে কাঁচকলাটা ঠেকিয়ে দিলে, ও দাদা লাইসেন্সটা করিয়ে দেবে বলেছিলে। ও রোড ট্যাক্স।

0: ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা তো পৌঁছে যাব। কোথায় পৌঁছে যাব ওটা পরের ঘন্টায় পৌঁছে যাব, কিন্তু এই পর্বে আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন। দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে আছেন?
1: নমস্কার, হ্যালো।
2: নমস্কার,
1: হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার নেবেন, আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেল্লানা।
1: বলুন মিল্টন বাবু।
2: অনেকক্ষণ ধরে বিদ্যুৎ নেই আমাদের গ্রামে, ঝড় বৃষ্টি প্রবল হয়েছে, চন্দ্রালী রাতের কাছে আমি ছাদের উপর বসে রয়েছি, বেতারের সুরক্রফিল মনকে ভিজিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে আপনাদের স্বর্ণালী কণ্ঠ মাধুরীতে। আর ঠিক তখনই যেন সত্যি করে দেখুন বিদ্যুৎ নেই, আর এই মুহূর্তে হারিকেনের আলো, যেটা সোশ্যাল মিডিয়ায় আমি অলরেডি পোস্ট করে দিয়েছি এ নিয়ে, যে কি সুন্দর করে যে ছবিতে তুলে আর কি, তা সেই মুহূর্তে প্রাচীন কথাগুলো যেন ভেসে আসছে মনের মধ্যে এক অমৃত কণ্ঠ মাধুরীতে। খুব মনে পড়ে যায়, খুব মনে পড়ে।

0: যখন আমি ছোটবেলায় ওই চপলি পিসির বাড়িতে যেতাম, আর এমন একটা দিনে আচার খাওয়ার অনুভূতি খুব সুন্দর লাগতো। তখন প্রতি বাড়িতে বাড়িতে দূরদর্শনে করে মহাভারত রামায়ণ এগুলো হতো, দেখতে যেতাম একই সাথে। কি অনাবিল আনন্দ ছিল সেশন গুলো। ভাণ্ডার দো যদিও আজকে অনেকটাই মরুভূমির মতো হয়ে গেছে, সজীবতা হারিয়েছে, তবুও সেখান দিয়েই ওই কাঁচা কদবেল খেতাম গাছ থেকে পেরে, আর নদীর জলে জলে নিজের প্রতিচ্ছবিগুলো দেখতাম ছোটবেলায়। কত ছোট ছোট স্মৃতির খেলাগুলো এখনো মনে পড়ে যায়, ভীষণ ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে যে সত্যি করে আমরা যা পরিবর্তন চাই ঠিক আছে, কিন্তু আমাদের মনের মধ্যে সেই পরিবর্তনগুলো কিন্তু কোনো আসেনি। কারণ জানেন, কারণ ভালোবাসাটা যেন প্রাচীনত্বের কাছেও যেন হার মেনে যায় এখন আধুনিক। তাই তো হলুদ পোস্ট কার্ডে মিষ্টি হাতের লেখার সেই সৌরভময় অনুভূতির বিশ্বস্ত হৃদমের সুর আহা মনকে যেন ভিজিয়ে দেয়।
1: খুব সুন্দর করে বললেন,
0: আপনাদের সুন্দর অনুভূতি ভালো লাগে,
1: অনেক অনেক স্মৃতি উস্কে দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে কেটে দিতে হলে এই কারণেই, কারণ আমাদের এক্ষুনি সংবাদ বিরতিতে যেতে হবে।
2: একদমই তাই, এটা তো আরো বেশি ক্ষণ ধরে কথা বলার বড় ইচ্ছে ছিল, তবে বাকি বন্ধুদের কাছেও আসবো ঠিক 10:10 2248 8085 এবং সেই সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ SMS নাম্বার 9903055992 খোলা আছে। কল্পলাল দেবারতির সাথে আছে রবিবারের বৈঠক নিয়ে 100.1 FM Gold কলকাতায়।
1: একদম সঙ্গে থাকুন এবং পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা নিয়ে। আপাতত আমরা গুটি গুটি পায়ে এগোই সংবাদ বিরতির দিকে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী, তৃণমূল কংগ্রেস প্রার্থী জামানত বাজেয়াপ্ত। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ রাজ্য সরকারের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে 1 জন সহ মোট 131 জন পদ্ম সম্মান পাচ্ছেন। কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় আজ নদীতে ডুবে একই পরিবারের 7 মহিলা সহ 8 জনের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুই দেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর। বিদেশমন্ত্রী দুই দেশের জনগণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের উপর আদিবাসীদের মালিকানা রয়েছে। ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2026 আজ সম্পন্ন করেছে। ইউপিএসসি জানিয়েছে, দেশের 83টি শহরে 2000-এরও বেশি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী 8 লক্ষেরও বেশি আবেদনকারীর মধ্যে প্রায় 5,49,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইর ফলাফল পরবর্তী এবং পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার সময় শিক্ষার্থীদের প্রযুক্তিগত অর্থ প্রদান সংক্রান্ত সমস্যা নিয়ে অর্থমন্ত্রী

0: নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা মন্ত্রক জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অব বরোদা, কানাডা ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক সিবিএসইকে তাদের পেমেন্ট গেটওয়ে পরিকাঠামো শক্তিশালী করতে সহায়তা করবে। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার জন্য আইআইটি মাদ্রাজ এবং কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল দিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের রেকর্ড ভোটে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 1,09,000 বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজাক মোল্লা, তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান, তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে এই কেন্দ্রে। বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তার সরকার দায়বদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন, আগামী নির্বাচনে নোটার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল কংগ্রেস দলটির একসময় আর অস্তিত্ব থাকবে না।
1: তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে? সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে, না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে।
0: সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে, ফলতার ফলাফলই তা স্পষ্ট।
2: তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে, ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে।
0: প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত ডায়মন্ড হারবার মডেল, সন্ত্রাসের মডেল, ভোট চুরির মডেলের সমাপ্তি ঘটেছে। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-এর 31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দী ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা সহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলাশাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। 2025-এর 2 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে 8 পাতার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে অনুপ্রবেশকারীদের রাখার জন্য ওই হোল্ডিং সেন্টার তৈরির কথা বলা হয়। উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে নবনির্বাচিত বিজেপি সরকার ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন তাদের অবিলম্বে চিহ্নিত করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবছর 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পাচ্ছেন। পশ্চিমবঙ্গে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানে স্বীকৃত স্বরূপ 11 জন এবং ত্রিপুরায় 1 জন পদ্মশ্রী পাচ্ছেন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়াঞ্জনে, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। শিল্পকলা ক্ষেত্রে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলবাদক কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, তন্তুবায় জ্যোতিষ দেবনাথ, চারু ও হস্তশিল্পী তৃপ্তি মুখার্জি, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন। চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল। কালনার মুসলিন শিল্পী জ্যোতিষ দেবনাথ জানিয়েছেন, পূর্বপুরুষদের কাছ থেকেই এই কাজ শিখেছেন। মুসলিন কাপড়ের বিশ্বব্যাপী চাহিদা থাকায় নতুন প্রজন্ম এই শিল্পের প্রতি আগ্রহী বলে তিনি জানান।
3: আমি প্রথমে ভেবেছিলাম যে শিল্পটা বোধহয় হারিয়ে যাবে,

0: তো আমরা দেখছি কি যে নতুন যে প্রজন্ম যারা যারা এসব কাজের প্রতি তাদের কোনো অভিজ্ঞতা নেই, আমরা একটা ট্রেনিং স্কুলের মাধ্যমে দেখলাম কি যে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে ওরা যে কাজের প্রতি যে আগ্রহ বা ওরা যে আনন্দটা পাচ্ছে বা ওদের ছেলে মেয়েকেও ওরা শেখায়। তাই ভাবলাম যে না, এই শিল্পটা হারাবে না, যদি সবাই সহযোগিতা করে তাহলে এই শিল্পটা আবার একটা জায়গায় আসবে।
1: আসামের রবীন্দ্র পুরকায়স্থকে জনসেবার জন্য মরণোত্তর সম্মান এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশ চন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় আজ টাট্টে হাক্কালু নদীতে ডুবে একই পরিবারের 7 মহিলাসহ 8 জনের মৃত্যু হয়েছে। মিষ্টি জলের ঝিনুক সংগ্রহ করার সময় নদীর তীব্র স্রোতে ভেসে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে শিরালি গ্রামের প্রায় 14 জন বাসিন্দা ঝিনুক সংগ্রহের জন্য নদীতে নেমেছিলেন। এখনও পর্যন্ত 3 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ 3 জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন। এদিকে এই ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে সন্ধ্যে 7:30। কেকেআর টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 203 রান করে। কেএল রাহুল 60 রান করেন, সৌরভ দুবে নেন 2 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে কলকাতা 5 ওভারে 1 উইকেট হারিয়ে 47 রান করেছে। এর আগে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে 30 রানে হারিয়ে দেওয়ায় আজকের খেলা নিয়ম রক্ষার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জামানত বাজেয়াপ্ত। খবর শেষ হল, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, 100.1 FM Gold।
3: সংবাদ বিরতির ওপারে ফিরে এলাম আপনাদের কাছে। আপনাদের ঠিক কানের পাশটিতে এই রাত্রিরে জানি আগামীকাল আবার একটা কর্মব্যস্ত দিন শুরু হবে, তবে যে একটা হাঁসফাঁস করা অবস্থা, এত হিউমিডিটির কারণে রাস্তায় খুব প্রয়োজন না হলে মানুষের বেরোনোটাই একটা চিন্তার ব্যাপার। তো সেখানে তবুও কানের পাশটিতে এই রাত্রিরে রবিবারের আড্ডায় আমরা তো আছি দেবারতী এবং কল্পলাল, এবং অবশ্যই আপনাদের বহু পরিচিতির মধ্যে দিয়ে কখনো কখনো আপনারা একাকিত্বে ভুগছেন নাকি না, ফেলে আসা অনেক কিছু তো মনে পড়ে যায় এই পরিস্থিতির মধ্যে দিয়ে, সেই সমস্ত মনে পড়ে যাওয়া পরিস্থিতিগুলোই তো আজ আমরা শুনতে চাই, তাই তো?
4: একদমই তাই। একা যাতে না থাকতে হয়, যাতে আমরা একসাথে থাকতে পারি, বা হয়তো ছিলাম কখনো না কখনো কোনো এক সময়ে, সেই সব স্মৃতিই না হয় একটু ভিড় করে আসুক মনে। আমরা শুনবো আপনাদের কথা। আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, SMS নাম্বার আরও একবার জানিয়ে দিই, 9903055992, আর সেই সাথে টেলিফোন নাম্বার 2248-8085। তবে আপাতত আশা ভোসলের গান, আর তারপর ফিরছি আপনাদের কথায়।

0: একেবারেই তাই, আমরাও কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করি। সব কিছুর সঙ্গে এই ভালোবাসা, যেটা দিয়ে কিন্তু আমরা সব কিছুকে বোধ হয় বিশ্বকে জয় করা যায়, তাই না? মানে হিংসা নয়, ভালোবাসা দিয়েই বোধ হয় বিশ্বকে জয় করা যায়। এবং এই ভালোবাসা দিয়েই বোধ হয় আমরা সকলের সঙ্গে আরও বেশি বেঁধে বেঁধে থাকি, সেখানে আরও বেশি কানেকশানটা বাড়ে। বন্ধু কি বলছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে 2248-8085-এ? কে রয়েছেন? নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন? আপনাকে একটু অনুরোধ করবো, আপনি এমন একটা জায়গায় গিয়ে কথা বলুন যাতে অন্তত কানেকশনটা, নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, ফলে আপনার হয়তো মূল্যবান মতামত আমাদের কানে এসে পৌঁছচ্ছে না।
1: আচ্ছা দাদাভাই, দেখুন, এখন শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ দাদাভাই, দেখুন, আমি একাকিত্ব থাকতে পারবো না।

0: কারণ আমি একা থাকলে পাগল হয়ে যাবো। তো আমি যখন একা থাকি তখন আপনাদের এই যে FM গোল্ড থেকে আরম্ভ হয় তখন থেকে দূরে থাকি। তারপরে যদি একা মনে হয় বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, আমার এই মানে আমি কন্ট্রাক্টরি করি, আমি ক্যাম্পের ভেতরে আমার লেবারদের সাথে চেঁচামেচি করে আমার একাকিত্ব থাকতে একদম ভালো লাগে না এবং আমি থাকতেও পারবো না। তো সেই জায়গা থেকে আমি কিন্তু মানে একটু আপনার দিদিভাই বলে বুদ্ধিমান লোকরা কথা কম বলে কিন্তু বোকা লোকরা বেশি কথা বলে। আমি বলবো আমি বোকাই, আমি বেশি কথা বলবো, আমার তাছাড়া আমি থাকতে পারবো না।
1: একদমই তাই, আপনিও খুব ভালো থাকুন। না না, এটা একদম মানে খুব মানে আপনাকে বলছে যে বুদ্ধিমান লোকরা কম কথা বলে, সেটা না, যখন প্রয়োজন পড়বে তখন কম কথা মানে বেশি কথা বলতে হবে, আবার প্রয়োজন সময় কম কথা তো বলতেই হবে। তবে এটা ঠিক যে এই যে আপনি বলছেন একা থাকাটা আপনার পছন্দের না, আসলে আমরা আমরা কেউই খুব একটা ভালোবাসি না, একাকিত্বে ভোগাটা একটা বড় রোগ। সেখানে কানেকশনটা যত বেশি হবে, কানেক্টেড হয়ে গেলে তখন দেখবেন জীবনে একটা অন্যরকম বেঁচে থাকার ছন্দ খুঁজে পাবেন। তবে ওই যে প্রশ্ন ওখানটাতেই, মানুষ কি এখন বেশি কানেক্টেড নাকি লোনলি? আসলে পরিবেশ পরিস্থিতির চাপে, এই যে আমরা একটু আগে বললাম না দেবাদত্তি, যে দেখো সব কিছু এখন হাতের মুঠো, ইচ্ছে করলে তুমি অনেক অনেক কিছু মুহূর্তের মধ্যে পেয়ে যাবে এখনকার ইন্টারনেটের দুনিয়াতে। কিন্তু তবুও কোথাও, আমরা শুরুতেই বললাম যে টেলিফোনের সুযোগ সুবিধের থাকা সত্ত্বেও আমরা কটা বন্ধুকে, কটা প্রিয় মানুষকে ফোন করে ঘন্টার পর ঘন্টা কথা বলি বলো তো?
2: সেটা একটু খোঁজও কি সারাদিনে নেওয়া হয়?
1: সেই বন্ধু থাকবেন এভাবেই আমাদের সঙ্গে, যেমন এই মুহূর্তে আবারও কেউ বোধ হয় রয়েছেন আমাদের সঙ্গে 2248085 এ। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার
3: কল্পনাল দা আমার বাপের বাড়ি, আমার আমার জ্যাঠা, আমার বাবা একসঙ্গে থাকতো, জ্যাঠা বাবা আমার, আমরা পরিবার অনেক বড় পরিবার ছিলাম। আমার বড় মা এক থালায় করে আমরা আমরা আমার বড় জ্যাঠার ছেলে মেয়ে, তারপর আমরা এক থালা বড় থালা ভাত মেখে আমার বড় মা মাথা ধরে আমাদের বড় বড় গ্রাস করে আমাদের খাইয়ে দিত। কি সুন্দর, কি ভালো লাগতো দাদা আগেরকার। আগে দেখুন অসুখ বসুখ কিন্তু মানুষের কিন্তু কম ছিল। এই যে মিলেমিশে থাকাটা, মানুষের মন খোলা ভাবে মানুষের সাথে মেশা, এটা যে কত যে উপকার অনেকে জানেন, আজকালকার যুগে জানে না, আজকালকার যুগে জানে না। আমরা ভরা পরিবারে, আমরা বাড়ির, আমরা জ্যাঠা আমার বাবা সব একসঙ্গে আমরা ছিলাম, কিন্তু আমরা আমি আমার শ্বশুরবাড়িও ভরা সংসারও পেয়েছি, আমার শ্বশুর শাশুড়ি দুই ননদ দুই চারটে ভাসুর দেওর যা তিনজন, আমরা একসঙ্গে একসঙ্গে এক হাড়িতে আমাদের রান্না হতো, আর একসঙ্গে থাকা যে কি যে আনন্দ, সেই আনন্দটা মানে যারা পায়নি তারা এইসব পাবে। আমরা আমরা এই আনন্দটা ভুল
1: আপনি যে সকলের সঙ্গে মিলেমিশে থাকার মধ্যে যে আনন্দ, এবং এই আনন্দটা যারা খুঁজে পায় না কখনোই তারা নিজেদের একাকিত্বে ভুগতে দেয় না।
3: কিন্তু এখন দেখেন দাদা, এখন কি কেউ কি এখন একসঙ্গে থাকতে চায় কি বলুন? এখন এখন চায় স্বামী স্ত্রী একটা বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি এখন বেশি হয়ে যায় দাদা, এখন দেখি দেখি চোখের উপর দেখা দাদা। আরে তাই ভাবি আমার ছেলেকে বিয়ে দেবো, ভাবছি যে কি জানি বাবা এবার কি হবে কি জানি।
1: না না, যা হবে ভালোই হবে। লক্ষ্মীদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সেটা কিন্তু ব্যক্তি বিশেষে নির্ভর করে। শ্বশুর শাশুড়ি বেশি হয়ে যাওয়া বা বাবা মা বেশি হয়ে যাওয়া, এটা কিন্তু মানুষের রুচি শিক্ষা সবটা নিয়ে, মানে এই জেনারেশনে আমরা বলি হয়তো যে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকছে না, বাবা মায়ের সঙ্গে থাকছে না, তারা নিজেদের মতো নিজেদের সংসার নিয়ে বসে থাকছে, এমনটা।

0: সব ক্ষেত্রে হয়, হয় না
1: পরিস্থিতিটাও বোধ হয় আমাদের মানতেই হয়, কর্মক্ষেত্র এবং নিজেদের যেটা একটা স্বচ্ছন্দ জীবনযাপন ছেড়ে সবাইকে একত্র করাটাও হয়তো
0: হয় না। বা তারপরে কি হয়, মানে যে একা থাকতে চায়, যে কারোর সঙ্গে থাকবে না, তার ছোটবেলা থেকেই সে সেভাবে বোধ হয় পরিবেশটা সেরকম পরিবেশেই বড় হয়। যে মানুষ যৌথ পরিবারের আশ্বাদ পেয়েছে, যৌথ পরিবার যদিও এখন নেই, কিন্তু যদি সে ছোটবেলা থেকে একটি বাচ্চা দেখে যে তার বাবা মা সকলের সঙ্গে কানেক্টেড,
1: সবার সঙ্গে তুতো ভাই বোনদের সঙ্গে এসে বড় হচ্ছে,
0: তাহলে কিন্তু তার মধ্যে সেই ব্যাপারটা গ্রো করে এবং সেও কিন্তু বড় হলে তার চারপাশের যে আপনজনকে আরো বেশি কাছে টেনে নেওয়ার একটা প্রচেষ্টা দেখা যায়।
1: সব সময় সম্ভব না হলেও অন্তত কিছু কিছু সময় সে চেষ্টা করবেই যে আমরা আবার একটু এক হই।
0: একদমই।
1: আমরা একটা গান শুনি বরং, তারপর এসে আপনাদের মেসেজ জমে আছে, আপনাদের ফোন কল আসছে, সবটাই আবার চলে যাব এই মুহূর্তে গানে গানে কিশোর কুমার।
0: ঠিক।

0: কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে শুনতে আমাদের আবারও চলে যেতে হচ্ছে সেই সমস্ত স্মৃতিতে যেখানে সত্যি ফেলে আসার সময় বহু মানুষের সঙ্গে যে আমরা একসঙ্গে থাকার যে মজাটা যে পেয়েছি সেই মজাটা হয়তো এখন পরিস্থিতির চাপে নেই, কিন্তু তবুও আমরা চাই সবার সঙ্গে কানেক্টেড হতে, সবার সঙ্গে মিলেমিশে থাকতে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন অবশ্যই শ্রোতা রয়েছেন, তার কাছ থেকে শুনে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ, বলুন বলুন।
1: প্রথমে বলি যে আপনাদের সঙ্গে বহুদিন পর কথা হচ্ছে,
0: একদম তাই,
1: রবিবারের আড্ডাতে। এবং আমার মনে হয় যে সেই অপূর্ব সেই একা, আমরা প্রত্যেকে কিন্তু জনতার মাঝেও অনেক সময় একাই থাকি, এবং যখন একা থাকি তখন সেই পুরো সময়টা কিন্তু আমাদের জন্য, মানে আমি যারা আমরা একটু লিখি, একটু বলি, একটু হয়তো অভিনয় করি, কেউ আবৃত্তি করি, কিন্তু ওই সময়টা হচ্ছে একদম নিজের জন্য, নিজের মতন করে ভাবা। আমাকে একজন বিশিষ্ট লেখক বুদ্ধদেব গুহ, তার লেখাতেও আছে, আমাকেও বলেছিলেন একবার অনেক কথা প্রসঙ্গে, যে তুমি যদি দিনের মধ্যে বেশ কিছুটা সময় একা থাকো, তোমার মানে ক্রিয়েটিভিটি, তোমার ভেতরের আমিটাকে তুমি আরো ভালোভাবে প্রকাশ করতে পারবে।
0: একদম।
1: আর এবারে বলি যে আমরা অনেকেই কিন্তু একা একা বড় হয়েছি, অন্তত আমি তো হয়েছি, একদম এক সন্তান হিসেবে বড় হয়েছি, আমার বাবা মা দুজনে চাকরি করতেন, ফলে অনেকটা সময় একা থাকতে হতো, কিন্তু একা যাতে আমি না থাকি তার জন্য অনেক উপকরণও আমার সঙ্গে ছিল, যেমন অনেক বই ছিল, আমি অনেক ছোটবেলা থেকেই আমার স্কুল জীবন থেকেই অনেক রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম, সেগুলো ছিল। একটু যখন বড় হলাম, নানান জায়গাতে অনুষ্ঠান দেখতে যাওয়া, নাটক দেখতে যাওয়া, সেগুলো হলো। এবং তারপরে যেটা আমি খুব আমার মানে নিজের ভালো লাগে বলতে, এবং আমার মনে হয় আমার মতন যারা রেডিওতে বিভিন্ন অনুষ্ঠানে ফোন করেন বা শোনেন তাদেরও এটা ভেতরের কথা, আজকে প্রায় 30 বছর ধরে এই যে বেতারের শ্রোতা পরিবার, এরা কিন্তু আমি যদি মনেও করি আমি একা থাকবো, এরা আমাকে একা থাকতে দেন না। কারণ আমার জীবনের এমন অনেক পর্যায়ে এসেছে যখন আমাকে সত্যি খুব অসহায় লেগেছে, কিন্তু এই সময় যেমন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিয়েছেন, আমাকে অনেক সাহচর্য দিয়েছেন, এই বেতার শ্রোতারাও কিন্তু আমাকে সেভাবে যেন আগলে রেখেছেন। অনেকে আজকে নেই, অনেকে চলে গেছেন, কিন্তু এখনো যারা রয়েছেন, একটু আগে আজকে সায়ন ফোন করছিল, ওর সঙ্গে আমরা কতদিনের পরিচয়, বছর 3-1 ম্যাক্সিমাম, কিন্তু এখনো আমাকে যেভাবে হোক ভালোবাসে। আমার অনেক, আমি অনেক সময় একা থাকি, ও হয়তো আমাকে ফোন করে অনেক কথা বলে, মানে কোথায় একাকিত্ব আমায় কিন্তু খুঁজে নিতে হবে। আমার একজন বাবার বন্ধু আছেন, এখন প্রায় 85 বছর বয়স, আমার ওই যে মানে কাকিমাও চলে গেছেন, মানে আর কি বন্ধুর ছেলে মেয়ে দুজনেই বাইরে থাকে, উনি একা থাকেন, এবং উনি আমাকে বলেন যে আমি আমার এই যে সারা মানে আর কি দিনের সময়টাকে আমি এমন বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে নিয়েছি যে আমার কখনো একা লাগে না। এবং ওই যে আমরা একসময় জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, এখন আমরা সেই তাদের খুঁজে বেড়াই, এখন ওই ব্যাপারটাই মানে বদলে গেছে, আমরা সবাই ছুটে চলেছি। আমার সামনে আলমবাজার মঠ, একদম সামনে, এখানে আমি এ করেছি, মানে মানে প্রত্যেক দিন আমি দেখতে পাই যে এমন অনেকে আসেন, তারা কিন্তু ওই যে রেগুলার আসেন তাতেই তারা একটা সুন্দর গোষ্ঠী মানে তাদের হয়ে গিয়েছে।
0: ঠিক তাই, ঠিক তাই।
1: আপনারা যদি একটু আমাদের শ্রোতা মানে যারা আমরা রয়েছি, যারা লেখালেখি করে রেডিওর বিভিন্ন

0: অনুষ্ঠানে, যদি তাদের একটু খোঁজ খবর নেন দেখবেন এই শ্রীরামপুর অঞ্চলে, কোন নগর অঞ্চলে, বা আরো আমি যদি দূরে যাই বাঁকুড়া, এমন অনেক জায়গাতে আছে কৃষ্ণনগর, সেখানে এমন অনেক এজেড লোক আছেন, তাদের কিন্তু রেডিও অক্সিজেন দিয়েছে এবং রেডিও তাদের লোনলি থাকতে দেয় না সারা দিনের অনুষ্ঠান, এবং রেডিওতে যারা লেখেন তারা পারস্পরিক বিভিন্ন সঙ্গ করেছেন, বিভিন্ন গোষ্ঠী করেছেন, একে অপরের বাড়ি চলে যাচ্ছেন, একে অপরকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, কোথায় একাকিত্ব।
1: একদমই একদমই। এবং সব্যসাচীর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে রেডিও যেমন আপনারা আছেন লোনলি থাকতে দিচ্ছেন, এবং আমাদের ক্ষেত্রেও তাই, আমরা যদি বাড়িতে খুব একাকিত্বে ভুগি না, যেদিন আমরা প্রোগ্রাম করতে আসি, প্রোগ্রাম করতে এসে কিন্তু এই যে আপনারা যারা আছেন নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের পেয়ে কিন্তু আমাদের এই একাকিত্বটা অনেকটা কেটে যায়, অনেকটা না বলবো পুরোটাই কেটে যায়।
0: এখন এমন অনেকে অনুষ্ঠান করছেন, আমি আপনাদের বলছি, হয়তো নাম করতে পারছি না, আমি তার মানে পরিবারের সঙ্গে যুক্ত, তার বাবা মার সঙ্গে আমি যুক্ত, এখন তার ছেলে মেয়েরা অনুষ্ঠান করছে। এই যে একটা মানে একদম জেনারেশন চলছে, পরম্পরা চলছে, কিন্তু আপনাদের জন্য আমাদের একে অপরের মেলবন্ধনই তো হচ্ছে।
1: একদমই তাই, একদমই তাই। এভাবেই থাকুন, একদম শুভরাত্রি, আপনিও ভালো থাকুন, এবং এভাবেই আমাদের সঙ্গে বেঁধে বেঁধে থাকুন। এই এটা কিন্তু একটা বড় প্রাপ্তির জায়গা দেবারতী, যে এইভাবে মানুষ নিজের একাকিত্বটাকেও ভুলবার জন্য রেডিওর পাশে থাকে, এবং রেডিওর অগণিত শ্রোতা যারা আছে তারা একে অপরের সঙ্গে, কেউ হয়তো কাউকে দেখেনি, শুধুমাত্র ওই কণ্ঠস্বরের মাধ্যমে নিজের করে নিয়েছে, ফলে এই কানেকশনটা অনেকটা, তাই না? এবং এই কানেকশন থেকেও তো আমরা নিজেদেরকে বঞ্চিত করতে চাই না,
2: এটাও যেন একটা পরিবার হয়ে ওঠে, তাই না?
1: আরো একজন আমাদের সঙ্গে রয়েছে,
2: দেখি আমাদের এই পরিবারে এবার কে এলেন। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার,
3: আমি বলছি নুরুল হুদা, বর্ধমান থেকে বলছি।
1: বলুন।
3: ও, আমি একটু দূরে আছি রেডিও থেকে আর কি, কথা হচ্ছে, যাই হোক অনেকদিন পরে চেষ্টা করে ফোন পেলাম।
1: হ্যাঁ, আসলে আমাদেরও এই আর কি, অনেকে চেষ্টা করে, যার ফলে এই যে মাঝে মাঝে চেষ্টা করে পাওয়াটাও কিন্তু একটা বড় আনন্দের ব্যাপার।
3: বলুন। নোমান আরাফাত আর নোরা আক্তার দুজনেরই জ্বর, তো দুজনাই রেডিওটা শুনছি, আমার মেয়ের খুব ফেভারিট রেডিও, ওর জন্য কিনে দিয়েছি বাবার দেখে, তো ওর একাকিত্বটা কিন্তু কাটে, আমি আমরা দুজনাই একটু কর্মক্ষেত্রে যুক্ত আর কি, তো সে তার একাকিত্বটা অনেকটা কাটে রেডিওর সঙ্গে, এবং রেডিওর সঙ্গে সে গান হলে নাচে সব কিছু করে, খুব এনজয় করে। আর একটা বলি, আমার মা গত হয়েছেন এই আগের, আমাদের শ্রোতা বন্ধু যেমন বলছিলেন ঠিকই তাই একদমই, তো বাবাকেও দেখি মা যাওয়ার পর রেডিওটা এতটাই সঙ্গী, বাবা একটু লেখাপড়া অতটা জানেন না, সেই জন্য উনি যাওয়া হবে এই রেডিওর মাধ্যমে, তো উনি কখন কোথায় খবর থেকে আরম্ভ করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে মানে উনি একদম সারা বিশ্বের, যেমন রেডিওতে যা যা জানতে পারা যায়, কখন কি প্রোগ্রাম, কখন সমীক্ষা থেকে সমস্ত কিছু, আমি গেলে আবার বলবো এই দিন এইটা প্রোগ্রাম হলো, এই দিন এটা হলো, মানে আমরা একটু বাইরে থাকতে হচ্ছে, আরও দাদা ভাইয়েরদের সঙ্গে বাবা যদিও থাকেন, কিন্তু রেডিওটা একবারে একাকিত্ব কাটাবার একটা দারুণ জায়গা, আর এটাকে বলতে পারি। আর একটু বলি যে ওই, হ্যাঁ অবশ্যই ক্রিয়েটিভিটি নিয়ে থাকলে তো একটা একাকিত্ব সময় করে নিতেই হয়, সঙ্গে এটাও ঠিক যে যতই মোবাইল থাকুক যাই থাকুক, সে আমাকে আবার রবীন্দ্রনাথ কোট করে বলতে পারি, উনি বলেছিলেন যে প্রত্যেক 5 বছর অন্তর মানুষের অভিজ্ঞতা বদলায়, তো একাকিত্বটাও কিভাবে কাটানো যায় বা একাকিত্ব কিভাবে সেটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, বা সেটা অন্তত বয়সের বিভিন্ন ফারাকের সঙ্গেও কিছুটা ভারি করে, একথা বলতে পারি।
1: একদমই, খুব ভালো লাগলো। তবে আপনার বাড়িতে যারা অসুস্থ বলছেন তাদের সুস্থতা হোক খুব তাড়াতাড়ি কামনা করি, এবং আমাদের এই অনুষ্ঠান তারা যদি শোনেন, তাদের এই শোনার ফলে যে একাকিত্বটা যদি এই মুহূর্তে কেটে ওঠে, তাহলে তো সেটা আমাদের একটা ভালো লাগার জায়গা। এভাবেই আমাদের পাশে থাকুন, তাই না?
2: রেডিওর পাশে থাকুন, এভাবেই আমরা একে অপরের সঙ্গে থাকি, পাশে থাকি। আর এবারেও একটা গান বিরতিতে বরং চলে যাই, তারপর ফিরছি আবারও আপনাদের কথায়। বর্তমান যুগে মানুষ এখন বেশি কানেক্টেড নাকি বেশি একা, এই বিষয়টা নিয়েই কিন্তু আপনারা আড্ডা দিচ্ছেন, সেই সাথে আরও অনেক বিষয় আমরা একের পর এক চলেও যাচ্ছি। তাহলে গানে গানে আরতি মুখোপাধ্যায়।

0: এইভাবে মানুষ যদি নিজের মনের মতো করে, ধরো এমন হলো যে যে মানুষটার সঙ্গে মিশতে চাইছি বা যার সঙ্গে মেলামেশা করছি, যাদের সঙ্গে, সেরকম ভাবে তার মনের মতো নয়, কিন্তু মনের মতো করে সাজিয়ে নিতে বাধা কোথায়?
1: ঠিক তাই। আর সেই মনের মতো করে সাজিয়ে নিচ্ছি তো আমরা আজকের এই মুহূর্তটাকেও, সেজন্যই আপনাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকছি যতখানি থাকার চেষ্টা করা যায়। দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, কে জুড়ে আছেন?
0: নমস্কার, হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি কৃষ্ণনগর থেকে।

0: বলুন, আপনি একটুখানি কোথাও একটা বাইরে থেকে আওয়াজ আসছে, একটু একটু এমন জায়গায় যান।
1: আমার বাড়ি আপনারা গিয়ে অনুষ্ঠানটা করছেন।
0: আচ্ছা,
1: আমরা কি সেই অনুষ্ঠানেরই মানুষ?
0: আচ্ছা আচ্ছা, বলুন বলুন।
1: সবাই মিলে একসঙ্গে নাচি, নাচে ভাই ভাই বউ টাই বউ নিয়ে সব রয়েছি, তো একসঙ্গে একসঙ্গে পরিবারের মধ্যে
0: আলোচনাটা ভালো লাগলো আপনি বলুন আর এইভাবে কিভাবে আপনারা কানেক্টেড থাকেন রেডিও বা এক অপরের সঙ্গে আমরা তিন ভাইয়েরা রয়েছি।
1: তারপরে আমাদের ভাই বউরা রয়েছে এবং আমার নাতি নাতনি সবাই রয়েছে। মানুষের সঙ্গে ব্যবহার যে এত সুন্দর লাগে, এটাই হচ্ছে বড় কথা। আমি অফিসে চাকরি করতাম,
0: একদম
1: সেখানেও আমি অফিসে চাকরি করতাম, আমি 10 জনের মাঝখানে আমি থাকতাম।
0: আমার সবসময় ভালো লাগে, আমি শারীরিক একটু অসুস্থ মানে একা কিন্তু আপনাকে কখনো গ্রাস করেনি, আপনি কানেক্টেড হ্যাঁ আসলে অনুষ্ঠানটা শুনে আমার এত ভালো লাগলো।
1: এইভাবেই
0: জুড়ে থাকুন আমাদের সঙ্গে, আমাদের কিন্তু ভালো লাগে।
2: চলে যাবেন না কিন্তু,
0: একদম একদম। নমস্কার।
2: জুড়ে জুড়ে থাকা, এইভাবেই একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকা, ঠিক যে বাঁধনে এক অদৃশ্য সুতোর টানে বা বলা যায় বে তারের মাধ্যমে আমরা কোথাও যেন একে অপরের সঙ্গে মিলেমিশে রয়েছি। আর এই মিলে থাকা, জুড়ে থাকাটাই তো আমাদের আজকের দিনে পরম প্রাপ্তি।
0: একদম। আবারও কোন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে 2248-8085-এ? কে রয়েছেন?
3: হ্যালো
0: হ্যালো,
3: হ্যাঁ দাদা, আমি পায়েল ব্যানার্জি বলছি
2: বেলখুরিয়া থেকে।
3: হ্যাঁ বলছি যে দেখো দাদা, আমি যেটা মনে হয় যে আমাদের এখন কানেকশন হয়তো অনেকটা বেড়েছে, আগে এতটা কানেকশন ছিল না। এখন অনলাইনে বিভিন্ন ব্যবস্থা আছে, ফোনে মোবাইলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চলে এসছে, কিন্তু আমার মনে হয় এই কানেকশন গুলোই হয়তো আমাদের একা হওয়ার একটা মূল কারণ। কারণ আমরা এখন এতটাই ফোনে ব্যস্ত হয়ে পড়েছি, ফোনে অনলাইনে বিভিন্ন ভাবে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য পাশের মানুষটার সাথে যে কথা বলা সেটা বলতে হয়তো কোথাও আমরা ভুলে যাচ্ছি। কেন ফোনে আমরা যে কথাগুলো বলছি সেগুলো কিছুটা হয়তো সেখানে মানসিক যে সংযোগটা সেটাই গড়ে উঠছে না, হয়তো কিছুটা শো অফ করার জন্য আমরা ফোনে ভিডিও কলে কথা বলছি, কিন্তু পাশাপাশি বসে যে কথা বলা সেখানে যে কানেকশনটা সেখানে যে সংযোগটা সেটা হয়তো কোথাও একটা কমে যাচ্ছে। তা আমার মনে হয় যে এই যে বেশি কানেকশন বিভিন্ন অনলাইনে শুরু হয়েছে, আর এই থেকেই মনে হয় আমাদের একাকিত্বটা বেশি বাড়ছে, এটাই বল।
0: একদম পাইল, একটা কথা তোমার সূত্র ধরে বলি, সেটা হচ্ছে এই যে বললে সত্যি মোবাইল বা মুঠোফোনে আমরা এত বেশি আক্রান্ত বলবো না, হয়তো পরিস্থিতির চাপে পড়ে আমাদের করতে হচ্ছে, আমরা না একে অপরের সঙ্গে মুখ তুলে কথা বলি না, মানে ফোনের মধ্যে মুখ রেখেই হয়তো, তাই না?
3: পাশে বসে থাকা সত্ত্বেও ওই ফোনটা নিয়েই সব সময় ব্যস্ত।
0: হ্যাঁ, এই কারণেই বোধ হয় ওই কানেকশনটা কমছে। একদম একদম,
3: ওটাই একা হওয়ার মেইন কারণ ওই অনলাইনটাই।
0: একদম, খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমাদের তোমার সংযোজন আমাদের কিন্তু প্রোগ্রামকে আরও বেশি সমৃদ্ধ করলো। খুব ভালো থেকো, এভাবেই আমাদের পাশে থেকো। আমরা আবার একটুখানি গান শুনি।
2: একদম,
0: গানের ওপারে তো কথা হচ্ছেই আপনাদের সঙ্গে,
2: মানুষ হবে কথা বলা
0: বিষয়টা,
2: আর কথার মাধ্যমে আপনাদেরকে জুড়ে রাখা। মানুষ এখনো বেশি কানেক্টেড নাকি লোনলি অনুভব করে, একা বোধ করে, নাকি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে, এরকমই একটা বিষয় নিয়ে আপনি কিভাবে সংযুক্ত রয়েছেন সকলের সাথে বা হয়তো থাকতে পারছেন না, সেই সব কথা টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছেন প্রত্যেককেই। আর একটাই কথা বলবো, কথা বলুন যে কথাগুলো হয়তো কাছের মানুষটাকে বা পাশের মানুষটাকে বা দূরের মানুষটাকে বলা হয়ে ওঠেনি, সেগুলো বলুন, না বললে তো আরো দূরে সরে যাব আমরা।
0: একদমই, অভিযোগ থাকুক অভিমান থাকুক,

0: তবুও বলুন, ঝগড়া করুন তবুও বলুন, দূরে সরে যাবেন।
1: ঠিক তাই, কথা বলা কথা শোনা দুটোই চলতে থাকুক, আপাতত গান শোনা আর পালা।
0: ঠিক।

0: ঘড়িকাটা এই মুহূর্তে বলছে রাত 10:51 হয়ে 45 সেকেন্ড। টেলিফোনের আলো ব্লিঙ্ক করছে, সুতরাং কোনো একজন শ্রোতা তো রয়েছেন এই রাতে আমাদের সঙ্গে। তার একাকিত্ব নাকি সবার সঙ্গে কানেকশনের মাধ্যমে জীবনটাকে এনজয় করছেন, উপভোগ করছেন, কে রয়েছেন দেখে নিই মুহূর্তে। নমস্কার, হ্যালো, কে বলছেন?
1: আমি সন্দীপ বসু বলছিলাম।
0: বলুন সন্দীপ বাবু।
1: আপনাদের আমার প্রোগ্রাম তো আমি রেগুলারলি শুনি, যেমন এই আছে না আপনাদের এই অনুষ্ঠান, প্লাস হচ্ছে নাটক, তারপরে গান, হ্যাঁ, তারপর খবর শুনি, এগুলো আমার খুব ভালো লাগে। রেগুলারলি আমি শুনি, তো রেগুলারলি রাত্রিবেলা এসে শুনি, আর আমি এই প্রথম পেলাম আমাদের ফোনটা।
0: আচ্ছা, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। এবং এই যে অনুষ্ঠানগুলো শুনছেন তার মধ্যে কি আপনার একাকিত্বটা খানিকটা হলেও কমে?
1: অবশ্যই অবশ্যই, একাকিত্ব সবসময় একটা ভালো লাগে না। আমি কম্পিউটারে আমার সাইবার ক্যাফে রয়েছে অ্যাকচুয়ালি।
0: আচ্ছা আচ্ছা,
1: প্রফেশনটা আছে তো আমি ছোট ফোনে ইউজ করি আর কি। ছোট ফোনে এটা একটা ফোন আছে, সেই ফোনটাতে আর কি মানে রেডিওটা ওই করা আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, হ্যাঁ হ্যাঁ, এভাবেই থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন, কানেকশনটা বাড়ুক, তবেই বোধ হয়।
1: খুব রকম অনেক রকম হয় তো, এই যেমন মানে স্বাস্থ্য সম্বন্ধে বলে, খবর হয়, অনেক কিছু ব্যাপার নিয়ে খুব ভালো লাগে।
0: ঠিক তাই।

0: এই ভালো লাগার
1: জন্য
0: বা এটা শুনে কিন্তু আমাদের ভালো লাগছে যে রেডিও আপনাকে সময়টা একটু অন্যরকমভাবে কাটায়, কাটানোর চেষ্টা করে অন্তত। এভাবেই জুড়ে থাকুন আমাদের সঙ্গে, ভালো লাগবে। বেশ, হ্যাঁ না, ধন্যবাদের কিছু নয়, কারণ আপনারা যত আসবেন তত বেশি আমরা সমৃদ্ধ হব, এবং আপনাদেরকে নিয়েই তো আমাদের চলা, ফলে

0: আপনাদের দেব যে আপনারা আমাদের সঙ্গে থাকছেন এভাবে, এবং রাত অনেক হয়েছে, আমি জানি প্রচুর গরম বাইরে, কিন্তু তবুও কোথাও সেই গরমের মধ্যেও এই আপনাদের সঙ্গে যে বেঁধে বেঁধে থাকার একটা চেষ্টা আজ দেবারতী কল্পলাল করছে, সেটাতেও কিন্তু মনটা অনেক জুড়িয়ে যাচ্ছে।
1: একদম একদমই তাই। আর টেলিফোনের ওপারে তো থাকবো, তার পাশাপাশি আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপ SMS আসছে, চিন্তা করবেন না, সেগুলোও পড়বো। তবে আপাতত এই মুহূর্তে একটা গানে বরং চলে যাই।
0: ঠিক তাই।

0: বিষয়টা নিয়ে আজ আমরা আড্ডা দিচ্ছি আমাদের রবিবারের বৈঠক, যেটা নিয়ে জমে উঠেছে মানুষ এখন বেশি কানেক্টেড নাকি লোনলি ফিল করেন, আপনি কি ফিল করেন? এবং আমাদের একটা পরম প্রাপ্তি যে আপনারা প্রতি মুহূর্তে আকাশবাণীর কথা তুলে ধরছেন, যে একা থাকলেও আকাশবাণী কখনো একা থাকতে দেয় না।
1: একদম, সৃষ্টিশীল মানুষ যারা তারা তো অবশ্যই সেই একাকিত্ব নেই, একা থাকার পেছনেও একটা কারণ থাকে, কারণ সেই সময় তার সৃষ্টির জায়গাগুলোকে সে নতুন করে ভাবতে পারে সেই জায়গাগুলো নিয়ে। তারপরে সে একা নয়,
0: না সে একা কিন্তু নয়, সে তার মনের সঙ্গে অন্তত পক্ষে জুড়ে রয়েছে। তো এই বিষয় নিয়ে তো আরো কথা হবে, কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে এবার সংবাদ বিরতিতে যেতে হবে। ঠিক 11:10 তাহলে কল্পলাল দেবারতি আবারও ফিরছে।
1: একদম, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করুন এবং অবশ্যই তারপর 11:10 পরে কিন্তু আপনার কণ্ঠস্বর রেডিও রেপ্রান্তে চলে আসবে, এই প্রত্যাশা নিয়েই দেবারতি কল্পলাল সাময়িক বিরতিতে যাচ্ছে।
0: একদম।

0: ঘড়িকাটা এই মুহূর্তে রাত কটা? 10:58 হয়ে 27 সেকেন্ড বলছে। আর তাহলে আমরা কি বলবো এই সময়?
1: আমরা এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে না না, এক্ষুনি আপনারা কেউ চলে টলে যাবেন না, কারণ আমরা তো রাত 12টা পর্যন্ত রয়েছি। আর যে

0: আপনাদের নিয়ে 100.1 MHz CIR FM গোল্ড। ঘড়ির কাটা এই মুহূর্তে রাত 11:13 হয়ে 45 সেকেন্ড জানান দিচ্ছে, 12টা পর্যন্ত থাকবো কথা দিয়েছিলাম, কিন্তু দেবারাতি কল্পরাল আপনাদের সঙ্গে রবিবারের বৈঠক নিয়ে অবশ্যই আপনারাও কথা বলবেন, কিন্তু আমাদের সঙ্গে প্রচুর বন্ধুর সঙ্গে বন্ধুর SMS-ও আসছে।
1: ঠিক তাই, SMS-গুলোতে বরং এবার একটু চোখ রাখি। SMS করেছেন তনুজা ঘোষ, কোথা থেকে লিখছেন সেটা অবশ্য লেখেননি, তিনি লিখছেন, আমার মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য একাও আবার একে অপরের সঙ্গে যুক্ত, এক দেশ থেকে অন্য দেশের সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো অ্যাপের মাধ্যমেই আমরা যুক্ত রয়েছি। বেশ, খুব সুন্দর লিখেছেন। আরও এক বন্ধুর মেসেজ ব্যান্ডেল থেকে লিখছেন রমা দাস, তিনি বলছেন খুব সুন্দরভাবে লিখছেন, অন্যরকম একটা আড্ডার ভাব, মানে ভাবনা নিয়ে লিখছেন যে বর্ষাকালে চপ মাখানো মুড়ি আর চায়ের কেটলির কাপ নিয়ে আড্ডাটা যেমন জমে সেরকম ভাবে লিখছেন, শ্রাবণ সন্ধ্যেবেলায় এমনটাই কিন্তু লিখছেন।
0: একদমই তাই। আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন, কে রয়েছেন সরাসরি দেখে নি। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি নিউ টাউন থেকে বিষ্ণুমন্ডল কথা বলছি।
0: বলুন।
2: দেবারাতি এবং গল্পের দুজনকে নমস্কার জানালাম।
0: নমস্কার, আমরাও জানালাম, বলুন।
2: আমি ছোটবেলা 8-9 বছর থেকে আপনাদের রেডিও প্রোগ্রাম শুনি, তখন আমার চোখ ছিল, এখন আমি প্রতিবন্ধী 15 বছর ধরে। ছোটবেলা থেকে রেডিও শুনি আপনাদের, ওই বিয়েতে বাড়িতে তো বরণের সংসার হ্যানত্যান এসব থেকে আমার শুরু, এখনো শুনি। তাই 15 বছর ধরে প্রতিবন্ধী, আমার কাছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছিল, কিন্তু এই 15 বছর ধরে আমি যখন প্রতিবন্ধী হলাম তখন থেকে আস্তে আস্তে আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন আস্তে আস্তে সব দূরে সরে যাচ্ছে, এবং দূরে সরে যাচ্ছে, একমাত্র মাধ্যম আছে আমার কাছে আপনাদের রেডিও। আমি 24 ঘন্টায় রেডিও শুনি, কারণ আমার 2-3 ঘন্টা বেশি ঘুম হয় না, আমি রাত্রেও প্রোগ্রাম শুনি এবং দিনেও শুনি। এই রেডিওই হচ্ছে একমাত্র আমার এখন বন্ধু, এই জন্য আমার খুব ভালো লাগে যে আপনাদের রেডিওতে নানা রকম প্রোগ্রাম, গান, নাটক, হ্যান ত্যান যতগুলোই হয় আমি সবগুলো শুনি, আমার এই জন্য ভালো লাগে। এবং আমার যে এই রেডিওর মাধ্যমে যদি না থাকতো তাহলে আমি কি করতাম সেটা আমি জানি না, এইটুকুই বললাম আপনাদের।
0: বেশ, অনেক ধন্যবাদ। এবং আপনি কখনো একা ভাববেন না, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আছি আপনার সঙ্গে, আপনি একা নন। আপনি যে বললেন না যে আপনার অনেক পরিচিত মানুষজন আপনাকে ছেড়ে চলে গেছে দূরে আপনার এই অসহায় বা এই অবস্থার মধ্যে দিয়ে, তারা হয়তো, আমি অন্তত মনে করি, তারা কখনো আপনার ছিলই না,
1: সেজন্যই তারা দূরে যেতে,
0: তাই জন্য পেরেছে। একদমই তাই, যদি নিজের হতো, যদি আপনজন হতো, তাহলে হয়তো এই কাজটা করতে পারতো না। সুতরাং আমরা আপনার আপনজন, আমরা আছি আপনার সঙ্গে সুবিধে অসুবিধে বিভিন্ন সময়। এবং এই যে বলছেন রেডিও নিয়েই তো আপনার সময় কেটে যায়, আমরা তো রেডিওরই এ প্রান্তে আপনাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে থাকছি, তাই লোনলি ফিল করার কোনো জায়গাই নেই। একদম তাই। আচ্ছা, বন্ধুরা তো আসবেন আমাদের সঙ্গে 2248-8085 এ, আরো একজন রয়েছে, আমরা বরং দেখে নি কে রয়েছে। নমস্কার, হ্যালো, সরাসরি কথা বল। হ্যাঁ বলুন।
3: নমস্কার।
0: নমস্কার,
3: বরিশাল সকের বাজার থেকে সুজিত ঘোষ বলছি।
0: বলুন সুজিত বাবু।
3: হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন এটা খুবই একটা মানে প্রাসঙ্গিক এখনকার দিনের সঙ্গে, খুবই যে আমরা এই যে আড্ডা মারা বা গল্প করা এটা আমিও দেখেছি। আমার বয়স এখন 71 বছর, আমিও দেখেছি আমার অল্প বয়সে, তখন হয়তো 25-30 বছর বয়স, অনেক পাড়ার অনেক বয়সের লোকরা বা মহিলারা আসতো, মায়ের সঙ্গে গল্প করতো, সন্ধ্যাবেলা একটা গল্প করতো, আসর বসতো, বিভিন্ন ধরনের কথাবার্তা হতো, এমনকি ভূতের গল্পও হতো বয়সের লোকেদের মধ্যে, আমরা বসে বসে শুনতাম। আজকে কিন্তু সেই জিনিসটা চলে গেছে। আজকে এই মোবাইলের যুগে হয়তো আমরা অনেক যোগাযোগ হয়তো আমাদের বেড়েছে প্রযুক্তির মাধ্যমে, কিন্তু সে প্রাণটা নেই, যে সামনে সামনে বসে যে কথাবার্তা বলা সেই জিনিসটা কিন্তু নেই। এটার একটা বিরাট কারণ আমার যেটা মনে হয়, মানুষকে এখন এই যে রোজগারের জন্য অনেক বেশি সময় খাটতে হচ্ছে, অনেক বেশি সময় দিতে হচ্ছে রোজগারের জন্য। আমি তো দেখছি, আমি নিজে এক জায়গায় কাজ করি এখনো, আমাকেও কাজ করতে হয়, প্রায় 11-12 ঘন্টা সেখানে পড়ে থাকতে হয়।
0: আচ্ছা,
3: হ্যাঁ, যার জন্য আমার মনে হয় মানুষকে এই যে রোজগারের জন্য এত সময় দিয়ে দিতে হচ্ছে না, তারপরে আর তার মধ্যে একটা ক্লান্তি আসছে।
0: আচ্ছা।

0: লাগা আসছে, সবাই তো আর ধরুন শারীরিক একটা সুস্থতা আছে যে চিকিৎসা বিজ্ঞান বলছে যে 8 ঘন্টার বেশি আমরা কাজ করতে পারি না, কিন্তু সেখানে আমাদের করতে হচ্ছে, বাধ্য হচ্ছি আমরা, সে যে কোনো কারণেই হোক, বাজার অর্থনীতির জন্য হয়তো আমাদের করতে হচ্ছে, যে কারণে আমরা একে অপরের থেকে এভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি যে বসে আড্ডা মারবো, গল্প করব, সেই সময়টুকুনি আমার নিজেরই নেই, আমি অন্য কাকে বলবো।
1: ঠিক তাই। তবে হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে এই যে বসে গল্প করা, আপনি যে এখনকার যে পরিস্থিতির কথা বললেন, সেটা আর্থসামাজিক পরিস্থিতি হোক বা সামাজিক বা বিভিন্ন রকম কারণেই হোক, যে সত্যি সেই ইচ্ছেটাই হয়তো নষ্ট হয়ে যায়, কারণ এত বেশি আমাদের সেই এখনকার সময় দৌড়তে হচ্ছে, সেটা রুজি রোজগারের কারণে হোক বা প্রফেশনাল অন্যান্য ফিল্ডে থাকার কারণে হোক। কিন্তু ওই যে একটু আমরা শুরুতেই বললাম না দেবরতী, যে সেই ফেলে আসা দিনের শুধু রাতের এক মুহূর্তের লোডশেডিং, এছাড়া ধরো এই যে গরমকাল, প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা, কিন্তু কোথাও তখনকার সময় দেখেছি, মানে আমরা আমাদের ছোটবেলাটাতেও দেখেছি যে এই সময়ও কিন্তু পাড়া প্রতিবেশী একে অপরের বাড়িতে যেত।
2: আমাদের পাড়ায় যেমন ছোটবেলায় দেখতাম, যত ঘর ভাড়াটিয়া থাকতাম সবাই মিলে, ওই মানে কারেন্ট অফ হয়ে গেছে, ঘরে থাকা যাচ্ছে না, তো তখন আমরা বাগানের দিকে যেখানে প্রচুর গাছপালা রয়েছে প্লাস্টিক পেতে তার উপর মাদুর বিছিয়ে বসে গল্প করতাম।
1: এটা না, এই গল্পটা দেখবি একটা গ্রুপ ওয়াইজ, ধরো মা কাকিমাদের একটা গ্রুপ, আবার দিদি দাদাদের আরেকটা গ্রুপ, বাবাদের একটা গ্রুপ, বাবা কাকা বা পাড়ার যে জেঠুরা ছিলেন তাদের একটা গ্রুপ, এইভাবে একটা সুন্দর জমাটি আড্ডা, মানুষ কিভাবে একে অপরের সঙ্গে মিশে থাকতো, এবং ছোটখাটো অনুষ্ঠান হলে সেখানে তো ওই যে একসঙ্গে, ধরো শীতকালে একটা পিকনিক হবে, সেখানে সবাই আবার সব গ্রুপ একসঙ্গে মিলে
2: যাওয়া হবে, প্রত্যেকদিন খেলতে গিয়ে ঝগড়াও হতো কিন্তু আবার তার সঙ্গেই খেলা চাই, সেটা ছেড়ে থাকতেও পারতাম না।
1: এই এবং দেখো, ওই যে মা কাকিমাদের আলোচনা হয়তো পাশের বাড়ির সমালোচনা হচ্ছে, কিন্তু সে আবার সেই আলোচনায় বা তার সে যদি সেই দিন আড্ডা মারতে বা গল্প জমাতে না আসতো মন খারাপ হয়ে যেত, মামু এলো না, হয়তো তার একটু আগে হয়তো তার সমালোচনাই হচ্ছিল,
2: সে কত খারাপ, সে কি কি সমস্যা করে, সমস্ত নিয়েই হয়তো কথা হয়,
1: এইটাই হচ্ছে ব্যাপার,
2: তাকে মিস করাও হয়।
1: তো এইভাবেই চলবে বাঙালির আড্ডা, এবং কানেকশন থাকুক বা না থাকুক, একাকিত্বের জায়গাটাকে আপনারা কোনোভাবেই মনে বা আপনার জীবনে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু এই আনন্দটা, বেঁচে থাকার আনন্দটাকেই খুঁজে পাওয়াতে অসুবিধা।
2: একদমই তাই। আর এরকমই এক মেসেজ চলে এসেছে আমাদের কাছে, এসেছে বেশ কিছুটা সময় আগে, দেখি তিনি কি লিখছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন যে তিনিও আনন্দের কথা, একসাথে থাকার কথাই লিখছেন। আগের কথা বলছি, আমাদের বাড়ির উল্টো দিকে যে বাড়িটা ছিল সে বাড়ি এখন ফ্ল্যাট হয়ে গেছে, সেই বাড়িতেই শুধুমাত্র টেলিফোন ছিল, পাড়াতে আর কারো বাড়িতে তখন টেলিফোন ছিল না, আমাদের পাড়ায় কারো কোনো ফোন আসলে ওই বাড়ির লোকেরা ডেকে দিতেন, আবার আমাদের দরকার মতো ফোনও করতে দিতেন, বিরক্ত হতেন না একদম। আবার রেডিওর কথা বলছি, ওই বাড়িতেই একটা বড় রেডিও ছিল, পাড়ার কারো বাড়িতে তখন রেডিও ছিল না, মহালয়ার সময় পাড়ার সবাই ওই বাড়িতে ভিড় জমাতো, সবার জন্য সেদিন ওই বাড়িতে অবারিত দ্বার ছিল, মানে গেটের দরজা খোলাই থাকতো, কেউ ঘরের ভিতরে গিয়ে শুনতো, কেউ রাস্তার দিকে জানলায় দাঁড়িয়ে শুনতো। ওইসব দিনগুলোর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় এখনো রয়ে গেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, এমনটাই লিখছেন সীমাদি।
1: একদমই তাই। এই যে স্মৃতিগুলো আমাদেরও আজ অনেক বন্ধু শ্রোতারা আছে যারা ফোন করে তাদের কথাগুলো যখন বলছে না, তখন আমরাও কোথাও একটা নস্টালজিক হয়ে পড়ছি, তাই না? সেই পুরনো ফেলে আসা কথা মনে পড়ছে। রেডিও তো অবশ্যই, আমরাও আমাদের ছোটবেলা আজ হয়তো রেডিওর প্রান্তে বসে অনেক কথা মনে আসছে বলছি, কিন্তু সেই সময়টা তো আমরা রেডিও শুনেই বড় হয়েছি, রেডিওকে ভালোবেসে বড় হওয়া, তাকে আঁকড়ে ধরে, এবং ওই একটা রেডিও চলছে চারপাশে, সবাই নিজের কাজে ব্যস্ত কিন্তু রেডিওটা চলছে,
2: কথাটা যাচ্ছে, শুনছি প্রোগ্রাম,
1: তাই এই জায়গা থেকে কিন্তু আমরা রেডিওকে আপন বলে ভেবে নিয়েছি। সুতরাং আপনারাও আপনাদের চিন্তাভাবনা নিয়ে আসবেন। দেবরতী কল্পলাল আছে, ঘড়ি বলছে রাত 11:23, সময় এখনো আছে আপনাদের সঙ্গে কথা বলার। শুনতে থাকুন FM গোল্ড দেবরতী কল্পলালের সঙ্গে।

0: একেবারেই তাই, সুখেও কেঁদে ওঠে মন। সত্যি এই মুহূর্তে আপনাদের কথার প্রেক্ষিতে আমাদের, আমরা যে একটু নস্টালজিক হয়ে পড়ছি, এবং কোথাও যেন চোখের কোণেটা কোনটা একটু ভিজে উঠছে এই একটাই কারণে যে ফেলে আসা সেই স্মৃতি, ফেলে আসা সেই দিনগুলোতে তো আর ফিরে যেতে পারবো না, অন্তত স্মৃতিচারণের মাধ্যমে ভালো লাগা, এই এই যে চোখের কোণটা ভিজে ওঠা মানে কিন্তু একটু ভালো লাগার জায়গাটাকে
1: একদমই তাই
0: আরেকবার চালিয়ে নিই।
1: একদমই তাই, কত চেনা মুখ ভিড় করে আসে মনে, যাদের সাথে আর হয়তো যোগাযোগ নেই, যোগাযোগের কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না, সেরকম মানুষজনদের কথা মনে পড়ে, বড্ড মনে হয় যে যদি তাদেরকে পাওয়া যেত ভালোই না হতো, তাই না? শিপ্রাকাড়ার মল্লিকপাড়া লেন বিটোর হাওড়া চার থেকে লিখেছেন, আমার মনে হয় এই আমি, মানে আমার সময়ের, আমরা এখনও সবার সাথে যোগাযোগ রাখছি, গল্প করছি, সময় বের করে আড্ডা দিচ্ছি, দেখাও করি। এই তো 25 সালে আমি আমার স্কুলের ফ্রেন্ডদের ফোন নম্বর খুঁজে বের করি, এইভাবে এক এক করে 7-8 জন বন্ধুর সাথে যোগাযোগ হলো, ফোনে গল্প হলো, এই সব চলতেই লাগলো। তারপর একদিন কলকাতার একটা জায়গায় মিট করলাম, এর পরের ওই আনন্দ আর মুভমেন্টগুলো কি বলার অপেক্ষা রাখে? আসলে হলো মনের ইচ্ছা, ভালোবাসা, বন্ধুত্বের কখনো মৃত্যু হয় না। পরিবেশ

0: পরিস্থিতির চাপে তারা ঘুমিয়ে থাকে, যদি সত্যি সব কিছু হয় ছাই চাপা আগুনের মতো তা জেগে উঠবেই। আমরা এখনো ফোনে লং টাইম ধরে কথা বলি, আবার আমরা রেডি হচ্ছি দেখা করার জন্য। আমরা এক একজনে এক এক প্রান্তে বাস করি, কিন্তু অপেক্ষার দিন গোনা চলছে। আহা, খুব সুন্দর করে লিখেছেন, এগুলোই তো আমাদের আনন্দ দেয়।
1: একদমই। আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছেন?
2: বালি নিশ্চিন্দা, পশ্চিম পাড়া থেকে অশোক বিশ্বাস বলছি।
1: বলুন অশোক বাবু।
2: আমি বলছি, আমি 1982 সালে কথা বলছি, আমাদের বাড়িতে একটা সাদা কালো টিভি ছিল, এসি কোম্পানি। সেই তখন ওই পাড়ার সমস্ত লোক ওই চিত্রহার আর শনি রবিবার হলে একটা বাংলা অথবা হিন্দি সিনেমা, ওইটা দেখার জন্য আমাদের পাড়ায় আমাদের ঘরে অনেক পাড়ার লোক আসতো, এবং আমরা আনন্দ সহকারে তার সঙ্গে গল্প করে আমরা সেই অনুষ্ঠানগুলো দেখতাম। এবং বাবা অফিস থেকে এলে তার জামাটা রাখার জন্য 10 জনের হাত ধরে হয়তো হ্যাঙ্গারে রাখতে হতো। সেই দিনটা আমাদের এখনো মনে পড়ে। এখন কে কার বাড়িতে টিভি কিনতে টিভি দেখতে যায়? আমাদের বাড়িতে 24 ইঞ্চি তো, কারোর বাড়িতে 42 ইঞ্চি, কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো আলোচনাও করে না, কথাও বলে না, এবং কোনো ভালো বিষয় নিয়ে আলাপ আলোচনা করে না। এখন সব বিষয়ে একটা রাজনীতি, আর সব বিষয়ে একটা হচ্ছে হয় খেলা, না হলে এর তার সমালোচনা, না হলে এই মানে পারস্পরিক নিন্দা, ঈর্ষা, হিংসা, এগুলো চলে এসছে। কোথায় গেল সেই দিনগুলো যখন মানুষ পারস্পরিকভাবে মানবিকতা দেখাবে, সততা দেখাবে, ন্যায়পরায়ণতা দেখাবে? এখন পাঁচিল যেদিন থেকে শুরু হয়েছে, মানে বাড়িতে পাঁচিল, সেদিন থেকে মানুষের মনগুলো, পারিপার্শ্বিক প্রতিবেশীর মনগুলো আলাদা পাঁচিলের মতোই আলাদা আলাদা করে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়াতে সমাজ একটা অতি মানে মানে খারাপ দিকে চলে যাচ্ছে। এই যে সমাজ মাধ্যম বলছেন, টিভি, মোবাইল বলছেন, এর যে ব্যাড এফেক্ট, এটা কিন্তু মারাত্মকভাবে মানুষের মধ্যে মানে মানুষের মধ্যে প্রভাব ফেলছে। আগামী দিন আরো কত ভয়ঙ্কর জিনিস হবে, এটা আমরা হয়তো চিন্তা করতে পারছি না, ভবিষ্যৎ বলবে।
1: একদম, খুব সুন্দর বললেন আপনি, ভাবাচ্ছে বিষয়টা। একটা অদৃশ্য দেয়াল আমাদের একে অপরের মধ্যে তুলে ধরেছে, এবং সেটা অবশ্যই মুঠোফোন। কারণ ওই আত্মকেন্দ্রিকতাটা তো ওই মুঠোফোনের মধ্যে, মানুষ ভাবছে কেন ওর সঙ্গে কথা বলবো, সেই সময়টা বরং সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি, বিশ্বকে জানি,
0: আলগা চটকের মোহে পড়ে আমরা, বরং বলা যায় ডিজিটাল প্রাচীরের মধ্যে বোধহয় আমরা আবদ্ধ
1: হয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে এই যে সমালোচনা নিন্দা উনি বললেন, আরে তার জন্য তো একে অপরের কাছে আসা দরকার,
0: কারণ খারাপ দিকটাও তো খুঁজে বার করা প্রয়োজন।
1: সেইটার জন্য আপনারা একে অপরের কাছে আসুন, কিন্তু আসুন, কথা বলুন, একটু আগে আমি দেবারতী দুজনেই বললাম, ঝগড়া করুন, সমালোচনা করুন,
0: কিন্তু তবুও বলুন,
1: একে অপরের হাতটা ধরে সেটা করুন, দেখবেন কোথাও একটা অন্যরকম প্রাপ্তির ভারার যেন ভরে যাবে। আরো একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন?
3: মৌলি বলছি,
1: মৌলি ঢাকুরিয়া। হ্যাঁ মৌলি, বলো বলো।
3: অনেকদিন পর।
1: একদমই অনেকদিন পর, মানে আমি একবার ভাবছিলাম যেহেতু আজকে 12টার ঘর প্রায় মানে কাটা যাচ্ছে, একবার হলেও অন্তত ঢাকুরিয়ার মৌলি চলে আসবে আমাদের কাছে। বলো, কিভাবে আমরা কানেক্টেড হতে পারি, নাকি না সে একাকিত্বই আমাদের গ্রাস করবে?
3: দেখো, একাকিত্ব কিন্তু সবার নয়, এইটুকুনি তোমাদের আমি বলতে পারি। একাকিত্বটা ম্যাক্সিমাম বয়স্ক মানুষদের, একটা এইজের মানুষরা কিন্তু ঘরে বাইরে ভালোভাবে আনন্দ করে নিচ্ছে, তাদের কথাবার্তাও কিছু কমছে না, বরঞ্চ আগে 11টায় ঘুমিয়ে পড়া ছিল, এখন 2:30 ঘুমিয়ে পড়া হচ্ছে। আর একটা কথা হলো যে সবচেয়ে কষ্ট বয়স্ক মানুষদের, কেননা তারা তো সবসময় সবকিছু ইউজও করতে পারেন না। আমার আমার কথা হলো যে মানুষ মানে একটা বয়সের মানুষরা একটু নিজেদের থেকে সময় বার করে বয়স্ক মানুষদের একটু সময় দিক, ঘরে বাইরে পাড়ায় আত্মীয় স্বজনের মধ্যে, হ্যাঁ একটু তাদের সময় দিক, একটু সপ্তাহে একদিন, হ্যাঁ, বা তাদের কোনো শরীর খারাপ হয়েছে একটু গিয়ে খোঁজ নিক, একটু পাশে দাঁড়াক, হ্যাঁ, যাতে তারা বয়স্ক মানুষ

0: শিশুরা কিন্তু খুব হতাশ হয়ে যাচ্ছে, সেটা আমার সবচেয়ে খারাপ লাগে।
1: একদমই তাই,
0: যে তাদের এত কষ্ট না, মানে না পাচ্ছে কাউকে বলতে, না পাচ্ছে সইতে। তো আমার সেটাই মনে হয় যে একটু মানুষ মানুষকে বুঝুক। একটা মানুষের মধ্যে কিন্তু কোনো একাকিত্ব নেই গোপালকুলালটা, জানো তো।
1: হ্যাঁ, কিন্তু এই খামতিটা কোথায় মৌলি, মানে কেন একজন বয়স্ক লোকের কাছে আমাদের সাধারণ মানুষ এই যে বলছো না তারা একাকিত্বে ভুগছে, কোথায় সমস্যাটা, কোথায় কেন এটা পাচ্ছে না?
0: সেটা সেটা কি জানো তো, প্রত্যেকে যে একদিন সেই বয়সটা আসবে, মানুষ না সেটা অল্প বয়সে মনে করতে পারে না। আজকে যে আমি বলছি, আজকে তো আমি, আমারও তো একদিন 70 বছর 60 বছর 50 বছর বয়স হবে। আমাদের তখন কি হবে? আর আর সব থেকে বড় কথা যে বাবা মারা তো তিল তিল করে সন্তানদের মানুষ করে, হ্যাঁ, তাদের কত স্যাক্রিফাইস। তো তাহলে ছেলেমেয়েরা বড় হয়ে একটু স্যাক্রিফাইস করবে না বাবা মার জন্য, বা খুব ক্লোজ আত্মীয় স্বজন বা ভালো পাড়ার লোকদের জন্য, বয়স্ক, একটু করা উচিত, জানো তো, একটু করা উচিত। কিন্তু এখন কিছু, তোমায় আমি বলছি, কিছুটা বয়সের মানে কিছু মানুষ নিজেকে ছাড়া কিচ্ছু জানে না।
1: ওই যে আত্মকেন্দ্রিক কথা তার বলছিলাম, যে এত বেশি আত্মকেন্দ্রিক যে বাচার পাশে কি ঘটছে এটাকে, হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার কোথাও, মানে এইখানে না, হ্যাঁ, এই দায়িত্বটা আমাদের সবার উপরই বর্তায় মৌলি। মানে আমার মনে হয় যে
0: কষ্ট লাগে, মানুষের একটু বোঝা উচিত, জানো তো। আমি সবসময় বলছি না যে বাবা মা সবসময় ঘরের লোকজন বা সবসময় ক্লোজ আত্মীয়, তা না, বাইরের মানুষকেও মানুষের একটু বোঝা উচিত, একটু বোঝা উচিত।
1: ঠিক, একদম,
0: মানুষ মানুষকে ভালোবেসে ভালো একটা কাজ করে যে তৃপ্তি শান্তি পাওয়া যায়, সেটা কিন্তু সবসময় নিজেকে দেখে পাওয়া যায় না।
1: একদম একদম খাটি কথা।
0: আমরা ভালো থেকো, আজকে সত্যি খুব ভালো আলোচনা হচ্ছে, খুব ভালো আড্ডা। আমি মনে করি যে সবার মধ্যেই না একটুখানি মানবিকতাটা আসুক।
1: ঠিক ঠিক ঠিক,
0: মানুষকে হয়তো কেউ একটা ফোন করলো, আমি বলছি হয়তো দুটো কথা বলেই ছেড়ে দিতে, সে হয়তো তার হয়তো কিছু বলার আছে, সে হয়তো একটুখানি হাসপাস করছে যে একটু যদি আমি বলতে পারি আমি হালকা হব। শোনার নেই কেউ, শোনার কেউ নেই।
1: একদম, খুব ভালো লাগলো মৌলি এই রাতেও আমাদের সঙ্গে, আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য, এবং এত সুন্দর একটা সংযোজন আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করলো। খুব ভালো থেকো, এভাবেই আমাদের সঙ্গে থেকো,
2: কথা বলুন, কথা শুনুন, আমরা তো রয়েছি আপনাদের কথা শোনার জন্য, আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আর সেই সাথে রয়েছে মন ভালো করা কিছু গান।
3: না না, তুমি তুমি চলবে না।

0: না না, আমাদেরকে সবার ভালো লাগে এবং আপনাদেরকেও সবার ভালো লাগে, তাই তো?
1: একদমই। কে রয়েছেন আমাদের সঙ্গে? একজন শ্রোতা রয়েছেন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো
2: দাদা দিদি ভাই।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি
1: হ্যালো না, ফোন কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
0: এই যে বললাম আমাদেরকে সবার ভালো লাগে, তাহলে ফিরে পেলাম
1: না? নিশ্চয়ই কোনো নেটওয়ার্কের আবারও এসেছেন, আমি দেখেনি তিনি কিনা। নমস্কার নমস্কার, হ্যাঁ সরাসরি কে বলছেন?
3: আমি কিন্তু সরাসরি আবার চলে এসেছি দাদা।
1: লক্ষ্মীদি, হ্যাঁ আরো কিছু আরো কিছু সংযোজনের ব্যাপার আছে, তাই তো?
3: আপনাদের সাথে যোগাযোগ না করলে না আমার আর ভালো লাগছে না। আমার মা আজকে 83 বছর বয়স। আপনার সাথে তো কথা বলেছি, আপনার মনে আছে কিনা জানি না।
1: তো মনে আছে, মনে আছে তো।
3: আমার মা সত্তরে থাকে এখনো। মা 12 পর্যন্ত FM শুনে বসে আছে আপনাদের এই কথা শোনার জন্য। মার সাথে কথা বলে আপনার সাথে কথা বলছি। মা বলে কি সুন্দর, আমার যেন আরো যেন বেঁচে থাকতে ইচ্ছা করে ওদের কথা শুনে, যেন আমার ভাল লাগে।
1: হ্যাঁ ভীষণ ইন্সপায়ারিং কথা লক্ষ্মীদি, এভাবেই আমাদের সঙ্গে থেকো, মানে খুব ভালো লাগছে এত রাত পর্যন্ত।
3: আর একটু কথা বলছি, আমার মা উত্তম সুচিত্রা, পুরানো বই যত আছে আর পুরানো গান এত শুনতে ভালোবাসে, আপনি ভাবলেন না। FM মার ঘরে টিভি আছে কিন্তু টিভি একটুখানি দেখে, কিন্তু ওই FM এই গো এই গান সারাদিন মার চলবে, রান্না করতে করতে গান শুনবে। আমার মা এত ভালোবাসে গান শুনতে, পুরানো গান, এই আপনাদের কথাবার্তা এত শুনতে ভালোবাসে, কি বলবো আপনাদের।
1: মানে এই রেডিওটাই তার নিত্যদিনের সঙ্গী, তাই তো?
3: আমিও তাই, ভোর 5 থেকে একদম রাত্রির 12 পর্যন্ত আপনার সাথে জেগেই থাকি।
1: ঠিক আছে, খুব ভালো লাগলো, এভাবেই সঙ্গে থাকবেন। আমাদের কিছু মেসেজও আছে।
0: কাকিনারা ভাটপাড়া থেকে সঙ্গমিত্রা ঘোষ মেসেজ করেছেন, মন যদি চায় সব সম্ভব, মানুষ মনের বিরুদ্ধে কোনো কাজ করে না, সুতরাং যোগাযোগ সম্পর্ক রাখতে চাইলে যে কোনো উপায়ে মানুষ যোগাযোগ রাখবেই, এমনটাই লিখছেন সঙ্গমিত্রা দি। বিজয়কৃষ্ণ দালাল খুব সুন্দর ছন্দবদ্ধ কবিতা লিখেছেন, দেখি তিনি লিখছেন, শুভরাত্রি কল্পলাল দেবারতী, রবিবারের বৈঠক সত্যি জমে উঠেছে আর তোমাদের পরিবেশন অসাধারণ। আজ আমি যে দুজনকে পেয়েছি অনুষ্ঠান শুনে মন প্রাণ ভরে যাচ্ছে, তোমাদের দুজন সব থেকে আমার ফেভারিট। যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে ইচ্ছেটাই বড়, সময় তো অজুহাত মাত্র। তবে আমার নিজের লেখা থেকে একটু ছন্দে বলি, সীমানা জুড়ে পাঁচিল তুলেছ, উঠোন করেছ আটো, বাইরে রেখেছ ইয়া বড় গেট, মনের দরজা খাটো। যতদিন ছিল হাড়িগুলো বড়, পিসি কাকা কাকিমাদের হাসিতে গল্পে দিন কেটে যেত, ঝোলে ঝালে আলু ভাতে, পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর, এ বাড়ির গান উঠোন পেরিয়ে ও বাড়িতে তুলত সুর। আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাঁচ, এ বাড়ির কারো হৃদয়ে ভাঙলে ও বাড়ি পায় না আঁচ। বড় বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা, এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সাড়া। এটুকুই বললাম, ধন্যবাদ নমস্কার। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, সেই সাথে উনি একটি গানের অনুরোধ করেছেন বটে, তবে কিশোর কুমারের গান তো আমরা আজকে অলরেডি শুনলাম, বেশ কয়েকটা, নিশ্চয়ই পরের দিন শোনাবো।

0: খুব ভালো লাগলো বিজয়বাবু আপনার এই মেসেজ, এই হোয়াটসঅ্যাপ বার্তা এবং ছন্দে ছন্দে খুব সুন্দর করে বিষয়টা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
1: আরও একটি মেসেজ রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে, শুভ সন্ধ্যা দাদা ও দিদি। মানুষ এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেশি কানেক্টেড হলেও ভিতরে ভিতরে কিন্তু অনেকেই একাকিত্বে ভোগেন। আমার ক্ষেত্রেও নিজের সব কাজ কমপ্লিট করার পর যেটুকু সময় পাই একটু রেডিও শুনি, এতে মনটাও ভালো থাকে। এই যে আরজেদের সাথে আমরা প্রতিনিয়ত কানেক্টেড, এটাই খুব ভালো লাগে। মনে হয় কেউ তো আছে কথা শোনার জন্য। আহা, সত্যি আমরা সব সময় কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যেভাবে যে মাধ্যমে আমাদের যোগাযোগের রাস্তাগুলো রয়েছে আপনাদের মনের কথা অবশ্যই বলতে পারেন।
0: পরের গানে যাব, কিন্তু গান শোনার আগে আরো একজন শ্রোতার সঙ্গে কথা বলে নেব।
1: সঙ্গে নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: দাদা দিদি ভাই, আমি হাওড়া কান্দিবা থেকে প্রণব বর্তাল বলছি।
0: বলুন প্রণব বাবু।
2: একটা জিনিস জানবেন দাদা দিদি, হ্যাঁ, একটা ভীষণ ভাবে শরীর খারাপ হয়ে গেলে, আমার যেমন সেলফ স্ট্রোকে পড়ে আছে, তো সব মানুষকে তখনই চেনা যায়, কেউ সবাই দূরে সরে যায় না।
0: দূরে সরে যায়, কিন্তু আমি একটু আগেই বললাম না দাদা, যে কষ্ট পাবে না এর জন্য। যে মানুষ দূরে চলে যাচ্ছে সে কখনো আপনার ছিল না, আপনার কাছের মানুষটা কখনো আপনাকে ছেড়ে দূরে যাবে না। আপনি যাদের জন্য কষ্ট পাচ্ছেন আপনার এই পরিস্থিতিতে, সেই মানুষগুলো কখনো আপনি আপনার কাছের হয়তো সাময়িক এসেছিল, কিন্তু তারা কখনো চিরস্থায়ীভাবে আপনার মনে জায়গা করে নিতে পারবে না, কারণ তারা দূরে সরে গেছে।
2: দাদা, 5 বছর ধরে যে পড়ে আছি না, ভীষণ যে কষ্ট, সেই কষ্ট আমি তো ভোগ করছি না। একমাত্র আমার এ আছে 24 ঘন্টা FM, আর ঠাকুরের নাম করি, ঠাকুরের গান টান লিখি। হ্যাঁ, আমার মামা বলেছে তুই শুধু ডায়েরিতে নাম লিখবি, এবার ঠাকুরের গান টান লিখবি, নাটক লিখবি। আমি এইসব করে বসি, যেমন একটা গান লিখেছি, মা বলে ডাকি আমি, চোখে আসে জল, তা বলে তুই সন্তানের উপর রাগ করে থাকবি কতকাল, দুটোকে আমার জলের ধারা চরণ তোমায় ধুয়ে দেবো। এইসব গানগুলো লিখি আমি, বসে বসে কি করবো।
0: আপনি কষ্ট পাবেন না, আপনি এই যে নিজের সৃষ্টিশীল কাজের মাধ্যমে নিজেকে যে নিয়োজিত রেখেছেন, আপনি কোথায় একা, আপনি তো বরং সবচেয়ে বেশি সকলের মধ্যে থাকছেন। এত সুন্দর আপনি গান লিখছেন, আপনি কষ্ট পাবেন না। কষ্টটা কিন্তু আপনার সঙ্গী নয়, আপনার সঙ্গী অবশ্যই সৃষ্টিমূলক কিছু কাজ, এবং অবশ্যই আমরা তো আছি। খুব কষ্ট হলে আমাদের সঙ্গে কথা বলুন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আমরাই তো আপনার একদম কাছের, তাই না?
1: একদম একদম।
0: খুব ভালো থাকুন দাদা, মনকে সুস্থ রাখুন, দেখবেন ভালো থাকবেন।

0: বন্ধু আমি ওগো এসেছি শুনতে শুনতে সত্যি আমাদের বন্ধুও তো চলে এসেছেন, দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, কে বলছেন?
2: দুজনকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি শ্রী কলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি।
1: বলুন মানবেন্দ্র বাবু।
2: আর দেখুন দাদাভাই, শিল্পী এক জায়গায় বলেছিলেন, বন্ধু তোমার পথের সাথীকে ডেকে নিও। সত্যি ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আমরা কিন্তু বন্ধুত্ব হারিয়ে ফেলছি দিনে দিনে। কেন, আমরা এক কামরা ফ্ল্যাটের মধ্যে থাকতে থাকতে আমাদের যে সামাজিক দর্শন, যে মূল্যবোধের দর্শন, কমে কমে সেটা হারিয়ে যাচ্ছে। কেন, আমি একটা ঘটনার কথা উল্লেখ করছি দাদা বাবা দিদি ভাই দুজনকে। আমার এক প্রতিবেশী রিলেটিভ বাবা মা যখন অফিসে যেতেন না, দুটো মেয়েকেই আমাদের বাড়িতে রেখে তারা কর্ম কাজে বেরিয়ে যেতেন। তারা যখন বড় হলো, অথচ আমার মা FM গোল্ড শুনতে খুবই ভালোবাসতেন, আর যখনই আমি রিকোয়েস্ট করতাম গানে বলতো বাবা, মা প্রচন্ড শ্যামল মিত্রের ভক্ত ছিলেন, বলে এই সুন্দর পৃথিবী ছেড়ে মনে যেতে নাই চাই, এই গানটি সবসময় একটু রিকোয়েস্ট কর, বা সুনীল চক্রবর্তী মধুর আমার মায়ের হাসি। অথচ দেখুন আমার মা গত 22শে ডিসেম্বর, না গত বছর মানে হ্যাঁ 22 সালের 2রা ডিসেম্বর যখন মা চলে গেলেন, পাড়া প্রতিবেশী যেমন দেখতে আসেন সেই হিসাবে দেখতে এসেছিলেন সেই পরিবারের লোকজন। অথচ তার বড় মেয়ে বর্তমানে একজন কাউন্সিলর, আমার নাম বলার দরকার নেই, তিনি সময় পেলেন না, অথচ এই বাড়িতেই খাওয়া দাওয়া করে তারা বড় হয়েছেন। কি যে রাজনৈতিক মানে পটভূমিতে মানুষ যে এত চেঞ্জ হতে পারে।
1: একদমই, আসলে একটা জিনিস হচ্ছে, আমি একটুখানি নামিয়ে নিলাম, একটা জিনিস হচ্ছে যে ওই যে মানুষটি তার নিজের কাজের মধ্যে ব্যস্ত এবং সেই ব্যস্ততার ফাঁকে হয়তো নিজের আপন মানুষগুলোর সঙ্গে একটু দেখা করতে আসার সুযোগ পাচ্ছে না, হয়তো সে তার মতো করে ব্যস্ত আছে বলে পারছে না, কিন্তু তাদের কথা আমার মনে হয় অতটা হৃদয়ে বা মনে স্থায়ী না দিলেই হলো। যে মানুষগুলো আমার চারপাশে পরিবেষ্টিত হয়ে আমাকে নিয়ে ভাবছে তাদের কথাই ভাবি। হ্যাঁ, খুব ভালো লাগলো দাদা আপনার সঙ্গে কথা বলে। তবে এটা একটা ব্যাপার ভালো লাগলো এই অর্থেই বলছি, কারণ আপনাদের মনের মধ্যেও তো অনেক হতাশা, খুব অনেক বেদনা জমে আছে আমি জানি, সেই বেদনার প্রকাশটাও তো আপনারা আমাদের সামনে এসে করছেন, এবং এভাবেই বোধ হয় আমাদের সঙ্গে আমরা এক হয়ে থাকতে পারছি। আপনাদের সময়ে মানে কি বলবো, আপনাদের যে ফোন আসছে পরপর করে আমাদের,
0: তবে একটা মেসেজও চলেছে সেটা বরং আগে একটু পড়ে নিই, তাই তো? শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে তিনি লিখেছেন, দাদাভাই ও দিদিভাই আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ব্যস্ত আমি, ব্যস্ত তুমি, ব্যস্ত সবাই, আজকে কেমন যেন আলাদা আলাদা সবাই সবার থেকে। ছুটছি আর ছুটছি অজানা এক নিশায়, ভাবছি কেবল সবই আমার, চিন্তার শুধু পাওয়ার আশায়। একই সঙ্গে খেলবো মোরা, একই সঙ্গে ছুটবো, কোথায় যেন হারিয়ে গেল কোথায় তাকে খুঁজবো। একসঙ্গে বৃষ্টিতে ভেজা রোদে দৌড়ো দৌড়ি, ছোটবেলার এমন দৃশ্য ভাবলে হৃদয় ভারী। হাতে বন্দি যন্ত্রখানি মন নিয়েছে কেড়ে, চাইছে যেটা দিচ্ছে সে, আপন হয়েছে সব কিছু ছেড়ে। কাজের ফাঁকে জীবনটা বড্ড যেন একা, হাতে হাতে ধরে আমরা গড়ব মিলন রেখা। লিখেছেন শ্যামসুন্দর দাস, খুব সুন্দর ছন্দবদ্ধ কবিতা। সেই সাথে আরো একজন বন্ধু টেলিফোনে।
1: নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ হ্যালো, কে বলছেন?
3: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
1: সমীর বাবু বলুন।
3: হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, লাইন পেলাম না, শেষ মুহূর্তে পেলাম লাইনটা। যাই হোক,
1: আজকে আমাদের অনেক বন্ধুরা

0: আমাদের সঙ্গে আসছেন, যার ফলে সত্যি একটু চেষ্টাটা বেশি করতে হচ্ছে, তবে এই যে চেষ্টার ফল তো ভালোই হলো শেষ পর্যন্ত।
1: এই মানে আপনার কথার থেকে চেষ্টা করছি, লাইন পাচ্ছি না, তখনও 3-4 বার পেয়েছিলাম কিন্তু আপনার ধরেননি বলে কথা বলতে পারিনি।
0: আচ্ছা আচ্ছা, দেখুন শেষ পর্যন্ত কথা হচ্ছে আর কি, বলুন শুনবো
1: আর কি। সেই কেসি হলো, যাক লাস্ট টাইম কপাল করে একটু পেলাম, যা একটুখানি কথা বলতে পারি। দেখুন ছোটবেলার যে সমস্ত

0: আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে, আমাদের বোধহয় মেসেজও কিছু আসছে তাই।
1: এবং এই মুহূর্তে হাওড়া থেকে রঞ্জন লিখেছে যে বাবার বন্ধুর কথা যে আমার জীবনের সঙ্গে একেবারে মিলে গেল। আচ্ছা, এই মুহূর্তে যে বন্ধু হয়তো কথা বলছিলেন তার কথা তার জীবনের সঙ্গে মিলে গেছে, এমনটাই লিখছেন। শিপ্রা কাঁড়ার আরও একবার জানিয়েছেন আমাদেরকে ধন্যবাদ, এফ এম গোল্ডের সব বন্ধুদের কথা জানিয়েছেন। সেই সাথে মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন, একা থাকার অভ্যাসটা তৈরি করা উচিত, সঙ্গ পেলাম তো পেলাম, না হলে অতটা খারাপ লাগে না, চারিদিকে আত্মকেন্দ্রিকতার জোয়ার, আমার কি সাধ্য যে স্রোতের প্রতি খুলে যাই। ভালো থাকবেন আপনারা, আপনিও খুব ভালো থাকবেন।
0: হ্যাঁ, ভালো থাকুন এভাবেই। আর আমাদের টেলিফোনের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সময় বোধ হয় আর নেই, টেলিফোনের আলো ব্লিঙ্ক করছে, সময়ে আমরা তো সময়ের কাছে কোথাও কোথাও আমাদের হার মেনে যাওয়া, ফলে কানেক্টেড এই মুহূর্তে এখন আর হওয়া সম্ভব হয়তো হবে না। তবে এটা ঘটনা যে এই যে আজকে আপনাদের এত শ্রোতা যারা ছিলেন আমাদের সঙ্গে কথা বললেন, তাদের মতামত শেয়ার করলেন, অনেকে কষ্ট আক্ষেপও থাকছে আর কি, কারণ সত্যি তো অনেক কাছের মানুষ দীর্ঘদিন থাকার পরে যখন দূরে সরে যায় একটা আক্ষেপ একটা কষ্ট থাকে। কিন্তু এই যে আমরা বলি না যে নদীর একুল ভাঙে উকুল গড়ে, সুতরাং যদি কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, দেখবেন নতুন কিছু মানুষ আবার আপনার সঙ্গে জুড়তেও চাইবে, আপনার কাছে আসতে চাইবে, বন্ধুত্বের হাতটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আপনাকে। পুরনো বন্ধুদের জন্য আক্ষেপ করার সঙ্গে সঙ্গে নতুন বন্ধুকেও আপনার হৃদয়ে জায়গা দিতে হবে।
1: একদম ঠিক, যেমনভাবে আমরা কিন্তু আমাদের হাত বাড়িয়ে দিয়েছি, আপনারা শুধু চলে আসুন। এবং সেই সাথে এই যে মেসেজগুলো, যে আপনার মেসেজ আমরা খুব সুন্দরভাবে পড়েছি বলে আপনার খুব ভালো লেগেছে, হেন মেসেজগুলোই তো শিপ্রাদির মতন আরও অনেকেই লিখেছেন,
0: একদম
1: এগুলোই তো আমাদের কাছে আনন্দের বাতাবরণ তৈরি করে, আমরা ভালো থাকি এভাবেই, আনন্দে থাকি এভাবেই।
0: একদম, আর অবশ্যই শেষ গান শুনতে শুনতেই আমাদেরকে তো শুভরাত্রি জানাতে হবে দেবরাত্রি, তাই তো, কারণ এই একটা প্রত্যাশা আমরা নিয়ে যাব যে আবারও নিশ্চয়ই এরকম এক সময়ে দেবারতী কল্পলালের সঙ্গে এরকম এক অনুষ্ঠানের আড্ডায় আপনাদের সঙ্গে মিলিত হব। ততদিন ভালো থাকুন,
1: খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার বেলায় আপনার কানে কানে রইল মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের সেই বিখ্যাত গান।

প্রথম ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী সঙ্গীতা নাম্বিয়ার।

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। সঙ্গীতা নাম্বিয়ারের পর এবারে শিল্পী নচিকেতা চক্রবর্তী।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 1:59 হয়ে 15 সেকেন্ড। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ডিটিএইচ বাংলা পরিষেবায় স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 2:11। সময়টা বাংলা ছায়াছবির কানের। প্রথমেই শুনবেন অন্যায় অবিচার ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গানটি শিল্পী আর ডি বর্মন।

অন্যায় অবিচার থেকে এবারের গানটি শুনবেন আশা ভোসলে শৈলেন্দ্র সিংহের দ্বৈত কণ্ঠে।

শুনছিলেন অন্যায় অবিচার ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এবারে ধূমকেতু ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন আরমান রশিদ খানের কণ্ঠে।

শুনছিলেন ধূমকেতু ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান, এবারে চালচিত্র ছায়াছবি থেকে পরপর দুটি গান শুনবেন। প্রথম গানটির শিল্পী ইমন চক্রবর্তী, তার পরের গানটির শিল্পী রূপম ইসলাম।

পরের গানগুলি শুনবেন জানি দেখা হবে ছায়াছবি থেকে। প্রথম গানটির শিল্পী কৌশিকী চক্রবর্তী।

ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজ এখানে শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

ডিটিএইচ বাংলায় অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন 2:59 হয়ে 32 সেকেন্ড, আর কিছুটা সময় পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানের শুরুতেই রাগ প্রধান গান, শিল্পী শিপ্রা বসু।

রাগ প্রধান গানের পর নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

নানা রঙের গানের অনুষ্ঠানে নজরুলগীতির পর এবারে শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

ডিটিএইচ বাংলা পরিষেবার আজকের নানা রঙের গানের অনুষ্ঠানের আসর এখানেই শেষ হলো। প্রত্যেকে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু আজকের দিন নয়, জীবনের প্রতিটা দিন আমরা প্রত্যেকে নিজেদের প্রতি যত্ন নেব, ভালো থাকব, সুস্থ থাকব। আর আমাদের সমাজকে, চারপাশের মানুষকে সুস্থ করে তোলবার জন্য নিজেকে ব্যস্ত রাখব। সকলের শুভকামনা জানিয়ে শেষ করি আজকের অনুষ্ঠান। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন সেতার, ললিত রাগে সেতার পরিবেশনায় পণ্ডিত কুশল দাস, তবলায় সন্দীপ ব্যানার্জি, ললিত রাগে সেতার শিল্পী পণ্ডিত কুশল দাস।

প্রভাতিতে এতক্ষণ শুনলেন সেতার শিল্পী পণ্ডিত কুশল দাস, শুনলেন রাগ ললিত। এরপর শুনবেন একক তবলা পরিবেশনায় শিল্পী তাপস পাল, শুনবেন তাল তিন তাল হারমোনিয়মে হিরণময় মিত্র। তিন তালে একক তবলা পরিবেশনায় শিল্পী তাপস পাল।

0: এতক্ষণ শুনলেন একক তবলা পরিবেশনায় শিল্পী তাপস পাল, শুনলেন রাগ তিন তাল। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

শ্রুতিঘড়ি বলছে ভোর 5:02, পেরিয়ে গেছে অর্থাৎ এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি এই অনুষ্ঠানে 107 মেগাহার্জ FM রেইনবো। আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে প্রথম শিল্পী অমৃতা দে এবং তন্ময় বিশ্বাসের দ্বৈত কণ্ঠে প্রথম গানটি শুনবো।

পরবর্তী শিল্পী, প্রথমে দ্বৈতকণ্ঠে গান শুনব সুকান্ত চক্রবর্তী এবং অভিজিৎ মজুমদারের, তারপরের শিল্পী সুস্মিতা পাত্র।